0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: Shunchen. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
1: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
3: স্টুডিও ক্লকে এখন 7:59 হয়ে 29 সেকেন্ড, আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। আর এখন একটা ছোট্ট 2 মিনিটের নিউজ ব্রেক, আর নিউজ ব্রেকের পর ঠিক 8:02 নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা নিয়ে আবার ফিরছি আমি দেবারতী। ততক্ষণ কিন্তু কোথাও যেও না।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এবছরের নিট ইউজি কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে, চলবে 12ই আগস্ট দুপুর 3টে পর্যন্ত, তবে ফি জমা দেওয়া যাবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে 13ই আগস্ট সকাল 11টা পর্যন্ত তাদের পছন্দের তালিকা বা চয়েস ফিলিং জানাতে পারবেন। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। এ ধরনের অন্তঃসারশূন্য কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা সম্ভব নয় বলে উল্লেখ করেছে ভারত। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে প্রবল জনরোষ দমনে পাকিস্তানি বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের ত্রয়োদশ বৈঠক এবং তৃতীয় ব্রিক্স উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ

0: শুরু হচ্ছে, চলবে 7ই আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকে অংশগ্রহণ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সংস্কৃতি বিষয়ক কর্মীগোষ্ঠীর দুদিনের বৈঠক মধ্যপ্রদেশের ভোপালে আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকের আগে সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে বার্তালাপের অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য গড়ে তুলতে এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলোর প্রতিনিধিরা একত্রিত হবেন। উত্তরপ্রদেশ সরকার 60 বছর বা তার বেশি বয়সী মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগমের জন্য 100 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হচ্ছে। শাসকদল ভারতীয় জনতা পার্টি তাদের লোককল্যাণ সংকল্পপত্রে এই প্রতিশ্রুতি দিয়েছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ অসম ও মেঘালয়ে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কোঙ্কণ উপকূল, গোয়া, মহারাষ্ট্র, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কায়ার সানানানানানা শুনলে কোনোভাবেই বসে থাকা যায় না, মানে তখন মন বলে নাচবো না না না না না না, এইটাই অ্যাকচুয়ালি হয়। 9903653992-তে জিজ্ঞাসা করেছি যে স্যালারি পেলেই মনে ঠিক কী কী আসে। তবে তার আগে বলে দিই, স্টুডিও ক্লক এখন টাইম 8:06:52, নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা শুরু হয়ে গেছে, সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর এই যে স্যালারি স্যালারি বাবাজি, এলেই মনটা একদম সেই দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়, এবং এই দিল গার্ডেন গার্ডেন হয়ে গেলেই মনে হয় যে এই গার্ডেনে ঠিক কতগুলো ফুল ফলানো যায়, মানে কী কী কেনা যায়। শপিং কার্টে আমরা যা যা রেখে দিই সারা মাসের শেষ জুড়ে, সেগুলো সেই সময়ে চটপট চটপট সবাই মিলে শপিংটা করে ফেলে। তারপর ঠিক 5-7 দিন পর মনে হয়, ই বাবা এত কিছু কিনলাম কেন, বাকি খরচগুলো কোথা থেকে করব। হ্যাঁ হ্যাঁ, তাই জিজ্ঞাসা করেছি আজকে যে স্যালারি পেলে, হ্যাঁ মাসের একদম শুরুতে স্যালারিটা আসার পর বা টাকাটা ঢোকার পর ব্যাংকে, তখন ঠিক কী কী করতে ইচ্ছা করে, মনে ঠিক কী কী আসে, সেইটা কিন্তু লিখে পাঠাতে হবে 9903653992-তে। তার সঙ্গে গানের রিকোয়েস্ট তো চলছে, প্রচুর গানের রিকোয়েস্ট এসছে, শোনাবো, সবই শোনাবো। তবে তার আগে মেসেজ পড়ি। সুপ্রভাত দিদি, আজ রত্নগর্ভাতে ভগৎ সিং নিয়ে অনেক কিছু জানলাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। টপিকে বলি দিদি, আগে স্যালারি পেলেই মার জন্য কিছু না কিছু কিনে আনতাম, সেটা মা দরকারি হোক বা ঘরের, এখন বা ঘরের, এখন মা নেই, 1 বছর হলো, তাই সেরকম খরচ করি না, দরকার না পড়লে দিদি। সৌভিক সরকার লিখেছে কসবা হালতু থেকে। এটাই হয়, মানে এই খরচটাও না কাছের মানুষের সঙ্গে জুড়ে যায়, তাই না। পরে মেসেজ পড়ব। অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে, গুড মর্নিং, শুভ সকাল, আমি অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। দেখো, কেউ মাসের শেষে স্যালারি পায়, কেউ আবার রোজ পায়, কেউ আবার সাপ্তাহিক বেতন পায়। যে যখন পায় তার তক তার সবসময় চিন্তাধারা থাকে, কিছু হোক না হোক যেদিন স্যালারি পাবে তার পরের দিন একটু মন ভালো মন্দ কিনে খাবে, এবং যারা পাওনাদার রয়েছে তার পয়সা শোধ করবে। সেরকম আমিও করে থাকি, আমি যেদিন পেমেন্ট পাই ঠিক তার পরের দিন বাজার থেকে একটু ভালো জিনিস কিনে নিয়ে এসে জমিয়ে রান্না করে খাই, তারপরে বাদবাকি পয়সাটা গিন্নির হাতে তুলে দিই। ছেলের স্কুলের বেতন, টিউশনের বেতন, মুদিখানার বিল, সব কিছুই আমার অর্ধাঙ্গিনী দেখে। বাহ বাহ, এটা খুব ভালো, মানে এইভাবেই কাজ ভাগ করে নেওয়া, দায়িত্ব ভাগ করে নিলে সত্যিই মন ভালো থাকে। আরও একটা কারণে মন ভালো থাকে, সেটা হলো ভালো ভালো গান শুনলে, যেমন এখন ভূমি শোনাচ্ছে ফাগুনের মোহনায়,

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: আজ যদি তোমার জন্মদিন হয় তাহলে দেবারতী তোমায় জানাচ্ছে হ্যাপি বার্থডে। কেক কাটো, পায়েস খাও, পারলে একটু আমার জন্য পাঠিয়ে দাও। তবে না না না না না, সব কিছু শেয়ার করতে হবে না, কারণ বার্থডে গিফট কারোর সঙ্গে শেয়ার করা যায় না, যতই তুমি বলো না কেন শেয়ারিং ইজ কেয়ারিং। আর আজকে তুমি কার সাথে বার্থডে শেয়ার করছো সেটা কি জানো? আজ তুমি বার্থডে শেয়ার করছো এমন একজন সুন্দরী অভিনেত্রীর সঙ্গে, যে নাইনটিস থেকে যে আমাদের বলিউডটাকে কাঁপাতে শুরু করেছে, তারপর আর তাকে থামতে দেখা যায়নি। মানে আমি কথা বলছি কাজলের কথা। ইয়েস, কাজলের আজকে জন্মদিন, এবং কাজল মানেই হলো সেই সুন্দর কাজল টানা চোখ, সেই ইনোসেন্ট হাসি, যে হাসি সময়ের সাথে সাথে পাল্টেছে, তবে তার যে সেই লাস্যময়ী ভাব সেটা কিন্তু কোনোদিনই কমেনি। মানে একদম শুরুতে যখন কাজল ডেবিউ করছে, সেই ডেবিউটা করেছিল একদম খুবই ছোট্ট বয়সে, 17 বছর বয়সে, 1992 একটা রোম্যান্টিক ফিল্ম বেখুদি দিয়ে, এবং তারপর কিন্তু এখনও অবধি তার সিনেমার যাত্রা চলছে। এবং আমি অবশ্যই চাইবো যে কাজলের এই সিনেমার যাত্রা চলতে থাকুক এবং সেটা যেন কোনো দিন না শেষ হয়। এখনও অবধি লাস্ট কাজলের নেক্সট লিডে কিন্তু আমরা জানি যে কুইন অফ কুইন্স মহারাগনি এই ফিল্মটার কথা। এবং কাজল কিন্তু তার কাজের মাধ্যমে পদ্মশ্রী পেয়েছে 2011 সালে, এবং তার আগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেয়েছে 7 বার। সো কাজলকে আজকে গোটা আকাশবাণী কলকাতার তরফ থেকে জানাই হ্যাপি বার্থডে। আর কাজলের কথা যখন বলছি তখন কুচকুচ হোতা এর কথা তো আসবেই। ইয়েস, সো এখন ফ্ল্যাশব্যাক সঙে থাকলো কুচকুচ হোতা এ, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।
4: এফএম রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সঙ, ফ্ল্যাশব্যাক সঙ।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা।

0: নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: পর্দায় তাকে দেখলেই না মনটা কেমন যেন আলাদা এনার্জিতে ভরে যায়। ওই যে জানে তুই আর জানে না ছবির সেই চঞ্চল অদিতি মনে আছে? ইয়া, বা ফোর্স ছবিতে সেই মিষ্টি অভিনয়, হাসলে পুরো স্ক্রিনটা যেন আলো হয়ে যায়। আর শুধু কি হিন্দি সিনেমা, হিন্দি সিনেমা ছাড়াও সাউথ ইন্ডিয়ান সিনেমাতেও তার সাবলীল অভিনয় সবার মন জিতে নিয়েছে। ইয়েস, আমি কথা বলছি জেনেলিয়া ডিসুজার কথা, এবং আজ জেনেলিয়া ডিসুজারও বার্থডে। রিয়েল লাইফেও তিনি যেমন হাসিখুশি, রিয়েল লাইফেও ততটাই প্রাণবন্ত। সো আজ তার বার্থডেতে গোটা আকাশবাণী কলকাতার তরফ থেকে জানাই হ্যাপি বার্থডে। তবে হ্যাঁ, বার্থডে সেলিব্রেট করব গানে গানে, তাই এখন থাকছে রশিদ আলীর কণ্ঠে জানে তুই জানে না থেকে সেই আমাদের সকলের সকলের প্রিয় গানটা।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। সূর্যঘর
3: 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
4: Shunchen, Namaskar Kolkata,
5: Namaskar Kolkata,
4: 107 FM Rainbow Te, Namaskar Kolkata,
5: Namaskar Kolkata.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন FM রেইনবো তে 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: স্টুডিও ক্লক এখন 8:34 হয়ে 48 সেকেন্ড। নমস্কার, কলকাতায় রয়েছে দেবারতী, আর এখন 3-1-3 গানের হ্যাট্রিকে পরপর তিনটে গান থাকছে। প্রথমে শান আর গায়ত্রী আয়ারের কণ্ঠে মাই দিল গোস, তারপর রূপঙ্কর বাগচি এবং তারপরে জিৎ সিং এর কণ্ঠে বেখেয়ালি। সো স্টে টিউন 3-1-3 গানের হ্যাট্রিকে।

0: FM Rainbowte tine ke tin tine ke tin Daniel Hattrick Daniel Hattrick
1: Shuncho 107 FM Rainbow Shat shure sharade Shat shure sharade
2: Shunchen Namaskar Kolkata Namaskar Kolkata 107 FM Rainbowte নমস্কার কলকাতা নমস্কার কলকাতা
3: স্টুডিও ক্লক এখন 8:55 হয়ে 18 সেকেন্ড আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী আর আজকে জিজ্ঞাসা করেছি যে স্যালারি পেলে মনে ঠিক কী কী চিন্তাভাবনা আসে বা স্যালারি পেলে ঠিক কী কীভাবে খরচা করতে ইচ্ছা করে বা করো সেটা জানতে চেয়েছি 9903653992 দে এবং তার সঙ্গে জানিয়ে দিই এই যে সারাক্ষণ কানে একটা বড় হেডফোন গুঁজে তোমার সঙ্গে গল্প করছি আমাদের 107 FM রেইনবোতে বা মাঝে মধ্যেই এয়ারপড লাগিয়ে গান শুনছি বা তুমিও সেটা করো আমি জানি কেউ কেউ আবার তারওয়ালা হেডফোন ইউজ করে তো যেই রকমেরই হেডফোন ইউজ করি না কেন আমাদের কান কিন্তু অনবরতই ঝনঝন ঝনঝন ঝন

নুন টুনুন করে বেজেই যাচ্ছে। সো এর ফলে কি আমাদের কানে কোনো এফেক্ট পড়ে? আমি জানি না, আমি জানলে তো হয়েই যেত। আসলে এই বিষয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে আসবেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর মীনাক্ষী কর্মকার। এবং এই বিষয়ে আর কিছুক্ষণ বাদে, এই ধরে নিন 5-10 মিনিট বাদেই কিন্তু আমাদের কথাবার্তা হবে। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে চটপট লিখে পাঠাও 9903653।

আর এখন একটা সুন্দর গান শোনার সবাই এসে গেছে ক্রস উইন্স এর কণ্ঠে। আর সেই গানটার পর একটা ছোট্ট নিউজ ব্রেক, আর সেই 2 মিনিটের নিউজ ব্রেকের পর ঠিক 9টা 2তে ফিরছি নিয়ে নমস্কার কলকাতা, সঙ্গে রয়েছি দেবারতী, কোথাও যেও না।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর আজ তিন দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে আসছেন। নারী নিরাপত্তা, ন্যায় বিচারে প্রবেশাধিকার, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্ম পর্যালোচনা সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নিয়ম মেনেই পিএইচডিতে ভর্তির নির্দেশিকা জারি করেছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গবেষণা করতে হলে নেট, গেট সহ ইউজিসি অনুমোদিত সর্বভারতীয় পরীক্ষায় সফল হতেই হবে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, গবেষণার মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত। স্কুল শিক্ষা দপ্তর কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার সময়মতো পৌঁছে দেবার জন্য নির্দেশিকা জারি করেছে। একই সঙ্গে খাবার বহনকারী ট্রাকগুলিকে নির্দিষ্ট একই রুট ধরে প্রতিদিন যাতায়াত করতে হবে, যাতে চালকরা রাস্তা সম্পর্কে অবহিত থাকেন। রাজ্যে পিএম পোষণ বা মিড ডে মিল প্রকল্পে গতকাল খাবার পরিবেশনে মান্য কার্যবিধি জারি করে দপ্তর। এই নির্দেশিকায় জিপিএস ট্র্যাকিংও বাধ্যতামূলক করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের সুবিধার্থে সরকারি অ্যাপ যাত্রীসাথী এবার শাটল বাস পরিষেবা শুরু করেছে। এর আগে অন্য একটি বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা শহরজুড়ে ওই পরিষেবা শুরু করলেও দীর্ঘমেয়াদে তারা সেই পরিষেবা চালাতে পারেনি। আপাতত বালি, ব্যারাকপুর এবং শ্রীরামপুর থেকে সেক্টর 5 রুটে এবং সোনারপুর ও নিউটাউনের মধ্যে বাস পরিষেবা শুরু হয়েছে। সক্রিয় মৌসুমী

0: রেখা অনুকূল বায়ু প্রবাহ এবং প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বিডাব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আগামী 17 আগস্ট শুরু হচ্ছে, চলবে 23 আগস্ট পর্যন্ত। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: স্টুডিও ক্লক এখন 9:06 হয়ে 20 সেকেন্ড, আর নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টা নিয়ে শুরু করছি। মানে আমি কে রয়েছি? দেবারতী, ইয়াস। আর আড্ডা তো আমাদের একদম জমে খির হয়ে গেছে, তার মাঝখানে গান চলছে।

আরে তার মাঝখানে এখন সময় হয়ে গেছে একটু মন্ত্রণা দেওয়ার। কিসের মন্ত্রণা? মর্নিং মন্ত্রার। হ্যাঁ, মানে সপ্তাহের মাঝখানে হঠাৎ করে এই যে চায়ে চুমুক দিতে দিতে একটু বেশ সকালটা বেশ মিষ্টি মধুর শুরু হয়েছে, হঠাৎ দরজায় বেল, টিং টং, ব্যাস। এই যে সকাল সকাল ব্যস্ততা, তার মাঝখানে হঠাৎ করে এমার্জেন্সি অলিম্পিক শুরু হয়ে যায়, মানে ঘর জুড়ে শুরু হয়ে যায় প্যানিক মোড। সোফায় পড়ে থাকা এলোমেলো জামাকাপড় সোজা আলমারিতেই গুঁজে দেওয়া হলো, টিভির রিমোটটা উধাও হয়ে গেল, আবার ওদিক থেকে মা চিৎকার করছে, আয় এক দৌড়ে দোকানে যা, যা যা যা, একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয়, যা আর বিস্কুট নিয়ে আয়, চিপস নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি হঠাৎ করে যদি গেস্ট এসে যায়, আমরা আমরা মনে করি যে যে অতিথি নারায়ণ, আর আমরা হিন্দিতে বলিও অতিথি দেব ভাবা, তবে এই যে কোনো প্রস্তুতি ছাড়াই কীভাবে অতিথির সামনে নিজেকে একদম পরম লক্ষ্মী ছেলে মেয়ে প্রমাণ করা হয় তারই একটা ছোট্ট করে জ্ঞান দেব। মানে ওই যে যখন আর কি গেস্ট এসে গেছে তার সামনে, বুঝতে পারছি ঘরের অবস্থা খুব ভয়ঙ্কর, তবে যা আবর্জনা রয়েছে সব ওই বেডরুমে একদম সাইড করে দিয়ে তারপরে একটু ট্রেতে করে কোল্ড ড্রিঙ্ক বা চা বা বিস্কুট যাই হোক সাজিয়ে একদম হাসি মুখে গ্যাসটার সামনে নিয়ে আসুন, এবং তারপর বেশ মিষ্টি করে বলবে যে আরে না না না না, নিন না, লজ্জা পাচ্ছেন কেন, হ্যাঁ এটা আপনাদেরই ঘর। এতে বললে না গেস্টও বেশ একটু আনন্দ পায়, তাই গেস্ট এলে দুঃখ না বা রেগে যাওয়া না। আমি জানি যে এটা মজা করেই বললাম, তবে একটা সময় যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন বিভিন্ন দূর দূর থেকে গেস্টরা আসতো, রিলেটিভসরা আসতো, সকলে কিনা খুব মজা পেত কারণ অনেক দিন পর দেখা হচ্ছে। তবে এখন সময়টা অনেকটা পাল্টে গেছে, তার ফলে যেটা হয়েছে যে এখন গেস্ট এলে সব নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা সবাই ভয় পেয়ে যাই যে আবার গেস্ট আসছে। তবে এই যে গেস্ট আসে মানে হলো আমাদের স্মৃতিগুলো একটু ঘেটে দেখা, একটু ওই পুরনো কথাবার্তা বলা, এবং আবার সেই রিলেটিভসদের সঙ্গে দেখা হওয়া, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হওয়া, এটা না অ্যাকচুয়ালি একদিকে ভালো। তাই মনের মধ্যে গেস্টকে একটা ফোবিয়া না বানিয়ে রেখে মাঝে মাঝে অতিথিকে সত্যি আর কি কাছের লোক মনে করলে আমার মনে হয় গেস্ট খুব কাছের হয়ে ওঠে। আর তার সঙ্গে কাছের হয়ে ওঠে চন্দ্রবিন্দু, কারণ একটা সুন্দর গান, এই গানটা না একটা অদ্ভুত, একটা সেই দুলকি চালে একটা এগিয়ে যাওয়ার ভাব রয়েছে। আমি জানি না কেন এই গানটা আমার আলাদাই ভালো লাগে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর।
4: টেকনোলজি এগিয়েছে এবং টেকনোলজি এগোনোর সঙ্গে সঙ্গে আমাদের প্রচুর হ্যাবিটসও পাল্টেছে। মানে আগে আমরা রেডিওতে গান শুনতাম, তারপর আস্তে আস্তে সেই গান শোনাগুলো ফোনে চলে এলো, সেই ফোনে একটা তারওয়ালা হেডফোন, তারপর এলো ইয়ারপড, বড় বড় আমি এই মুহূর্তে যে হেডফোনটা কানে দিয়ে আর কি শো করছি সেই ধরনের হেডফোন। সো এত ধরনের হেডফোন আসাতে আমাদের কানটা ঠিক কি সুস্থ রয়েছে আমি জানি না, আমি বলতে পারবো না। সো এই কারণেই মানে আজকে দেবারতীর সঙ্গে হ্যালো ডক্টর সেগমেন্টে সঙ্গে রয়েছেন ইএনটি স্পেশালিস্ট ডক্টর মীনাক্ষী কর্মকার, আর এই বিষয়ে আজকে কথা বলবেন। তাই সরাসরি ডক্টরকে ওয়েলকাম জানাই। গুড মর্নিং ডক্টর।
5: নমস্কার।
4: নমস্কার। প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে সময় বের করেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। মানে আমি শুরুতেই যেটা বলছিলাম আর কি, টেকনোলজির সঙ্গে সঙ্গে তো মানে যতটা এগিয়েছে টেকনোলজি, আমাদের কানে প্রচুর রকমের হেডফোন চলে এসেছে। তো এই যে ধরুন সবাই সারাক্ষণ ইয়ারফোন হেডফোন গুজে রেখেছে, এটা এখন ট্রেন্ডও হয়ে গেছে, কেউ গান শুনছে, কেউ রিলস দেখছে ঘন্টার পর ঘন্টা। তো আপনার চেম্বারে ইদানিং কি এই কানের সমস্যা আর বিশেষত এই হেডফোনের কারণে এই ধরনের রোগী কি বেড়েছে?
5: আসলে এই হেডফোনটা আজকাল যেটা হয়েছে, ইয়াংস্টারদের মধ্যে একটা পুরো ট্রেন্ড চলে এসেছে। শুধু ইয়াংস্টার বলবো না, সকলের মধ্যে এটা একটা পার্সোনাল একটা বা ইমার্সিভ একটা লিসেনিং এক্সপিরিয়েন্স থাকে, সেজন্য আমরা অনেকেই এটা ব্যবহার করে থাকি। তবে হ্যাঁ, আগের তুলনায় রোগীর সংখ্যা তো বেড়েইছে, বিশেষ করে 45-40 বছরের মধ্যে প্রবণতা ভীষণ বেশি। দীর্ঘক্ষণ হেডফোন বা ইয়ারবাড ব্যবহার, খুব হাই ভলিউমে গান শোনা, অনলাইন মিটিং যেগুলো আমরা জেনারেলি করে থাকি, তার জন্য অনেকেই ভুগছেন, অনেক পেশেন্টই আসছে আমাদের কাছে।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকেই তো বুঝতে পারেন না যে হেডফোনটা ঠিক কতক্ষণ বা কতটা ভলিউমে গানটা শোনা উচিত বা কথা বলা উচিত, বা অতিরিক্ত বা খুব জোরে ইয়ারফোন ব্যবহার করলে আমাদের কানের ভিতরে ঠিক কি কি ধরনের ক্ষতি হতে পারে?
5: জেনারেলি যেটা হয়, আমাদের কানটা একটা মানে ভীষণ সূক্ষ্ম যন্ত্র, যেটা দিয়ে আমরা আমাদের একটা মডারেট একটা সাউন্ড আমাদের কানে দিলে সেটা কানের জন্য আরামদায়ক, তার থেকে বেশি হলে কানের আমাদের পার্মানেন্ট ইনজুরি হয়ে যায়। আমাদের কানের তিনটে পার্ট আছে, এক্সটার্নাল, মিডল, ইনার ইয়ার। এই যে ইনার ইয়ারের মধ্যে কিছু হেয়ার সেলস থাকে, কক্লিয়ার, সেখানে যদি খুব জোরে আওয়াজ চলে যায় সেই সেলস গুলো নষ্ট হয়ে যায় এবং আমাদের পার্মানেন্ট হেয়ার লস হয়। সেজন্য আমরা যেটা একটা মানে মেনে চলি, যদি 60/60 রুল বলে, মানে সব মানে যেগুলো আমরা ইলেকট্রনিক্স যেগুলো গেজেটস বলছি তার যে ভলিউম আছে, তার সর্বোচ্চ যে ভলিউম আছে তার 60% এর বেশি আমরা কখনোই শুনবো না। এটা আপনাকে ডিসপ্লে করে অনেক সময় কত পার্সেন্টেজ অফ সাউন্ড বেড়ে যাচ্ছে, আপনি যখন ভলিউম বাড়াচ্ছেন তখন 60% এর বেশি কখনোই দেবেন না, এবং একটানা 60 মিনিটের বেশি তো কখনোই নয়, এবং পারলে তার মধ্যে যদি আমি 5-10 মিনিট এই আওয়াজের থেকে বিরতি নিতে পারি তাহলে সেটা ভীষণ ভালো হয়। কেন কি,

0: ভলিউম বাড়বে আওয়াজে, তত ড্যামেজটা বাড়ে। 95 ডেসিবেলের ওপরে 4 ঘন্টা যদি এক্সপোজার হয় তাহলে পার্মানেন্ট ইয়ার ইঞ্জুরি হয়ে যায়। 100-105 এগুলো আস্তে আস্তে বাড়তে থাকলে 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে কান নষ্ট হয়ে যায়। সেজন্য সর্বোচ্চ 60% বেশি নয়। আর আমরা যেগুলো লক্ষণ দেখতে পাই কানের মধ্যে, যেটা আমাদের পেশেন্ট যেগুলো আসে, সেটা হচ্ছে আমাদের কানে একটা অনেকক্ষণ এক্সপোজার, মানে হাই ভলিউম এক্সপোজারের জন্য যেটা হয় কানে একটা ভো ভো শব্দ হয় যেটাকে আমরা টিনিটাস বলি। তারপরে মানে শ্রবণ শক্তি কমে যাওয়া, হিয়ারিং লস, বারবার মানে ধরুন যে কথা বলছে অন্যের কথা আমি বারবার রিপিট করতে বলছি, হ্যাঁ কি বললেন কি বললেন এই ব্যাপারটা, কিংবা শব্দ শুনতে পাচ্ছি অথচ ওটা পরিষ্কার বুঝতে পারছি না, মানে একটা স্পিচ ডিসক্রিমিনেশন আমি করতে পারছি না, পরিষ্কার নয় কথাগুলো। কানে একটা ফুলনেস থাকতে পারে, জোর জোরে অনেকক্ষণ শব্দের পরে কয়েক ঘন্টা আমরা শুনতেও পাবো না। তাছাড়া তো রেডিয়েশন এক্সপোজার আছেই, এবং এটাতে আপনার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা আজকে শুনতেই পাই আজকাল, যে কানে ইয়ারফোন বা ইয়ারবাড, গাড়ি চলতে চলতে ওয়াইল ড্রাইভিং বা মর্নিং ওয়াকিং বা যে কোনো ওয়াকিং এর টাইমে আমরা ইয়ারফোন ব্যবহার করার জন্য এর রোড ট্রাফিকে অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে।
1: বেশ বেশ। আচ্ছা, আগে তারওয়ালা হেডফোন ইউজ করা হতো, তারপর আস্তে আস্তে তার চলে গেল, ব্লুটুথ ইয়ারবাডস, তার মাঝখানে আমরা যে ধরনের বড় বড় হেডফোনগুলো ইউজ করি পুরো কান ঢাকা, তো আপনি যদি একটু বলেন যে এক্স্যাক্টলি কোন ধরনের হেডফোন ইউজ করাটা অ্যাকচুয়ালি সেফ।
0: হ্যাঁ, আজকাল যেটা আমরা ভীষণ ভাবেই একটা পপুলার হয়ে গেছে ইন ট্রেন, যেটা ব্লুটুথ বা তারহীন হেডফোন। তারহীন হেডফোন আমি যতগুলো হেডফোন হয় তার মধ্যে সব থেকে খারাপই বলবো, কেন কি দেখুন এটা কানের ভেতরে এটা ইউজ করা হয়, এটা তাদের শব্দের যেটা সোর্স অফ সাউন্ড, শব্দের উৎসটা খুব কাছাকাছি চলে আসে কানের। তাছাড়া অজান্তেই অনেক সময় বেশি ভলিউম ব্যবহার করে ফেলি, দীর্ঘক্ষণ আমরা ব্যবহার করে ফেলার জন্য এটা কানের ভিতরে মানে ময়েশ্চার বা হিউমিডিটি, ওটা ময়েশ্চারের জন্য ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশন, যেমন ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল ইনফেকশন, এগুলো হতে পারে। তাছাড়া তো কানে ভো ভো শব্দ, এবং কানের যে একটা কানের নোংরা যে নিজের থেকে পরিষ্কার হয়ে যায় বারবার, মানে অনেকক্ষণ ধরে ইয়ারফোন এটা ইউজ করলে সেই সেলফ ক্লিয়ারেন্স অ্যাক্টিভিটিটাও কমে যায়, ফলে কানে নোংরাও জমতে পারে। তাছাড়াও দীর্ঘক্ষণ শুনলে কানে ব্যথা এবং মানে এক্সটার্নাল ইয়ারে যেটা বাইরে যে কান তার মধ্যে ইনফেকশন বা মাথা ব্যথা এগুলো তো থাকেই, এগুলো হয়েই থাকে, এবং এটা বেশি সব থেকে হয় ইন ইয়ার বা ইয়ার পর, মানে কানের মধ্যে যেগুলো দেখে দিয়ে থাকি ওগুলোতেই বেশি হয়।
1: আচ্ছা আচ্ছা, আমাদের শ্রোতা বন্ধু, আমাদের লিসনার পারমিতা রায় বসপুকুর থেকে মেসেজ করেছে যে আমি হেডফোন খুব একটা বেশিক্ষণ ইউজ করি না, সারাদিনে হয়তো 3-4 ঘন্টা এর বেশি ব্যবহার করি না। আচ্ছা হ্যাঁ, তারপরে লিখেছে যে তাও আমি একটা কানে কম শুনি বিগত 4-5 বছর ধরে, আর একটা কানে স্বাভাবিক শুনতে পাই, এমনকি হেডফোন দিয়েও কিন্তু একটা কানে আমি কম শুনি, তাই একটা কানে হেডফোন আমি ব্যবহার করি না। তো সেক্ষেত্রে আমার এই সমস্যার জন্য কি করা উচিত?
0: আপনার যেহেতু একটা কানের সমস্যা হচ্ছে, আপনি তো 2 কানে হেডফোন ইউজ করেন, একটা কানের শ্রবণ শক্তি কমে যাওয়া অনেক কারণেই হয়। হ্যাঁ, ভাইরাল ইনফেকশনের পরে পর কি কারণে হয়েছে, এখন কতদিন হয়েছে সেটা দেখে আপনাকে ইমিডিয়েট একটু কানে শোনার মানে পরীক্ষাও করতে হবে, টিওটোন অডিওমেট্রি, এবং ইমিডিয়েটলি কোনো ENT কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে হবে। নানা কারণেই একটা কানে শ্রবণ শক্তি কমে যায়, সেটা আপনাকে দেখতে হবে কি কোনো কিছু কানে পর্দা ফুটো আছে বা অন্য কিছু ইনফেকশন হয়ে নাকটা বসে গেছে নাকি, সেজন্য আপনাকে একজন বিশেষ মানে বিশেষজ্ঞের কাছে যেতেই হবে নাক কান গলার।
1: বেশ বেশ বেশ। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছে যে হ্যালো ডক্টর, আমার প্রশ্ন, হেডফোন কানে দিয়ে রাখলে শ্রবণ শক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা কি থাকে? আমার ছোট ছেলে সবসময় প্রায় হেডফোন কানে দিয়ে রাখে এবং মনে হয় আগের থেকে কম শুনতে পায়, কি করব আমি?
0: এটা তো একদমই, এটা একদম প্রুফড কি একটা লং ডিউরেশন ধরে যদি আমরা হেডফোন ইউজ করি অনেকক্ষণ ধরে, তাহলে তো শ্রবণ শক্তি কমছেই, এবং বাচ্চাদের ক্ষেত্রে তো অ্যাটেনশন একটা ওদের ফোকাসটা চলে যায়, পড়াশোনার একটা অ্যাটেনশন স্প্যানটা কমে যায়, এগুলো তো হয়। তাছাড়া তো কানের ক্ষতি, কানের নার্ভের ক্ষতি, এটা তো হওয়ার সম্ভাবনা ভীষণই বেশি। সেজন্য এটা তো আপনাকে মানে খুব প্রয়োজন ছাড়া ছোট বাচ্চার তো এগুলো দেওয়ার কোনো মানেই হয় না। আমি তো বলবো হ্যাঁ, যাদের পেশাগত ভাবে ব্যবহার করতেই হয় বা বড়দের খুব

0: প্রয়োজনীয় কারণে যাদের ব্যবহার করতে হয় তাদেরই ঠিক আছে, ছোটদের তো এটা একদম আমি বলবো একদম ব্যবহার করবেনই না, যতটা সম্ভব কম দরকার সেরকমই ব্যবহার করবেন। আর ছোট বাচ্চার আমার মনে হয় না প্রফেশনের জন্য ব্যবহার করতে হচ্ছে, কাজে আপনাদের স্ট্রিক্টলি এটা বন্ধ করতে হবে।
1: আচ্ছা, এই প্রফেশনাল কারণটা বললেন, অনেকেই প্রফেশনাল কারণে তাদের সারাদিন অফিসিয়াল কলের জন্য হেডফোন পরে থাকতেই হয়, কিছু করার থাকে না, তো তারা এই ক্ষতি থেকে বাঁচার জন্য কি কি করতে পারে?
0: তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সব থেকে আগে যে ইয়ার মানে যেটা আমরা ইয়ারফোন নির্বাচনের একটা ব্যাপারটাকে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ওভার ইয়ার নয়েজ ক্যান্সেলিং হেডফোন। হ্যাঁ, এটাতে যেটা হয় কানের জন্য এটা একটু আরামদায়ক আর বাইরের শব্দ এটা কমায়। যারা দীর্ঘক্ষণ প্রফেশনাল যাদের প্রফেশনের জন্য ইউজ করতে হয় তাদের ক্ষেত্রে এটা তাও ঠিক আছে, চলবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আমি বললাম সর্বোচ্চ আওয়াজের 60% এর মধ্যে ভলিউমটা রাখতে হবে, তার বেশি ওঠাবেন না। তাছাড়া আপনি 30-40 মিনিট বাদে বাদে একটা 5 মিনিট বা 10 মিনিটের একটা বিরতি নেবেন, ঠিক আছে? দুটো কানে সমানভাবে ব্যবহার করবেন। তাছাড়া অপ্রয়োজনীয় ভাবে সারাক্ষণ ইয়ারফোন লাগাবেন না, কাজের বাইরে কানকে বিশ্রাম দিন এবং নিজেও বিশ্রাম নিন। আর বছরে যাদের মানে পেশাগত কারণে দীর্ঘক্ষণ হেডফোন ইউজ করতে হয় তাদের বছরে অ্যাটলিস্ট একবার একটা পিওর টোন অডিওমেট্রি বা কানে শোনার পরীক্ষা করানো উচিত।
1: বেশ বেশ, একদম শেষে আপনা থেকে জিজ্ঞাসা করবো যে অনেকেই কান চুলকানোর জন্য বা পরিষ্কার করতে গিয়ে কটন বার্ড বা পেন পেন্সিল জাতীয় জিনিস ব্যবহার করে, যা কানের পক্ষে আমার তো মনে হয় বেশ বিপজ্জনক, তা এই এইটা কিভাবে আটকানো যায়? এবং তার সঙ্গে এই হেডফোনের ব্যবহার বা কান পরিষ্কার করা নিয়ে যদি আপনি একটু শ্রোতাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা দেন।
0: আসলে হ্যাঁ, আমাদের কানের ডিফারেন্ট গ্ল্যান্ডস থেকে কানের যে চামড়া আছে তার থেকে ওয়্যাক্স মানে কানের যে নোংরা তৈরি হয়, কিন্তু সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই কানের নোংরা নিজের থেকে একটা সেলফ ক্লিয়ারেন্স একটা অ্যাক্টিভিটি থাকে যেটা নিজের থেকেই পরিষ্কার হয়ে যায়। অনেকের ক্ষেত্রে হয় না, তাদের ক্ষেত্রে হয়তো যদি জমে যায় তাহলে আপনি একজন ইয়ার স্পেশালিস্ট বা ENT কনসালটেন্টের সাথে আপনি যোগাযোগ করুন যদি নিজের থেকে না পরিষ্কার হয়। কিন্তু কখনোই ডোন্ট ইউজ ইয়ার বার্ড, পেন পেন্সিল অর এনি শার্প অবজেক্ট, চাবির কাঠি, হেয়ার পিন, এটা কানের ভেতরে ইউজ করবেন না, তাতে কানের বাইরের কানের ইনজুরি হয়ে ইনফেকশন হতে পারে, তাছাড়াও পর্দার ইনজুরি হতে পারে, সেই জন্য এগুলো কখনোই ইউজ করবেন না। আর যদি কান বললাম ময়লার জন্য বা এগুলোর জন্য যদি কানে নোংরা জমে থাকে তাহলে ENT স্পেশালিস্টের সাথে দেখা করুন, উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
1: বেশ বেশ বেশ, থ্যাংক ইউ ডক্টর। আজকে নাম একটা ইম্পর্ট্যান্ট বিষয় এবং খুব রিলেটেবল বিষয়, কারণ এখন প্রত্যেকের কানে হেডফোন, এবং এই বিষয়ে আপনি আমাদের অ্যাওয়্যার করলেন, তার জন্য আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ।
0: থ্যাংক ইউ আপনাদেরকেও শোনার জন্য।
1: থ্যাংক ইউ। আর আজকে কথা হলো এই হেডফোন এবং ইয়ার যে লস নিয়ে, মানে হিয়ারিং লস নিয়ে, এবং আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর মীনাক্ষী কর্মকার।
2: হ্যালো ডক্টর।

0: মেট্রো 107 এফএম রেইনবো সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল। এখনো পর্যন্ত শহর কলকাতা যান চলাচল স্বাভাবিক আছে, আর আজকে সারাদিনের মধ্যে দুটো বড় প্রোগ্রাম আছে। একটা হচ্ছে আপনার 13টার সময় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে হবে, ওটা কলেজ স্ট্রিট থেকে আসবে, ডিসি এভিনিউ বেন্টিং স্ট্রিট ক্রসিং অব্দি আসবে ওরা। সেক্ষেত্রে 3,000 থেকে 3,500 মতো কালেকশন থাকবে। আর আরেকটা আছে আপনার 14:30 আপনার আরআর এভিনিউতে মিটিং করবে, সেক্ষেত্রে ওরা 5,500 থেকে 6,000 মতো কালেকশন আছে। এদের প্রসেশন আপনার শিয়ালদা রেলওয়ে স্টেশন আর হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসবে আর্লিয়ার প্রসেশন। সেক্ষেত্রে এই দুটো প্রসেশন ছাড়া আর সেরকম কোনো আমাদের প্রসেশন বা প্রোগ্রাম কিছু নেই যেটাতে ট্রাফিক হ্যাম্পার হতে পারে। তবে আমরা এই দুটো প্রোগ্রামের জন্যও যথেষ্ট পরিমাণে অ্যারেঞ্জমেন্ট রেখেছি যাতে করে কোনো অসুবিধা না হয়। আশা করি আমরা সারাটা দিন ট্রাফিক নর্মাল রাখতে পারব। নমস্কার।
1: FM Rainbow Day Indie Pop Playlist, Indie Pop Playlist, Indie Pop Playlist।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ক্লকে এখন 9:34 হয়ে 38 সেকেন্ড। আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। আর জিজ্ঞাসা করেছিলাম যে স্যালারি পেলেই, একদম মাইনেটা পেলেই ঠিক মন কী চায় বা মনে ঠিক কী কী ইচ্ছা জেগে ওঠে বা কীভাবে তুমি স্যালারি খরচ করতে ভালোবাসো, সেগুলো লিখে পাঠাতে বলেছিলাম 9803659992। আর প্রচুর প্রচুর মেসেজ এসছে। আমি রুবি অধিকারী ঘাটাল থেকে বলছি, গুড মর্নিং দি। গুড মর্নিং রুবি। স্যালারিড পার্সন আমি নই, বাট খুব শিগগির হয়ে যাব। বাট আগে থেকেই ভেবে রেখেছি স্যালারি পেলে বেশ জমিয়ে জামা কাপড় কিনবো নিজের জন্য আর ফ্যামিলির জন্য। এটা কিন্তু খুব ভালো আইডিয়া অ্যাকচুয়ালি। শুরুতে আমিও করতাম এবং তারপর ওই আর কি এই সেই হ্যানা ত্যানার চক্করে হাওয়া হয়ে গেছে। সুপ্রভাত আর জে দেবারতী দিদি ভাই, সুপ্রভাত, নমস্কার সহ বৃষ্টিস্নাত শুভেচ্ছা জানাই। মাসের প্রথমে পেমেন্ট পেলে সারা মাসের হিসেবের খরচ রেখে অবশিষ্ট টাকা কিছু হাতে রেখে ব্যাংকের রেকরিংয়ে জমা দিতে থাকে। আজ রত্নগর্ভার আপনার মিষ্টি গলাতে ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এবং ওনার পাঞ্জাবি মা শ্রীমতী বিদ্যাবতী দেবীর জীবন কাহিনী, অনেক কথা আলোচনা ও দেশ মায়ের সঙ্গীতগুলো শুনলাম। বিপ্লবীদের কথা শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে গেল। ওনাদেরকে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও সাল্যুট জানাই। খুবই ভালো এবং সুস্থ থাকবেন আরজি দিদি ভাই। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনি যে প্ল্যানিংয়ে করেন, একদম প্রপার প্ল্যানিংয়ে খরচ করেন। ভেরি নাইস টপিক। স্যালারি পেলে নিজের ভাগ্যবান মনে হয় আর কিছু টাকা নিজের খরচের জন্য রেখে বাকি টাকাটা মাকে দিয়ে থাকি সংসারের খরচের জন্য। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থেকে। বাহ, খুবই ভালো। মায়ের হাতে টাকা তুলে দেওয়াটা খুবই

0: ভালো আর কি অভ্যেস, আমিও তাই করি অ্যাকচুয়ালি। সুপ্রভাত দিদিভাই, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি। আমি হাতে পয়সা সেদিনই পাই যেদিন তোমাদের দাদাভাই পেমেন্ট পায়, তার পরের দিন আমি তো গ্রামের গৃহবধূ, আমি কোনো আলাদা কাজকর্ম করি না। দাদা যে পয়সা দেয় আমার হাতে সেটাই হচ্ছে আমার বেতন। এ ও সপ্তাহে একবার পেমেন্ট পায়, সারা সপ্তাহে তেল মশলা শাকসবজি কিনে নিয়ে আসে, আর কিছু পয়সা আমার হাতে দেয় যেগুলো নানান রকম বিল দেওয়ার জন্য, আর সারা সপ্তাহ মাছ মাংস এগুলো কেনার জন্য টাকাটা যেদিন হাতে পাই মনে হয় অনেক কটা টাকা পেলাম, এখান থেকে অনেকটা বাঁচাতে পারবো। কিন্তু হয় না, কোথা থেকে জলের বিল, কারেন্টের বিল, কেবিলের বিল, ছেলের পড়াশোনার ফি, তার উপর আরও কত কিছু যে বাড়ে মনে, আচ্ছা মনে করলাম কিছু টাকা আমি বাঁচাতে পেরেছি, এই টাকা দিয়ে আমি কিছু অনলাইন শপিং করব, যদি অনলাইন শপিং করেই নি, দেখবো এই সপ্তাহে আমার গ্যাস শেষ হয়ে গেছে, তখন আমি বিপদে পড়ে যাই। বাহ, তো তারপরেও যে আলাদা করে 200-300 টাকা সরিয়ে রাখো সেটা কিন্তু খুব ভালো আর কি। বেশ, মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে মেসেজটা করেছে, আর একটা মেসেজ পড়ি। দেবারতীকে প্রথমে জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল, আপনাকেও জানাই বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা। আজ ভোরাইতে ভগৎ সিংয়ের মায়ের কথা শুনে মুগ্ধ হলাম, এটা স্বাধীনতার মাস, তাই যদি মাস জুড়ে এইরকম আরও মহান স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে অনুষ্ঠান হলে খুব ভালো হয়, টপিকটা ভালো। মাসের স্যালারি এলে সবার প্রথমে সেই টাকা দিয়ে মায়ের ওষুধপত্র আনি, কারণ প্রতি মাসে এটা মায়ের লাগবেই। তারপর সংসারের যাবতীয় আনুষাঙ্গিক খরচ মেটাতে হয়, এরপর যা বাঁচে সেটা একটু ভালো মন্দ খাওয়ার পিছনে খরচ করি। জানো আমি খুব ফুডি, খেতে খুব ভালোবাসি, আর কিছু যদি বাঁচে সেটা সঞ্চয় করি। ভালো থেকো সোমেন যাদবপুর থেকে। এটা তো আমিও তাই, মানে একটু ভালো মন্দ না খেলে ভালো লাগে, আর যেটা ভালো লাগে না আমি জানি, গান মিলান্তিতে রিকোয়েস্টে গান না শোনালে। এইবারে গান রিকোয়েস্ট করেছে অঞ্জন দত্তের কণ্ঠে জেরেমির বেহালা, এবং গানটা শুনতে চেয়েছে মুম্বাই থেকে অভিক।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ
3: মার্কেটে কার দর কত দূর, এবং দর তো একদম দর করে এগিয়েই যাচ্ছে। আর আজকে ডেটে কলকাতা শহরে 24 ক্যারেট সোনার দাম হলো প্রতি গ্রামে 14,422 টাকা, 22 ক্যারেট সোনার দাম 13,220 টাকা, এবং 18 ক্যারেট সোনার দাম 10,816 টাকা। এবার আর যারা আর কি রূপো কিনতে ভালোবাসো তাদের জানিয়ে রাখি প্রতি গ্রাম রূপোর দাম আজকে 235 টাকা। আর যারা আজকে গাড়ি বাইক ইত্যাদি নিয়ে বেরিয়েছো তাদের জন্য জানিয়ে রাখি পেট্রোলের দাম আজকে প্রতি লিটারে 113.51 টাকা, এবং ডিজেলের দাম 99.82 টাকা। ব্যাস হয়ে গেল, খরচ তো জানা হয়ে গেল। স্যালারি পেলে অ্যাকচুয়ালি কী করতে ইচ্ছা করে সেটা তাহলে চটপট লিখে পাঠাও 9903653992। খরচের তো কোনো শেষ নেই, কী আর করা যাবে বলো। তাই আপাতত মন ভালো করার জন্য নিউ টিউন শোনো। একদম একটা নতুন সিনেমা রিলিজ করতে চলেছে আওয়ার আপন 2 এই অগস্ট মাসের মাঝামাঝি, তো সো সেই সিনেমা থেকেই নিউ টিউন থাকলো ইয়ে আওয়ার আপন অরিজিৎ সিং।

0: 107FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ক্লক এখন 9:50 হয়ে 14 সেকেন্ড, আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারুতি। মেসেজ এসছে, প্রচুর মেসেজ পড়ে ফেলি। সকাল থেকে বৃষ্টি ঝরা সুপ্রভাত। চাকরিজীবী নই তো আমি, করি দোকানদারি। দিন সপ্তাহ মাস গেলে হাতে পাই না স্যালারি, আয় বুঝে ব্যয় করতে হয় হিসাব করে, এইভাবে সপ্তাহ মাস চালাতে হয় মোরে। চাকরিজীবী ছাড়া আমার মতো যারা আছে ব্যবসাদার, তারাই জানে কেমন করে চালাতে হয় সংসার। শ্রাবণী বৃষ্টি ঝরা শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আচ্ছা, একটা গানের রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করব যদি সেই গানটা বাজাতে পারি, এবং খুব সুন্দর আর কি, মজা লাগে আমার এরকম ছড়া পড়তে। পরে আরেকটা ছড়াই এসেছে, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত দেবারতি। সুপ্রভাত। অবসরপ্রাপ্ত মানুষ আমি, পাই বিলম্বিত বেতন, পেনশন ডেফারড স্যালারি, তাই নিই সচেতন। শেষ দিনে ঢোকে খাতায় ব্যতিক্রম হয় না তার, ডাল তরকারি সেদ্ধ ভাত আর ওষুধ দরকার। মনে আছে বিশাল আশা, জমিয়ে টাকা যাব, বিদেশে অচেনা জায়গায় নতুন খাবার খাব, সাধ্য হলেই চলে যাব, খুঁজো না আমায় আর, একলা হয়ে রইব একা, শুনবো।

FM বার বার বাহ বাবা অসাধারণ অসাধারণ। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে লিখেছে, সুপ্রভাত দেবারতী। সুপ্রভাত, আগে মাসের প্রথমে স্যালারি পেয়ে নিজেকে একটু জমিদার মনে হতো, মাসের মাঝামাঝি খরচের চাপে সাধারণ নাগরিক হয়ে যেতাম। এখন অবসর জীবনযাপন করছি, মাসের প্রথমে পেনশনের টাকা হাতে পেয়ে অতি সাধারণ নাগরিকই মনে হয়, খরচ বুঝে শুনে করতে হয়। বেশ বেশ বেশ, পরে মেসেজ, শুভ সকাল প্রিয় দেবারতী দিদি, আজ ভোর থেকে প্রবল বৃষ্টি হয়েছে, এখন আকাশের মুখ ভার, এই বুঝি আকাশ ভেঙে বৃষ্টি নামলো। যাই হোক, বিষয়ে বলি, আমি কোনো চাকরিজীবী নই যে স্যালারি পাবো, যেহেতু ব্যবসা করি তাই আমি বলতে পারি আমার কাছে মাসের প্রথম দিন যা শেষ দিনও তাই। স্যালারির সাজ পোশাক মাসের যে কোন সময় যেমন খুশি সাজাতে পারি, এর কোনো তারতম্য নেই। আচ্ছা, মানে স্যালারির সাজ পোশাকটা সারা সময় আর কি নিজের মতো করে সাজাতে পারেন। ওকে, লিখেছেন মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। বেশ বেশ বেশ, গুড মর্নিং দেবারতী, তুমি বলছো স্যালারি পেলে তুমি কি করো? প্রথম আমি করি ওষুধ কিনি, তারপর মুদির দোকানের বাজার করি, ঘুরতে যাই। প্রীতিপাল কেষ্টপুর থেকে। বেশ বেশ বেশ প্রীতি, খুব সুন্দর সাজানো। শুভ সকাল দেবারতী, শুভ সকাল। হাতের মুঠোয় পড়লে ধরা দুর্লভ সেই স্যালারি, আনন্দে হই আত্মহারা, একটু বেশি অহংকারী, এটা কিনি ওটা কিনি, কেনার নেই কো শেষ, কয়েকদিন মজায় থাকি, জুড়ে থাকে শান্তির আবেশ, গিন্নেকে ডাকি মিষ্টি হেসে, অফিস থেকে ফিরে এলে সেজে গুজে রেডি হও, যেতে হবে শপিং মলে, ইলিশ মাছের বড্ড দাম, কি হয়েছে তাতে, ইয়াব বড় মাছ আনবো, এখন পয়সা হাতে হাতে, দুঃখের কথা কী বা বলি, শোনো দেবারতী, কয়েকদিন যাবার পরে বারে দুর্গতি, আবার সেই একই চিন্তা আসে অন্তরে, কবে পাবো অমূল্য বেতন, সংসার উঠবে ভরে, বাবা বাবা অসাধারণ। এবং এই ছড়ার মধ্যে আমিও রয়েছি, শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে, অসাধারণ কিছু মেসেজ পড়ছি। আর এখন একটু ওই স্যালারি পেলেই না নিজেকে মনে একটু বায়না বিলাসী হয়ে যায়। না না, আমি একা বলছি না, সামন্তকও একই কথা বলছে এবং শাহানা বাজপেয়ী একই সাথে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিও ক্লকে এখন বাজে 9:56 হয়ে 50 সেকেন্ড, মানে গৌরীবাবু বলে দিয়েছে যে আমাকে এবার টাটা বাই বাই বলতেই হবে, কিচ্ছু করার নেই। তবে না না না, একটু গানে গানেই শেষ করব আজকে আমাদের আড্ডা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিশ্বব্যবস্থায় পরিবর্তনের এই সন্ধিক্ষণে দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে এমন এক নতুন বহুপাক্ষিক ব্যবস্থাই এখন সময়ের দাবি। ভারত সফররত 17টি দেশের রাষ্ট্রসংঘের স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে ডক্টর জয়শঙ্কর গতকাল বার্তালাপের পর একথা বলেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা গতকাল গায়ানার স্বাধীনতা দিবসের হীরক জয়ন্তী এবং ভারত গায়ানা কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, জ্বালানি, স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল উদ্ভাবন, সক্ষমতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে ভারত ও গায়ানার দ্বিপাক্ষিক সহযোগিতা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। পাকিস্তান বিদেশি গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণবিধি আরও কঠোর করেছে। নতুন নিয়ম অনুযায়ী অধিকাংশ এলাকা থেকে খবর সংগ্রহের আগে বিদেশি সাংবাদিকদের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ দমন ও কঠোর পদক্ষেপ গ্রহণ নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়েছে। পশ্চিমবঙ্গে এবছর স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট 12টি ট্যাবলো থাকছে। ট্যাবলোগুলিতে অন্নপূর্ণা যোজনা, ভিবিজি রামজি প্রকল্প, মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার উদ্যোগ, কলকাতা পুরসভার বিভিন্ন পরিষেবা, পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক বার্তাসহ রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরা হবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, অনুকূল বায়ুপ্রবাহ এবং প্রচুর পরিমাণ জলীয়বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজ রাজ্যের প্রায় সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অসমে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকায় রাজ্যের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ব্রহ্মপুত্র এবং তার একাধিক উপনদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি। রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 89। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
2: थोड़ी सी बातें और ढेर सारे गाने, आप सुन रहे हैं नॉनस्टॉप गपशप। नॉनस्टॉप गपशप 107 FM रेनबो पर। नॉनस्टॉप गपशप 107 FM रेनबो पर। FM रेनबो पर।
3: स्वागत अभिनंदन। 10:04 बना रहेगा हमारा साथ पूरे 11 बजे तक। सुनते रहे, साथ बने रहे।

0: कार्यक्रम नॉनस्टॉप गपशप, अगला गीत, अगला तराना, लेकिन उससे पहले छोटा सा एक बहुत छोटा सा कमर्शियल ब्रेक।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 5.25% অপরিবর্তিত রেখেছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, মজবুত অভ্যন্তরীণ চাহিদার ভিত্তিতে ভারতের অর্থনীতি বিকাশের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে এখনও দ্রুততম হারে এগিয়ে চলেছে। মুম্বাইয়ে আজ মুদ্রানীতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠকের পর শ্রী মালহোত্রা জানান, চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রত্যাশার তুলনায় আরও ভালো ফল করেছে। সরকার আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেবে বলে ঘোষণা করেছে রাজ্য অর্থ দপ্তর গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। ফলে সরকারি কর্মীদের বর্তমানে প্রাপ্য 18% ডিএ বেড়ে দাঁড়াবে 38%। একই হারে ডিআর পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা। রাজ্যের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের জল জীবন মিশনের 30,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। উত্তর চব্বিশ পরগনার বারাসাত রবীন্দ্র ভবনে গতকাল এক পর্যালোচনা বৈঠকের পর তিনি বলেন, দুর্নীতির ফলেই সাধারণ মানুষ পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হয়েছেন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার আজ 3 দিনের সরকারি সফরে রাজ্যে আসছেন। নারী নিরাপত্তা, ন্যায় বিচারে প্রবেশাধিকার, আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার রোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্ম পর্যালোচনা সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রের হলফনামা তলব করেছে। এ ব্যাপারে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে। এবছর নীট ইউজি কাউন্সেলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হয়েছে, চলবে 12 আগস্ট দুপুর 3টে পর্যন্ত। একটানা বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত। আজ সকাল 6:30 পর্যন্ত আলিপুরে 14 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যাঁ।

0: চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:04 হয়ে 25 সেকেন্ড। গান দরিয়া নিয়ে যথারীতি আজও হাজির স্বপ্না এবং নীলাঞ্জনা। স্বপ্না নীলাঞ্জনা থাকবে কিন্তু দুপুর একটা পর্যন্ত,
1: বিকেল অব্দি থাকতে পারলে খুবই ভালো হতো, খুব জমজমাট আড্ডা হতো এরকম একটা বৃষ্টির দিনে।
0: তবে এইরকম একটা বৃষ্টির দিনে বেশ মিষ্টি কিছু খবরাখবর কিন্তু আছে স্বপ্না এবং নীলাঞ্জনার কাছে,
1: কারণ এই দুই বন্ধু যখন থাকে তখন পুরো ব্যাপারটাই একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর ওপারে আমাদের মিষ্টি বন্ধুরা তো আছেনই, তাহলে সকলে মিলে একেবারে একটা জমজমাট আড্ডা দিয়ে ফেলা যাক আজকের গান্দরিয়ায়। আজকেও কিন্তু আমরা আধুনিক গান শুনবো, শুরু করি
0: একদম
1: সুরে সুরে।

0: কলকাতা সিরিজ নিয়ে স্বপ্না নীলাঞ্জনা যথারীতি চলে এসেছে এক ঝাঁক মিষ্টি গান এবং তার সঙ্গে মিষ্টান্ন পুরাণ নিয়ে আজ আমরা হাজির। অর্থাৎ আমাদের দেশের মানুষরা তো মিষ্টি খেতে পছন্দ করেনি, কিন্তু বিদেশ থেকেও যারা এসেছেন, এসে বাংলার মিষ্টি খেয়ে তার গুণগান করেননি, এ কথাটা মানে একেবারে সর্বৈবই মিথ্যা। কারণ এই নিয়েও নানান গল্প আছে যে এখানে এসে মিষ্টি খেয়ে কি হয়েছে, কিরকম অভিভূত হয়েছেন তারা। একদম।
1: আর বিশেষ করে আমাদের এই মিষ্টভাষী কলকাতা, সেখানকার বাসিন্দারা তারা কিন্তু মিষ্টির ব্যাপারে একেবারেই গদগদ। তারা মিষ্টি খেতে খুবই ভালোবাসেন এবং সেই কারণেই আজকে স্বপ্না নীলাঞ্জনার স্টকে কিন্তু একেবারে কলকাতার মিষ্টি। তবে কলকাতার মিষ্টি বলতে সেটা শুধু কলকাতা থেকেই প্রচলিত হয়েছে বা শুধু কলকাতার মানুষজনই খান এমন তো নয়, মানে গোটা বাংলাতেই সেই মিষ্টির চল আছে। বলা যেতে পারে কলকাতাতে হয়তো বেশি বেশি করে চল আছে বা কলকাতায় সেই মিষ্টিগুলো বেশি ফেমাস। সেই রকম বেশ কিছু মিষ্টি নিয়েই আজকে আমরা কথা বলবো, যেগুলো কিন্তু আপনারা প্রত্যেকে খেতে খুব খুব খুব ভালোবাসেন। এই যে আমরা বলছিলাম না যে কলকাতার মানুষজন কীরকম ভালোবাসে, কলকাতার মানুষজন কিন্তু ছানার মিষ্টি খেতে খুব ভালোবাসে। এবং একটা সময় ছিল যখন কিন্তু মিষ্টি বলতে সেভাবে রসের মিষ্টির প্রচলন ছিল না, সন্দেশই। তুমি দেখো, আমরা যদি একটু আগেকার সাহিত্যে চলে যাই, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, সেখানেও কিন্তু মিষ্টির কথা আছে, নেই কি?
0: একদমই। কিন্তু বাংলায় সন্দেশ মানে চিনির সাথে পাক করা ছানার মিষ্টান্ন বিশেষ। সন্দেশের গন্ধে বুঝি দৌড়ে এলো মাছি, সন্দেশ সুকুমার রায় লিখছেন সন্দেশ কবিতায়। কখনো কখনো আমাদের উৎসাহ দেখার জন্যে ফি পয়ার পিছু একটি করে সন্দেশ প্রাইজ দিতেন হুতম প্যাচার নকশা কালীপ্রসন্ন সিংহ। এবং কালীপ্রসন্ন সিংহ বলছেন, মাইরি বলছি আমি তাহলে ভাত খাবো না, কাল রাত্রির একটা পর্যন্ত জেগে সন্দেশ তৈরি করেছি। বিরাজবৌতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, এই বলিয়া সাগর কতগুলো সন্দেশ আনিয়া প্রফুল্লের মুখে গুঁজিয়া দিতে লাগিল। দেবী চৌধুরানী, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী, তিনি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্য দুধে পেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া, হ্যাঁ, হাপুর সুপুর শব্দ চারিদিক নিস্তব্ধ, পিপিড়া কাঁদিয়া যায় পাতে, জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ বলছেন।
1: সুতরাং মিষ্টির প্রীতি এদের এরকম বিখ্যাত মানুষজনেরও ছিল।
0: একদম।
1: তুমি আর আমি যে শুধুমাত্র আজকে মিষ্টি কথা নিয়ে বসে পড়েছি সেটা নয় কিন্তু,
0: একদম একদমই তাই। আর ইতিহাস বলছে যে চৈতন্যদেবের সময় বৈষ্ণবরা সবাই নিরামিষ খেতেন এবং তাদের প্রায় সব খাবারই ছিল খুব সাদা মাঠা এবং স্বাধীন। তো এইসব স্বাধীন খাবারকে আকর্ষণীয় করে তুলতে তালিকায় যোগ করা হয় নানান ধরনের মিষ্টি। বৈষ্ণবদের পছন্দের মিষ্টিগুলো বেশিরভাগ দুধ এবং দই মিশিয়েই তৈরি করা হতো, সঙ্গে যোগ করা হতো বিভিন্ন গন্ধদ্রব্য। এবং কথিত আছে

0: যে চৈতন্যদেব নাকি দইয়ের সঙ্গে সন্দেশ পেলে খুবই খুশি হতেন এবং শিষ্যরা নৈবেদ্য হিসেবে এই সন্দেশ উপহার দিলে তিনি যার পর নাই খুশি হতেন। তার মানে আমাদের ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিষ্টি আস্তে আস্তে কেমন করে আমাদের মানে আমাদের রসনা তৃপ্তি করছে এবং আস্তে আস্তে জাঁকিয়ে বসছে যাকে বলা হয়।
1: একদমই ঠিক, এবং কলকাতার সংস্কৃতির সাথে মিষ্টি ব্যাপারটা না একেবারে মানে পুরো মাখো মাখো। যেমন আমরা বলি না যে মিহি ছানা, সেই ছানা দিয়ে তৈরি সন্দেশ তার জুড়ি মেলা ভার। তেমনি কলকাতা এবং মিষ্টি, কলকাতার বাঙালিদের আনন্দে মিষ্টি, দুঃখে মিষ্টি, সবেতেই মিষ্টি। তো টিউন করে ফেলুন আমাদের এই মিষ্টি মিষ্টি চ্যানেল 107 FM রেইনবো, যেখানে রয়েছে দেদার মিষ্টি কথা এবং অনেক মিষ্টি মিষ্টি গান, আর অবশ্যই রয়েছে স্বপ্না নীলাঞ্জনা আপনাদের এই মিষ্টি কথা মিষ্টি গান আর আপনাদের সাথে মেলবন্ধন করানোর জন্য।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপ্রাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা মিষ্টির কথা মিষ্টি গান আপনাদের জন্য নিয়ে এসেছি। এবারে মিষ্টির একটা ঠেকের কথা বলবো, মিষ্টির ঠেক। কলকাতার নতুন বাজার বললে মোটেও সেটা যে খুব মনোরম জায়গা, এর আগের অনুষ্ঠানে আমরা কলকাতা সিরিজে কলকাতার সব ভালো ভালো জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম, হেরিটেজ বিল্ডিং নিয়ে কথা বলছিলাম, কিন্তু আজকে যে নতুন বাজারের কথা বলছি সেটা কিন্তু মোটেও মনোরম দৃশ্যের ভরপুর জায়গা নয়, অন্তত কোনো বাইরের লোকের কাছে তো নয়।
1: কিন্তু যারা ক্যাটারিং বা বাড়িতে অনুষ্ঠানের সময় মানে ভিএন বসালে তখন সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি
0: ওই নতুন বাজারের কথাই মনে আসে,
1: একদম না, তার বলবেই যে আপনাকে সকালবেলা নতুন বাজারে যেতে হবে এবং সেখান থেকে একেবারে টাটকা খোয়া ক্ষীর বা ছানা নিয়ে এসে
0: চলে আসতে হবে,
1: তবেই রাত্রের অনুষ্ঠানের জন্য প্রিপারেশন তৈরি করতে হবে।
0: এই যে নতুন বাজার, এর দুপাশে রয়েছে শাকসবজি, ওষুধ থেকে শুরু করে পোশাক আশাক টুকিটাকি জিনিসপত্র বিক্রির দোকান আর অস্থায়ী স্টল। এর প্রধান রাস্তাগুলোর দুপাশে সারিবদ্ধভাবে রয়েছে জরাজীর্ণ দালান, তাদের নড়বড়ে শাটার আর রেডিং দেওয়া বারান্দা। দেখে মনে হয় এগুলো কংক্রিট বা ইস্পাত দিয়ে নয়, বরং নিছক ভাগ্যের জোরেই টিকে আছে। কিন্তু কিন্তু এইবারে যে কথাটা বলবো, সৌন্দর্যের জন্য আপনি নতুন বাজারে যান না, যদি আপনার রুচিবোধ থাকে তবে আপনি যান মিষ্টির জন্য। কলকাতার অন্যতম বৃহৎ ব্যবসায়ী রাজা রাজেন্দ্র মল্লিক 1871 সালে নতুন বাজার নির্মাণ করেছিলেন, এবং এই বাজারে শহরের কিছু প্রাচীনতম মিষ্টির দোকান রয়েছে যেখানে মূলত একটি জিনিস বিক্রি হয়, কি বলুন তো? ঠিক ধরেছেন, সন্দেশ। যে কোনো দিনই এর ঘন গলিগুলোতে একজন পর্যটক অগণিত আকার, রং এবং স্বাদের সন্দেশ খুঁজে পেতে পারেন। মার্বেলের আকারের সাদা সন্দেশ, শঙ্খের আকৃতির তামাটে রঙের সন্দেশ, কফি রঙের বাদামি চৌকো সন্দেশ, হলুদ গোল সন্দেশ, এগুলো তো মাত্র কয়েকটা উদাহরণ। এরকম ভুরি ভুরি রকমের সন্দেশ কিন্তু এই নতুন বাজারে পাওয়া যায়, এবং নতুন বাজারে মিষ্টির দোকানগুলো এমন এক প্রাচীন রীতি ধরে রেখেছে যা শহরের আর কোথাও দেখা যায় না। সুতরাং মিষ্টি যদি আপনি পিয়াসি হন, আপনার যদি খুব মিষ্টি খেতে ভালো লাগে, আপনি নতুন বাজারটা মাথায় রেখে দিতে পারেন আর কি।
1: আসলে এই যে মিষ্টির দোকানগুলো কিভাবে বিবর্তিত হয়েছে সেই বিষয়টা কিন্তু নতুন বাজারে এলে জানা যায়। আসলে এই যে যিনি রাজেন মল্লিক যিনি তৈরি করেছিলেন, তিনি ভেবেছিলেন যে তার অতিথিরা যেন আরও গভীরভাবে যুক্ত হতে পারে, এবং অবশেষে তিনি নতুন বাজারকেই বেছে নেন। এবং চিতপুর রোড, বর্তমানে যেটা রবীন্দ্র সরণি, সেইখানে নতুন বাজার প্রতিষ্ঠা করেছিলেন এমন একটা সময় যে সময় কিন্তু কলকাতাতে মানে সাহেবদের জন্য একটা আলাদা অংশ এবং নেটিভদের জন্য মানে যারা এখানকার স্থায়ী বাসিন্দা
0: মানে সাদা চামড়ার মানুষদের জন্য একরকম, কালো চামড়ার মানুষদের জন্য।
1: তো সেই রকম সময় তিনি কিন্তু এই নতুন বাজার স্থাপন করেছিলেন। যদিও জানো তো সেই সময়টা আমরা দেখেছি পুরনো কলকাতার ইতিহাস দেখলে যে বাজার স্থাপন করা কিন্তু একটা বেশ স্ট্যাটাস সিম্বল ছিল,
0: একদম।
1: এবং এই নতুন বাজার যেখানে তৈরি করেছিল সেখানে কিন্তু শহরের কয়েকজন ধনী পরিবার থাকতেন, বিশেষ করে জোড়াসাঁকোর পাথুরিয়া,
0: হ্যাঁ,
1: মানে একটুখানি দূরে, আর বাজার থেকে খুব কাছেই ছিল টেগোর ক্যাসেল, যেটা 1820 দশকে পাথুরিয়া ঘাটার ঠাকুর পরিবার উইন্ডসর ক্যাসেলের আদলে নির্মাণ করেছিল। তো এইভাবেই কিন্তু নতুন বাজার তৈরি হয়েছিল, এবং এইখানে

0: দোকানপাট এসেছিল, বহু কারিগর শিল্পী ছিল, তাদের মধ্যে কিন্তু একদল ময়রা বা মিষ্টি তৈরি করার
1: কারিগর
0: কিন্তু, হ্যাঁ, তারাও কিন্তু ছিল। তো এই নতুন বাজার নিয়ে আরো অনেক কথা বলার আছে, অনেক গপ্পও আছে, তো সেই গপ্প আসবো। কিন্তু মাঝে মাঝে ওই একটু মিষ্টি ছুরের ছোঁয়া না পেলে শুধু শুধু মুখে মিষ্টির গপ্প কি মানায় বলুন?
1: না, কখনোই না। আর দুধ না খেলে একেবারেই আপনি ভালো ছেলে হবেন না।
0: না,
1: সুতরাং চন্দ্রবিন্দু।

0: কিন্তু এই দুধ থেকেই তো ছানা হয় এবং সেই ছানা থেকেই মিষ্টি হয়। তো নতুন বাজারের ময়রাদের বিক্রি করা মন্ডাই যে শেষ পর্যন্ত সন্দেশে রূপান্তরিত হয় এই দাবিটি বিতর্কিত হতে পারে, কিন্তু শিবেন্দু দাস তিনি স্বীকার করছেন যে নলিনচন্দ্র দাসই সন্দেশে ফ্লেভার বা স্বাদ যোগ করার পথিকৃৎ ছিলেন। তারা 1900 সালের প্রথম দিকেই চকোলেট সন্দেশ তৈরি করেছিলেন এবং এই এলাকায় অভিজাত এক পরিবারের বংশধর এবং ব্রিটিশ শিক্ষিত আইনজীবী বিশ্বজিৎ ঘোষ সেই সময় মালিক ভূতনাথ দাসকে ইংল্যান্ড থেকে আনা কোকো পাউডার ব্যবহার করে এক নতুন ধরনের সন্দেশ তৈরি করতে রাজি করান। প্রথমে অনিচ্ছুক হলেও ভূতনাথ এই পরীক্ষায় রাজি হন এবং দুধের মতো সাদা সন্দেশের থেকে সম্পূর্ণ আলাদা একটি লোভনীয় বাদামি মিষ্টি তৈরি করে ফেলেন এবং এই সৃষ্টিটি সঙ্গে সঙ্গেই সাফল্য লাভ করে হই হই করে লোকে বাদামি মিষ্টি খেতে পছন্দ করে। মাখনলাল আর নলিনের মতো দোকানগুলোর যে ব্যাপারটা সকলকে মুগ্ধ করে তা হলো তারা 1-2 টাকায় চমৎকার মানের মিষ্টি বিক্রি করে চলেছেন যা সকলের সাধ্যের মধ্যে। সুতরাং নতুন বাজার কিন্তু একটা সেই রকমই জায়গা যেখানে ছানা থেকে শুরু করে নানান কিচিমের মিষ্টি ওখানে কিন্তু পাওয়া যাচ্ছে এবং কম দামে, সবচেয়ে বড় কথা
1: সাবেকিভাবে, মানে এরকম নয় যে নতুন বাজারে গেলে একেবারে
0: মানে ঝা চকচকে দোকান পাবেন, তার একেবারে একটা সাংঘাতিক একটা রূপলাবণ্যে ভরপুর দোকান এরকম নয়, কিন্তু মিষ্টি যা আছে
1: মানে সেরা মিষ্টি। এবং সেখানে এখন ওই যে তুমি মানে আমরা খোয়া ক্ষীর যেটাকে বলি, দুধকে ঘন করে করে এখনো পর্যন্ত গেলে সেটা দেখতে পাওয়া যায় যে সেই সাবেক আমলের কড়াইতে দুধ ফুটছে এবং একেবারে তাল তাল খোয়া ক্ষীর সেখানে পাইকারি দরে বিক্রি করা হয়। এছাড়া বিয়েবাড়ির জন্য তত্ত্বের নানান ধরনের, সেই প্রজাপতি থেকে শুরু করে ক্ষীরের গুঁড়ো গুঁড়ি থেকে শুরু করে সমস্ত রকমের সবটাই কিন্তু পাইকারি মূল্যে। সুতরাং এই যে 152 বছরের পুরনো নতুন বাজার, সম্পূর্ণ মিষ্টির জন্য একটা বাজার, সেই রাস্তা দিয়ে যদি হাঁটি, হাঁটতে হাঁটতে কিন্তু স্বপ্না বাঙালির এই যে মিষ্টির বিবর্তন সেইটার কথা কিন্তু না ভেবে পারা যায় না।
0: একদমই তাই। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারি এই অনুষ্ঠানে। রানাঘাট থেকে খানিকটা এগিয়ে গেলে গাঙ্গনাপুর বলে একটি জায়গা আছে।
1: আচ্ছা।
0: তো সেই গাঙ্গনাপুরে আমার মানে সেই সময়টা ছিল খুব গরম আর কি, তা আমার খুব দই খেতে ইচ্ছে করলো। বিশ্বাস করো দোকানটা না একেবারে ভাঙা চোরা ঝুপড়ি মতো একটা দোকান, কিন্তু সেখানে একেবারে খুরিতে খুরিতে সাদা দই, সাদা মিষ্টি দই,
1: চিনি পাতা সাদা মিষ্টি দই,
0: মিষ্টি দই। তা আমি বললাম যে হ্যাঁ আমার একটু দই কেনারও দরকার ছিল, তা আমি বললাম আগে আমি একটু খাবো তারপরে নেব। আমি না ওই রকম দই আমি এখনো পর্যন্ত খাইনি, ওইরকম একটা ঝুপড়ির মধ্যে যে ওই রকম একটা মানে মাণিক্য
1: চিনি পাতা সাদা মিষ্টি দই এখন প্রায় রেয়ার বললেই চলে,
0: তার মধ্যে একটু দানা দানা দানা দানা ভাব আছে, হ্যাঁ মানে ওই ক্ষীর ক্ষীর ভাব, এবং সে মানে অপূর্ব স্বাদ, অপূর্ব। তো এইরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলো নাম
1: তো উপকরণ বদলায়, রূপ বদলায়, চল উঠে যায়, কিন্তু 19 শতকের কলকাতার মিষ্টি প্রেমিকদের মন জয় করা সেই স্বাদ আজও কিন্তু রয়ে গেছে। এই যে তুমি বললে যে আমাদের কাছে আপাত অচেনাই একটা জায়গায় একেবারে সাদামাটা আটপৌরে একটা দোকান থেকে এই যে অমৃত উঠে এলো, সেটা সত্যি মিষ্টি ছাড়া ভাবা যায় না।
0: একদম তাই। গান ছাড়াও আমরা অনুষ্ঠান ভাবতে পারি না এই মুহূর্তে লোপামুদ্রা।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: হাসি এমন একটা মিষ্টি ব্যাপার, যদি কেউ না হাসে সত্যি সেটা মন খারাপের যথেষ্ট কারণ আছে।
1: সেই জন্য হাসি হাসি মুখে দেখো না আমি কি সুন্দর বসে থাকি,
0: এই জন্যই তো আমার এত ভালো লাগে। এবং আমরা জুটিতে বেঁধে আসি কলকাতা সিরিজ, কলকাতা বেটার সিরিজ দিয়ে বারবার আসি।
1: এবং আমি জানি যে আমরা যখনই আসি বন্ধুরা যখনই শুনে নেয় যে স্বপ্না নীলাঞ্জন এসে গেছে, তারাও কিন্তু একেবারে মিষ্টি মিষ্টি মন নিয়ে বসে পড়ে যে কলকাতাকে আবার কোন দিকে নিয়ে যায় এরা, কোন অচেনা কলকাতা আমাদের সামনে উঠে আসে সেটা জানার জন্য।
0: তো যে কথা বলছিলাম, উৎসবের মরশুম হোক বা ঘরোয়া যে কোনো অনুষ্ঠান, ভারতীয়দের মিষ্টি মুখ ছাড়া চলেই না। ভারতের প্রতিটি অঞ্চলের নিজস্ব মিষ্টি থাকলেও কলকাতা পরিচিত কিন্তু মিষ্টির রাজধানী হিসেবে। কালকে আমরা কিশোর কুমারের জন্মদিনে বলছিলাম না যে সাদা দই খেতে খুব ভালোবাসতেন, তো যাই হোক মিষ্টির রাজধানী। এবং কলকাতার মিষ্টির রসদ এবং কারিগরিতে মুগ্ধ প্রায় পুরো দেশ, এমনকি কলকাতার মিষ্টির খ্যাতি রয়েছে বিদেশের মাটিতেও। কলকাতায় যেমন পাওয়া যায় ঐতিহ্যবাহী মিষ্টি, তেমনই রয়েছে বৈচিত্র্য যা দেশের কোথাও পাওয়া যায় না। শহরের প্রতিটি মিষ্টির দোকানের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস এবং নিপুণ কারিগরি। আর যে কথাটা বলবো বলবো বলে বলা হয়ে ওঠেনি, কলকাতার মিষ্টির মূল রহস্য হলো তার উপকরণ, ছানা, নলেন গুড়, চিনি, সুগন্ধি মশলার নিখুঁত মিশ্রণে তৈরি। এখানকার প্রতিটি মিষ্টির স্বাদ অতুলনীয়, যা দেশের অন্য প্রান্তের মিষ্টির থেকে আলাদা। আর কলকাতার রসগোল্লা, কলকাতার রসগোল্লা, কলকাতার রসগোল্লা অন্যতম প্রধান আকর্ষণ। ছানা তৈরির নরম স্পঞ্জি বলগুলো চিনির রসে ডুবে থাকে। জিআই তকমাও পাওয়া কলকাতার রসগোল্লার চাহিদা রয়েছে দেশে এবং বিদেশে।
1: রসগোল্লা, রসগুল্লা যাই বলুন না কেন, এখন রসগোল্লাকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে। তার গায়ে একটু চকোলেট লাগিয়ে দেওয়া হচ্ছে, তাকে মাঝে মাঝে একটু বেক করে দেওয়া হচ্ছে, কিন্তু রসগোল্লা ভাই রসগোল্লা,
0: তার কোনো বিকল্প হয় না,
1: একদমই তাই। আর তোমার যে কোনো আনন্দ অনুষ্ঠানে তুমি দেখবে যত রকমের রকম ফের মিষ্টি থাকুক না কেন, রসগোল্লা থাকবে। রসগোল্লা না হলে
0: আমার আবার খুব স্পঞ্জি রসগোল্লা ভাল লাগে।
1: হ্যাঁ, আর যদি গরম হয়
0: না, হা দেখবে পেট খারাপে ডাক্তারবাবুরা বলেন গরম রসগোল্লা খেতে, সেই অজুহাতে তুমি আজকে দুটো রসগোল্লা খেয়ে নিতে পারো, যা হোক বা না হোক, যে আগে প্রোটেকশন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।
1: আসলে কি জানো তো, এখন ওর তুমি দেখবে মিষ্টি দোকানগুলোতে রাত্রিবেলা কিছু মানুষ গিয়ে খোঁজ নেন গরম রসগোল্লা এসেছে না কি,
0: হ্যাঁ
1: ওর একটা আলাদা কাস্টমার আছে। তবে কলকাতার সন্দেশেরও একটা আলাদা চাহিদা রয়েছে,
0: রয়েছে
1: ছানা এবং চিনির যে সন্দেশ, সেখানে তো অনেক কিছু মেশানো হয়।
0: দেখলেন খেয়াল করে, ও কিন্তু ঢোক গিলছে আর বলছে
1: কি করব ভাই, এই মানে খালি পেটে আমরা বলি না যে বুভুক্ষুর মতো বসে আছি, কখন একটুখানি ছানা চিনি
0: না, একটা
1: বাতাসা নিজের পক্ষে নকুল দানা।
0: একটা প্রবাদ আছে।

0: জানে না অর্ধেক ভোজন, আমি তোমার জন্য বলছি বলেনও অর্ধেক ভোজন, মানে তুমি বলে বলে অর্ধেক ভোজন করো।
1: আমার না খুব দই খেতে ইচ্ছে করছে, কারণ কলকাতার মিষ্টি দইয়ের তো জুড়ি মেলা হয়। তুমি আবার চিনি পাতা দইয়ের গল্প বলে আরো বাড়িয়ে দিয়েছ। আচ্ছা, তুমি চমচম খেয়েছো?
0: চমচম খেয়েছি, এবং তার নেপথ্যে অনেক গপসপ আছে, আমরা সেগুলো নিয়ে আসবো, এবং রসগোল্লা ভবনে যাব, সেখানে গিয়ে দেখবো যে কি কি ধরনের বিষয় আশয় রয়েছে।
1: এবং কেন রসগোল্লা ভবন নাম হলো, আর নবীনচন্দ্র দাসের কথা তো
0: বলতেই হবে,
1: তিনি হলেন পথপ্রদর্শক।
0: ঠিক, তাহলে এবারে যাই, একটু গান শুনি ভূমির গলায়।

0: না নিজের তো ভাবতেই হবে, না হলে কি করে হবে?
1: আমি সেই কারণেই একটা ডিসিশন নিয়েছি, এক্ষুনি নিলাম।
0: কি?
1: আমি না বাড়িতে একটু রসগোল্লা লুট দেব।
0: আমি আসছি। আচ্ছা, আমরা রসগোল্লা ভবনের কথা বলবো বলেছি, এটি কোথায় নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে রসগোল্লা।

0: ভবন সেটা আবার কোথায়? এটা 532 নম্বর রবীন্দ্রসরণী, একটা সেকেলে বাড়ি, ব্যস্ত রাস্তার একেবারে পাশেই অবস্থিত এই বাড়ি। এই বাড়ির ঝুল বারান্দায় আজও যেন ইতিহাস এসে উঁকি দেয়। রং ওঠা পলেস্তারা আর চুন খসানো দেওয়াল দেখলে মনে হয় সাক্ষাৎ প্রাচীনত্ব এর দলিল। বাড়ির সামনে লম্বা গাড়ি বারান্দা, আর তার ঠিক পাশের থামে একটি খোদাই করা নেম প্লেটে বড় বড় করে লেখা রসগোল্লা ভবন। বাংলায় রসগোল্লা ভবন, অর্থাৎ সহজ করে বলতে গেলে এটাই হলো আমাদের মিষ্টি, প্রিয় মিষ্টি রসগোল্লার বসত ভিটে। সত্যি তো, মানুষ যখন, মানুষের যখন বাড়ি থাকতে পারে তখন রসগোল্লা থাকলে আর দোষের কি?
1: রসগোল্লা বলে সে কি আর মানুষ নয়?
0: মানুষ নয়, তার উপর এ তো আর যে সে মিষ্টি নয় যাকে বলে রীতিমতো লড়াই করে জিতে নেওয়া মিষ্টি। বাংলা বনাম ওড়িশা সেই লড়াই, সেই দড়ি টানাটানি আমরা আজও ভুলিনি, আর যেটাতে জিত হয়েছিল বাংলারই। ডুবদের এমন রসের দেশে বলে রসগোল্লায় কামড় দেওয়ার অভ্যাস তাই আমাদের চিরন্তন।
1: এবং সেই আনন্দে তুমি যে চারটে রসগোল্লা এক্সট্রা খেয়েছিলে সেটাও আমি ভুলিনি।
0: সেটা না, সত্যি ওটা তো বলার কথা নয়। সাদা রঙের
1: দুটো সলিড ছিল, দুটো স্পঞ্জ ছিল।
0: সলিড দুটো তুমি খেলে, স্পঞ্জের দুটো আমি খেলাম। সাদা রঙের তুলতুলে মিষ্টি জনপ্রিয়তার নিরিখে আজও কিন্তু সবার চেয়ে এগিয়ে। এবং বাংলার মিষ্টি বলতে যে নামটা সবার প্রথমে আসে সে কিন্তু অবশ্যই রসগোল্লা। রসগোল্লা যে কেবল একটা মিষ্টি তাই নয়, বাংলার নিজস্ব আবেগ, ঐতিহ্য, তাই এর সত্ত্ব নিয়ে এত ধুন্ধুমার বেঁধে গেছিল এবং সমস্যা গড়িয়েছিল আদালত পর্যন্ত। 90-এর দশকে সেই বিখ্যাত গান আমি কলকাতার রসগোল্লা আজও ফেরে লোকের মুখে মুখে। সুতরাং রসগোল্লা নিয়ে যেমন গান হয়েছে, রসগোল্লা মানুষ খেতে ভালোবাসে, রসগোল্লার নিজস্ব বাড়ি আছে, রসগোল্লার যিনি আদি প্রবক্তা তার কথাও আমরা আসব সংবাদ বিরতির পরে।
1: কারণ এই যে বাড়িটির কথা আমরা বলছি সেই বাড়িটি কিন্তু নবীনচন্দ্র দাসের, এইখানেই তার জন্ম এবং বেড়ে ওঠা আর এই মিষ্টি তৈরি। সুতরাং এই সমস্ত গল্প থাকছে, আপনাকেও কিন্তু তার মানে থাকতে হচ্ছে। আর নতুন যে বন্ধুরা রয়েছেন এখনও টিউন করেননি, প্রচুর কিন্তু মিস করছেন, তাই তাড়াতাড়ি করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা একটা ছোট্ট সংবাদ বিরতিতে যাচ্ছি, তারপরে ফিরছি আরও অনেক মিষ্টি গল্প নিয়ে।
0: একটা গান বিরতি, তারপর সংবাদ বিরতি। সংবাদ বিরতির ওপারে কিন্তু রয়েছে আরও অনেক মজার মজার তথ্য এবং গল্প এবং গান।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। এবছরের নিট ইউজি কাউন্সিলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে, চলবে 12 আগস্ট দুপুর 3টে পর্যন্ত, তবে ফি জমা দেওয়া যাবে সন্ধে 6টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে 13 আগস্ট সকাল 11টা পর্যন্ত তাদের পছন্দের তালিকা বা চয়েস ফিলিং জানাতে পারবেন। রাজ্যের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের জলজীবন মিশনের 30,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। উত্তর চব্বিশ পরগনার বারাসাত রবীন্দ্র ভবনে গতকাল এক পর্যালোচনা বৈঠকের পর তিনি বলেন, দুর্নীতির ফলেই সাধারণ মানুষ পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হয়েছে। চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত আবেদন নিয়ে আজ কলকাতা হাইকোর্টে শুনানি হতে পারে। গত সোমবার এ সংক্রান্ত শুনানি এক সপ্তাহের মধ্যে করার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয়। পাকিস্তান বিদেশি গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণবিধি আরও কঠোর করেছে। নতুন নিয়ম অনুযায়ী অধিকাংশ এলাকা থেকে খবর সংগ্রহের আগে বিদেশি সাংবাদিকদের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ দমন ও কঠোর পদক্ষেপ গ্রহণ নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে। একটানা বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ সকাল 6:30 পর্যন্ত আলিপুরে 14 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কোচবিহার সদর মহকুমায় গত 24 ঘণ্টায় 254.20, মাথাভাঙায় 154 এবং তুফানগঞ্জে 52 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ অসম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কোঙ্কন উপকূল, গোয়া, মহারাষ্ট্র, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সত্যি এখন বৃষ্টি থেমেছে কিনা আমরা জানি না, আপনারা যারা বাইরে আছেন তারা বলতে পারবেন, তবে সকাল থেকে আজকে কলকাতা শহর একেবারে জলের তলে।
1: তো রসগোল্লা পান্তুয়ার মতো আমরা ভাসতে ভাসতে আসছি।
0: আমরা আজকে এই বৃষ্টি ভেজা দিনে মিষ্টির খবর নিয়ে, বৃষ্টি ভেজা দিনে মিষ্টির খবর নিয়ে এসেছি, এবং রসগোল্লার কথা একটু আগে বলছিলাম, কিন্তু রসগোল্লার কথা বলবো আর নবীনচন্দ্র দাসের কথা বলবো না, সেটা কিরকম ব্যাপার?
1: একদম না,
0: রসগোল্লার কলম্বাস বলা হতো তাকে, এই ভদ্রলোককে। রসগোল্লার কলম্বাস খ্যাত এই ভদ্রলোক জন্মেছিলেন কলকাতায় এবং তিনি এনসি দাস নামেও পরিচিত। কলকাতার বাগবাজারে ছিল তার মিষ্টির দোকান, তিনি ছিলেন ভোলা ময়রার নাথ জামাই। ভোলা ময়রা সিনেমাটা আমরা দেখেছি তো, ভোলা ময়রার নাথ জামাই নবীন ময়রা নামে তিনি ছিলেন পুরো কলকাতায় প্রসিদ্ধ, এবং আপামর বাঙালির প্রাণের মিষ্টি রসগোল্লার উদ্ভাবক তিনি। রসগোল্লা একসময় বাঙালির সংস্কৃতিকে, বাংলার সংস্কৃতিকে সাংস্কৃতিক মানে প্রতীকে পরিণত হয়েছিল, এবং কিংবদন্তি আছে নবীনচন্দ্র দাসকে একবার একটি ছোট মেয়ে বলেছিল, চটচটে নয় শুকনো হাতে হতে মানা, দেখতে হবে ধবধবে চাঁদ পানা, এমন মিষ্টি ভূ ভারতে নাই, নবীন ময়রা এমন মিষ্টি চাই।
1: ভাবো তুমি, মানে কি
0: কত সম্ভব, কত সাংঘাতিক সব শর্ত,
1: মানে ফরমায়েশ কত,
0: এবং সেই মেয়ের দেওয়া শর্তগুলো মেনে অনেক চেষ্টা।

0: প্রচেষ্টার পর তৈরি হয়েছিল রসগোল্লা। পরে এই রসগোল্লায় দুজনকে প্রণয় সূত্রে বেঁধেছিল। মেয়েটির নাম ছিল ক্ষীরোদামণি দেবী
1: এবং তিনি ছিলেন ভোলা ময়রার নাতনি, পরবর্তীকালে নবীন ময়রার স্ত্রী। এবং এই যে রসগোল্লার কথা তুমি বলছো না, ভারতবর্ষের অন্যান্য জায়গার থেকে কলকাতার রসগোল্লার কিন্তু জুড়ি মেলা ভার, কারণ ছানার মিষ্টির প্রচলন কলকাতাতে সব থেকে বেশি। কারণ বাঙালিরা ক্ষীর বা খোয়ার মিষ্টির থেকে ছানার মিষ্টিকেই বেশি পছন্দ করে।
0: না, পছন্দ তো হয়, কিন্তু রসগোল্লা কিভাবে তৈরি করলেন এবার সে গল্পটা একটুখানি বলি। রসগোল্লা তৈরি করতে বারবার ব্যর্থ হওয়ার পর একদিন নবীন ময়রা বসে আছেন বাগবাজার ঘাটে খিটখিটে মেজাজে। পাশে বসে গায়ে তেল মাখছিলেন ভীমচন্দ্র নাগ, আর একজন ব্যক্তিত্ব,
1: তার গল্প আমরা
0: বলবো। নবীন ময়রার খিটখিটে আচরণ দেখে সেদিন ভীমনাগ তাকে বলেছিলেন, মুখে আর মনে মিষ্টি না থাকলে হাত দিয়ে মিষ্টি গড়বে কিভাবে, কি দামি কথা চিন্তা করো। নবীন ময়রা সেদিন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা পেয়েছিলেন। রসগোল্লা ছাড়াও নবীন ময়রা যে মিষ্টান্নগুলোর জন্য বিখ্যাত হয়েছেন সেগুলো হলো বৈকুণ্ঠভোগ, আবার খাবো দেদো সন্দেশ, এই দেদো সন্দেশটা আমি কোনোদিন খাইনি, কাঁঠাল সন্দেশ, আতা সন্দেশ এবং কস্তুরি পাক। এই সমস্ত মিষ্টি নবীনচন্দ্র দাস অর্থাৎ কলকাতার কলম্বাস তৈরি করেছিলেন।
1: এবং এই যে রসগোল্লাটা তৈরি করেছিলেন সেটাও কিন্তু ওই রকমভাবে, মানে সেই সময় তো ওই মিহি ছানা বানানোর কৌশলটা ঠিক আমাদের জানা ছিল
0: হয়নি,
1: তো পর্তুগিজরা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো জানতেন। তাদের থেকে জেনে তারপরে তিনি সেই ছানা তৈরি করে, ছানা জল দিয়ে ছানা কাটিয়ে ছানা তৈরি করে, সেই ছানাকে ভালো করে হাত দিয়ে মেখে মিহি বলের মতো তৈরি করে, যখন পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক রকমভাবে পরীক্ষা করছিলেন, রসের মধ্যে দিলেন এবং একটু ফোটার পর সেইগুলো মানে বেশ ফুলে ফুলে
0: টুসটুসে হয়ে উঠল,
1: টুসটুসে উঠল, তখন সেই গোল্লা যার ভেতরে রস
0: রসগোল্লা হয়ে গেল।
1: এবং মুখে দেওয়ার পর কিরকম একটা অনুভূতি হয় সেটা যারা যারা খান তারা বলতে পারে,
0: উপলব্ধি করতে পারেন।
1: এবং আমার মনে হয় এটা ঠিক বলা যায় না, এটা না
0: এটা খেয়ে দেখাতে হয়,
1: খেয়ে দেখতে হয়, ওই অনুভূতিটা একটা স্বর্গীয়
0: অনুভূতি। যাই হোক, তো দেখা যাক বৃষ্টি কলকাতা মানে বাইরে হচ্ছে কিনা জানি না, কিন্তু গানে কিন্তু বৃষ্টি আসবে এবারে। শুভমিতা ব্যানার্জী।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

না, মন্দ তো করেইছে। এবারে যে এত এত মিষ্টির গল্প আমরা করছি, ধরো যারা সুগারে ভুগছেন অথচ মিষ্টি খেতে ভালোবাসেন, তাদের কিরকম মানে করুণ অবস্থা বলো তো দেখি। মিষ্টি দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে হয়, প্রাণটা আগুপোকো করতে থাকে, রসগোল্লা খাবো, সন্দেশ খাবো, এসব হতে থাকে।

0: পরে যে গপ্প খুলে বসতে চলেছি, সেই মিষ্টির কথা শুনলেও তো মানে মনটা মরুভূমি হয়ে যায়।
1: যদি তা হাতের নাগালে না পাওয়া যায়। ভীমনাগের সন্দেশের কথা কে না জানে? আপনি কলকাতায় আছেন,
0: করাপাকের ভীমনাগের সন্দেশ,
1: ভীমনাগের সন্দেশ খাননি, এটা তো অভাবনীয় ব্যাপার।
0: কোনো গেস্ট বাইরে থেকে আসলে তাকে একেবারে তাক লাগিয়ে দেওয়ার জন্য এইগুলোই তো আমাদের তুরুপের তাস।
1: একদম,
0: যে কলকাতায় আসবেন, গুছিয়ে লাল মিষ্টি দই খাবেন, রসগোল্লা খাবেন, করাপাকের তালশাঁস খাবেন, এইসব না খেলে আর কলকাতা
1: হবে? আসলে মিষ্টির জগতে শতাব্দী স্বাক্ষরকারীগণের অন্যতম একজন হলেই ভীমচন্দ্রনাগ। তিনি ভীমনাগ নামেই পরিচিত ছিলেন এবং এই ভদ্রলোক একটি মিষ্টির জন্যই বিখ্যাত হয়েছেন, যা লেডিকেনি নামে সুখ্যাতি পেয়েছে। সেই সময়কার গভর্নর জেনারেল চার্লস ক্যানিং সস্ত্রীক কলকাতায় এলেন এবং সেই উপলক্ষে ভীমনাগকে এক রকমের মিষ্টি তৈরি করতে বললেন, যেটি লেডি কেনিংকে পরিবেশন করা হয়েছিল। লেডি কেনিং সেই মিষ্টি খান এবং ভীমনাগকে পুরস্কৃত করেন। তারপর থেকে সেই মিষ্টি পুরো ভারতে লেডি ক্যানি নামে
0: পরিচিত
1: হয়ে গেল।
0: তারপরে পান্তুয়া, পানিতুয়া, গোলাপ জামুন, একটা মানুষের তো অনেক নিকনেম থাকে।
1: দুটো নাম আরো বলো। লেডিকেনি ছাড়াও ভীমনাগের সন্দেশ এবং মনোহরা মিষ্টি বিখ্যাত। কলকাতার বউবাজারে ছিল তার মিষ্টির দোকান। তিনি বাবার ছোট্ট দোকানকে মিষ্টির ভাণ্ডারে পরিণত করেন। ভীমনাগের মিষ্টির দোকানের ব্যাপারটি আর একটা কাহিনী পরিচিত আর প্রচলিত আছে। একবার মানে একটা ঘড়ি দেখতে পাওয়া যায়, যে ঘড়িতে বাংলা হরফে লেখা। সেই গল্পটা তুমি যদি আমাদের একটু শোনাও।
0: গল্পটা এরকম যে একদিনকে তার দোকানে বিখ্যাত ঘড়ি নির্মাণ কোম্পানি কুক অ্যান্ড কেলভির প্রোপ্রাইটার চার্লস কেলভি আসেন মিষ্টি খেতে। তো মিষ্টি খেয়ে তিনি অত্যন্ত মোহিত হন আর ভীমনাগকে জিজ্ঞেস করেন, কি হে ভীমনাগ, তোমার এত বড় মিষ্টির দোকান আর সেই দোকানে কোনো ঘড়ি নেই কেন? তো ভীমনাগ সাহেবের এই প্রশ্নে কিছুটা বিব্রত হয়ে পড়েন, মাথা চুলকোতে চুলকোতে বলেন যে আগে কেনা হয়ে ওঠেনি। তো কেলভি সাহেব তাকে বলেন যে তিনি তাকে একটি বড় ঘড়ি উপহার দেবেন। তখন ভীমনাগ সাহেবকে অনুরোধ করলেন যে সাহেব, আমার কর্মচারীরা তো ইংরেজি জানে না, তাই বাংলায় লেখা ঘড়ি পেলে ওদের সুবিধা হবে। তো কুক সাহেব তো সেদিনকে মুচকি হেসে ভীমনাগকে তথাস্তু বলে চলে গেলেন। কিছুদিন পর লন্ডন থেকে বাংলা হরফে লেখা ডায়ালের একটা বৃত্তাকার ঘড়ি ভীমনাগের দোকানে পাঠিয়ে দিলেন। এখনো দোকানে গেলে
1: সেই বাংলা হরফের ঘড়িটা দেখা যায়। সুতরাং মিষ্টি খেতে সন্দেশ, ভীমনাগের সন্দেশ খেতে না হলেও যদি আপনি ঘড়িটা দেখতে যেতে চান, তো একবার চলে যেতে পারেন যে সাহেব কিরকম ঘড়ি তাকে উপহার দিয়েছিলেন। আমরা আবারও একটু গান শুনি, শুনে তারপরে আবার আসবো অন্য কথায়।
0: আরো দারুণ ইন্টারেস্টিং গল্প আছে কিন্তু।
1: একদম।

সুরজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
0: আর ইলেকট্রিক বিলের
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা তো অনেক রকম মিষ্টির কথা বলছি নীলাঞ্জনা, রসগোল্লার কথা তো বিস্তারিত ভাবেই বললাম, ভিমনাগে সন্দেশের কথা বললাম, লেডিকেনির কথা বললাম। আচ্ছা, চ্যাপটা রসগোল্লা খেয়েছো কখনো? রসগোল্লা বলতেই আমরা গোল গোল গোল বুঝি, গোল গোল, সাদা সাদা মিষ্টি চেয়ে চেয়ে থাকে রসের মধ্যে,
1: এবং মানে রসগোল্লা মানে কি বলের মতো ফুলে থাকবে,
0: ফুলে ফুলে থাকবে, কিন্তু রসগোল্লা যদি চ্যাপটা হয় তখন কি দাঁড়ায়?
1: তখন কি
0: আসলে বলা হয় যে কলকাতায় চাইলে নাকি বাঘের দুধ মেলে, ঠিক আছে, আবার কেউ বলে বাঘের চোখ মেলে। তো 150 বছরেরও বেশি পুরনো হারান মাঝির মিষ্টির দোকান, হাওড়ার দেউলটির বাসিন্দা হারানচন্দ্র মাঝি এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন কালীঘাট মন্দিরের পিছনে। সেই থেকেই এই দোকান চলে আসছে চার পুরুষ ধরে, যেখানে এই চ্যাপটা রসগোল্লা পাওয়া যায়।
1: মানে কালীঘাট মন্দিরকে বাঁহাতে রেখে একটু গেলেই ডান হাতে দেখা যায় যে একটা গলি, এরম অ্যারো দিয়ে লেখা আছে মিষ্টি গলি,
0: মিষ্টি গলি,
1: এবং সেই মিষ্টি গলির ভেতরে হচ্ছে এই সুস্বাদু মিষ্টির হদিশ
0: চ্যাপটা রসগোল্লা।
1: রসগোল্লা
0: তো নামেই গোল্লা, অর্থাৎ কিনা গোল। তো আমরা একটু আগে নবীনচন্দ্র দাসের কথা বলছিলাম, অমর আবিষ্কার, এহেনে রসগোল্লা হয়ে গেল চ্যাপটা।
1: এবং মানে নবীনচন্দ্র দাসের পরবর্তী দুই প্রজন্ম, তিন প্রজন্ম, তারা তাকে আরো
0: কত কিছু করে ফেললেন,
1: টিন প্যাকড হয়ে সেই রসগোল্লা
0: দেশে বিদেশে পাড়ি জমাচ্ছে,
1: মানে বিশাল ব্যাপার স্যাপার।
0: তবে এই চ্যাপটা রসগোল্লা মুখে দিলেই জিভের পেল্লায় আরাম। যাক গে, এত সমস্ত ভূমিকা না করে মোদ্দা কথায় আসি, এই চ্যাপটা রসগোল্লা কলকাতার তুমি বলেই দিয়েছো যে কোথায় পাওয়া যায়,
1: এটা একটা বিরাট ঐতিহ্য, কে খান বলো সেটা।
0: কলকাতার কালীঘাট মন্দিরের অদূরেই দেবনারায়ণ লেনে রয়েছে এই দোকান। না, এই দোকানের কোনো পোশাকি নাম নেই, নেই কোনো সাইনবোর্ডও, এই দোকান পরিচিত প্রতিষ্ঠাতার নামেই, এবং সেই কারণেই এই হারান মাঝির মিষ্টির দোকান বলেই পরিচিত।
1: দোকান যেরকম আগে ছিল কাঠের সমস্ত গোল গোল গোল গোল সব বাসনপত্র, মাটির বাসনপত্র, বেঞ্চ, একেবারে পুরনো সেই ফ্লেভার কিন্তু এখনো এই দোকানে গেলে পাওয়া যায়।
0: এবং এই রসগোল্লা খান স্বয়ং
1: কালীঘাটের মা,
0: কালীঘাটের মা, তিনি এই মিষ্টি না খেয়ে ঘুমোতে যান না,
1: না,
0: সুতরাং তাকে এই মিষ্টি নিয়মিত খাওয়ানো হয়।
1: এবং মায়ের যখন শয়ন আরতি হয় তারপর তাকে নিবেদন করা হয় এই চ্যাপটা
0: রসগোল্লা।
1: এবং এই চ্যাপটা রসগোল্লা কিন্তু মানে এই দোকানেরই বিশেষত্ব, এই দোকানেই পাওয়া যায়। আমরা চ্যাপটা রসগোল্লা বলছি, অ্যাকচুয়ালি মানে তার পোশাকি নাম হচ্ছে ক্ষীরমোহন,
0: ক্ষীরমোহন। তবে রসগোল্লা যেভাবে তৈরি হয় ঠিক সেভাবেই কিন্তু এই মিষ্টি তৈরি হয়, এবং তৈরির পাকে কিছু পার্থক্য থাকলেও রসগোল্লা যেভাবে বানানো হয় ঠিক সেভাবেই কিন্তু ক্ষীরমোহনকে রসে ফোটানো হয়। পার্থক্য বলতে শুধুমাত্র আকারের, গোল না করে চ্যাপটা করে দেওয়া হয়, এবং সেই কারণেই এই মিষ্টি চ্যাপটা রসগোল্লা নামেই বিক্রি হয়।
1: কাজেই কলকাতা যেমন পরতে পরতে ইতিহাস নিয়ে বসে আছে, তার প্রতিটা কলি খুঁজিতে গল্প লুকিয়ে আছে, তেমনি কলকাতার মিষ্টিও কিন্তু ঘটনাবহুল। মিষ্টি মানেই খেলাম আর মুখে মিলিয়ে গেল তা কিন্তু নয়, মুখে মুখে ঘোরা কিংবদন্তি জনশ্রুতি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এত যে মিষ্টি নিয়ে আমরা কথা বললাম, তো মিষ্টির কিছু জায়গার হদিশ দিই?
1: দাও।
0: যেমন প্রথম প্রশ্ন যদি তোমায় করি যে ভারতের প্রথম মিষ্টির দোকান কি সত্যি কলকাতায় ছিল?
1: মিষ্টি কথার পর প্লিজ আমার প্রশ্ন করো না, আমি উত্তরটা বোধহয় মিষ্টি দিতে পারবো না।

0: কারণ একটাও মিষ্টি তো খাচ্ছি না, না ওই সিকি ভোজে সন্তুষ্ট।
1: আসলে ভারতের মিষ্টির দোকানের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে কলকাতার নাম উঠে আসে, এবং ঐতিহাসিক তথ্য এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণ করলে বোঝা যায় যে বাংলাই আধুনিক ভারতীয় মিষ্টির সংস্কৃতির অন্যতম জন্মস্থান। বলা হয় যে 1800 শতকের শেষের দিকে উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে কিছু প্রাচীন ময়রার দোকান গড়ে উঠেছিল, যেগুলোকে ভারতের প্রাচীনতম সুসংগঠিত মিষ্টির দোকানের উদাহরণ হিসেবে ধরা হয়। তবে এই তথ্যগুলো সবটাই কিন্তু নির্ভরযোগ্য তথ্যে স্পষ্টভাবে লেখা নেই, তাই এগুলোকে সম্ভাব্য ঐতিহাসিক তথ্য হিসেবেই বিবেচনা করা ভালো। আর সে সময় ভারতীয় মিষ্টি মূলত গুড়, নারকেল এবং চিনি দিয়ে তৈরি নানান রকমের নাড়ু, মোয়া এবং স্থানীয় মিষ্টান্নের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরে ছানা এবং দুধজাত মিষ্টির প্রচলনের মাধ্যমে ভারতীয় মিষ্টির জগতে এক নতুন যুগের সূচনা হলো। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলার কিংবদন্তি মিষ্টান্ন প্রস্তুতকারকরা। 1868 সালে কলকাতার বাগবাজারে তিনি তার মিষ্টির দোকান প্রতিষ্ঠা করেন এবং আবিষ্কার করেন বিখ্যাত স্পঞ্জ রসগোল্লা। অবশেষে এলো আমার পছন্দের মিষ্টি। এই আবিষ্কার শুধু যে নতুন মিষ্টি জন্ম দেয়নি, বরং ভারতীয় মিষ্টির ধ্যান ধারণাকে বদলে দিয়েছিল সে কথা বলার অপেক্ষা না রাখে না। তার দোকানেই প্রথম আধুনিক শোকেসে সাজিয়ে মিষ্টি প্রদর্শনের প্রচলন জনপ্রিয় হয় বলে মনে করা হয়। ফলে ক্রেতারা সহজে মিষ্টি দেখে পছন্দ করতে পারতেন, এবং পরবর্তীকালে এই পদ্ধতি সারা দেশে ছড়িয়ে পড়ল। সেই সময়ের মিষ্টির দোকানগুলো কেবল খাবার বিক্রির জায়গা ছিল না, বরং ছিল সামাজিক মেলামেশা, আড্ডা এবং সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র। মাটির মালসা, কলা পাতা কিংবা পাথরের বাসনে পরিবেশন করা হতো এই মিষ্টি।
0: কারণ বেশিরভাগ মিষ্টি তো কাঁচা গোল্লার মতো ব্যাপারটা ছিল না, মানে খুব যে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে সেটা কিন্তু ছিল না,
1: কিন্তু আস্তে আস্তে সেটাও হলো, ডিসপ্লে করা হলো যাতে মানুষ সুন্দর করে তাদের।
0: কারণ ওই যে আমরা বলছিলাম যে নবীনচন্দ্র দাস আরও অনেক রকমের মিষ্টি তৈরি করেছিলেন সন্দেশের, তো সেই ব্রিটিশ আমল থেকে স্বাধীনতা সংগ্রামের সময় পর্যন্ত বাংলার এই মিষ্টির দোকানগুলো কিন্তু সমাজ এবং সংস্কৃতির নীরব সাক্ষী হয়ে থেকেছে। আজ ভারত জুড়ে অসংখ্য মিষ্টির চেইন রয়েছে, তবে কলকাতার পুরনো অলিগলিতে লুকিয়ে থাকা এই ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলোর স্বাদ ও ইতিহাস এখনও অতুলনীয়। চ্যাপ্টা রসগোল্লার কথা এক্ষুনি আমরা শুনছিলাম, সেগুলোই হচ্ছে তার প্রমাণ। সত্যি সত্যি আমরা কি জানতাম যে রসগোল্লার জনপ্রিয়তার পেছনে আমাদের এই কল্লোলিনী তিলোত্তমা কলকাতার এত বড় ভূমিকা রয়েছে?
1: এবং সেই তার জন্মভূমি, তার গর্ভেই ধারণ হয়েছিল এমন সুন্দর একটি গোল মিষ্টি।
0: এবং এই সমস্ত প্রবাদ প্রতিম যারা রয়েছেন, নবীনচন্দ্র দাস,
1: ভীমচন্দ্রনাথ,
0: দারিকচন্দ্র ঘোষ, মাখনলাল ঘোষ, অধর মোদক, এই সমস্ত মানুষরা ছিলেন বলেই মিষ্টি একেবারে শিল্পের পর্যায়ে
1: উন্নীত হয়েছে একদম। আবারও একটা গান শুনবো, আর ঘড়ির কাঁটা লাল চোখ করে আমাদের চোখ রাঙাচ্ছে, চলে যেতে বলছে,
0: বলছে যতই মিষ্টি কথা বলো
1: সময় তোমার জন্য বসে থাকবে না। তো সুতরাং আমরা চলে যাই লোপামুদ্রা মিত্রের গাওয়া এই গানে।

0: বাংলা বুকের ভেতরে। তোমাকে বড্ড ভালোবাসি বাংলা, কারণ তুমি এত মিষ্টি আমাদের খাইয়েছো, আমাদের যত্ন করে হাতে তুলে দিয়েছো। তোমাকে ভালো না বেশি আমাদের উপায় কী আছে বলো?
1: আর আমাদের এই কলকাতা, সে তো আমাদের বড্ড প্রিয় শহর, প্রাণের শহর। এবং এই কলকাতায় কত যে জানার জিনিস লুকিয়ে রয়েছে তা সত্যি বলে শেষ করা যায় না। এবং কলকাতা সিরিজে স্বপ্ন নীলাঞ্জনা সেই চেষ্টাই রয়েছি আপনাদের সামনে নিয়ে আসতে। এমন অনেক কিছু কলকাতার গল্প যা চোখের সামনে থাকলেও অনেক সময় হয়তো জানা হয়ে ওঠে না। আজকের মতো মিষ্টি কথা এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী কলকাতা সিরিজে এই গান্দরিয়াতে।
0: সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আর মিষ্টি করে হাসুন, আর মিষ্টি খান।
1: আপাতত মিষ্টি গান শুনতে শুনতে সকলকে টাটা বললাম।
0: টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন এবং এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে বিবৃতি দাবি করেন। এদিকে রাজ্যসভার অধিবেশনও একই ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি ৫ আগস্ট দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, সংবিধানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সাংবিধানিক বিধানটি বাতিল করা হয়েছিল। এবছরের নিট ইউজি কাউন্সিলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হয়েছে, চলবে ১২ আগস্ট দুপুর ৩টে পর্যন্ত, তবে ফি জমা দেওয়া যাবে সন্ধে ৬টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে ১৩ আগস্ট সকাল ১১টা পর্যন্ত তাদের পছন্দের তালিকা বা চয়েস ফিলিং জানাতে পারবেন। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের প্রক্রিয়া ১৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে, ফলাফল ঘোষণা হবে ১৭ আগস্ট। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে। তিনি জানান, চলতি অর্থবছরের এপ্রিল জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করেছে। চোখের চিকিৎসার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত আবেদন নিয়ে আজ কলকাতা হাইকোর্টে শুনানি হতে পারে। গত সোমবার এ সংক্রান্ত শুনানি এক সপ্তাহের মধ্যে করার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয়। একটানা বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় বলেন, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন, তদন্ত প্রক্রিয়া চলছে। তিনি এও বলেন যে আদালত এক্ষেত্রে বিশেষজ্ঞ নয়, সেজন্য তাঁকে SSKM হাসপাতালে চিকিৎসা করতে বলা হলেও তিনি তাতে রাজি হচ্ছেন না। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করে বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি এবং মহিলাদের ক্ষমতায়নের দিশা দেখিয়েছে এবং কৃষি, মৎস্য চাষ, কুটিরশিল্প সহ বিভিন্ন বিষয়ে বাংলার মহিলারা ক্রমশ এগিয়ে আসছে। মহিলা এবং শিশুদের উপর অপরাধের ঘটনার তদন্ত কমিশন গঠন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই কমিশন গঠনের কথা ঘোষণা করেছিলেন। স্বরাষ্ট্র দপ্তর আজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিশন অন অ্যাট্রোসিটিস অ্যান্ড ক্রাইম এগেনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন্স গঠনে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। কমিশনের নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। রাজ্যে ভারী বর্ষণে সেচবাদ সংক্রান্ত সম্ভাব্য বিপর্যয় মোকাবেলার ময়দানের পূর্ত দপ্তরের অস্থায়ী শিবিরের সেচ সচিব সহ প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার বিভিন্ন জেলার বর্তমান পরিস্থিতি, জল নিকাশি, ত্রাণ উদ্ধার কাজ এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর বেলা তিনটে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো দিয়ে নাটকের দুপুর, নাটকের দুপুর।
3: আজকের নাটক মহারাজা নন্দকুমার, রচনা মহেন্দ্র গুপ্ত, প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভট্ট। নাটক মহারাজা নন্দকুমার।
4: বাংলা বিহার উড়িষ্যার মহান নবাব সিরাজউদ্দৌলা, তোমার এই মনসুরগঞ্জ প্রাসাদের এই দরবার কক্ষে একদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা ভয় সন্ত্রস্ত পদে দূর হতে তোমায় কুর্নিশ করতে করতে এসে তোমার অনুগ্রহ ভিক্ষা চাইত। আর আজ সেই দরবারে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রক্তচক্ষুর ভয়ে আমি চোরের মতো পালিয়ে এসেছি। ইংরেজ কোম্পানি ফরাসিদের হাত থেকে চন্দননগর কেড়ে নেবার আয়োজন করলে তুমি আমায় আদেশ করেছিলে ইংরেজদের হুগলি প্রবেশে বাধা দিতে। অমিচাঁদের প্ররোচনায় আমি কৌশলে ফিরিয়ে দিলুম তোমার ফৌজ মুর্শিদাবাদে, সহায়তা করলুম কোম্পানিকে চন্দননগর অবরোধে। সেই বেইমানির পর তুমি আমার মুখদর্শন করনি জানাব। আমায় ত্যাগ করলে দুঃখ নেই, কিন্তু তবু তো তুমি বেইমান গোলামদের হাত থেকে রেহাই পেলে না মালিক। কে কাঁদে ওখানে, কে কাঁদে, কে আপনি?
5: তুম কৌন হো?
4: একি বঙ্গেশ্বর নবাব সিরাজউদ্দৌলার মহিমাময়ী বেগম লুৎফুন্নেসা। বেগম সাহেবা, আমি আপনার গোলাম নন্দকুমার।
5: তুমি এখানে দরবার আলো করে বসেছো জানাব, তাই তোমার ভয়ে ওরা আজ আমায়

0: বলছে বেগম সাহেবা, আমায় জানাচ্ছে কর্নিশ, পলাশী যুদ্ধের পর ওরা ঢাকায় বন্দি করে নিয়ে গিয়েছিল আমাকে, তোমার গর্ভধারিণী আমিনা বেগমকে, তোমার মাতৃশাসক হাসেটি বেগমকে, দুরাত্মা মিরন তোমার মাতাকে, তোমার মাতৃশাসকে নির্মমভাবে হত্যা করেছে জনাব। হ্যাঁ শোনো জনাব, জলে ডুবিয়ে মেরে ফেলেছে তাদের।
1: উফ ভগবান,
0: তুমি আজ বিচার করতে বসেছো কিনা হীরা ছিলেন দরবারে, তাই ওরা আমাকে ভয় পেয়ে মুক্তি দিলে, হাজির করলে তোমার বাঁদিকে তোমার পায়ের তলায়। আমি বুঝেছি, ওদের চক্রান্ত আমি বুঝতে পেরেছি।
1: বেগম সাহেবা,
0: কিসের বাসনা?
1: ওই ইংরেজের বাদ্যধ্বনি।
0: ইংরেজের বাদ্য? হ্যাঁ তবে বুঝি নবাব কলকাতা জয় করে ফিরলেন, ইংরেজের কেল্লা অধিকার করে এলেন কিনা, তাই ইংরেজি বাদ্য। নিয়ে যাও নবাব এখান থেকে, নিয়ে যাও।
1: যে হুকুম বেগম সাহেবা।
2: গুড ইভিনিং, গুড ইভিনিং বেগম সাহেব, আপনার ডটার আই মিন কন্যা লড়কিকে আমরা লইয়া আসিয়াছে।
0: আমার মেয়ে উন্মাদ জহরত কোথায়?
2: আপনি হীরা জিলে আসিয়াছেন, লড়কি পট খুঁজিয়া পাইল না, শি ওয়াজ ক্রাইং, কাঁদিতে লাগিল, আমি লোক প্যালেস দরজা পর উহাকে কাঁদিতে দেখিয়া সঙ্গে লইয়া আসিল।
0: সাহেব, তোমাদের সঙ্গে ক্লাইভ সাহেব এসেছে নাকি?
2: না, লর্ড ক্লাইভ স্বদেশ ইংল্যান্ডে গিয়াছেন।
0: ওয়াটস
2: ওয়াট সাহেব কেউ বেগম জানেন?
0: জানবো না, নবাব কাশিম বাজার কুটি অবরোধ করলে ওই ওয়াট সাহেবের পত্নী ও পুত্র কন্যাদের আমি 37 দিন নবাব জননীর মহলে আশ্রয় দিয়েছিলাম, নবাবের পায়ে কাতর মিনতি জানিয়ে তাদের আমি মুক্ত করে দিয়েছিলাম। আর সে নবাবও নেই, সে ক্লাইভ ওয়াটসকেও দেখছি না, তার পরিবর্তে তোমরা?
2: Yes, Governor Van Vitter, Calicutta, Lordshire. And here is my friend Warren Hastings, member of the council.
0: Warren Hastings? Oh, অবরুদ্ধ কাশিম বাজার কুটি হতে পালিয়ে তুমি নবাবের ভয়ে কান্তমুদির কাছে আশ্রয় নিয়েছিলে না? তোমাকে বুঝি কান্তমুদি পান্তা ভাত আর চিংড়ি মাছ খাইয়ে বাঁচিয়ে রেখেছিল?
2: সে সময় খান আমার বহুত উপকার করিয়াছিল। লুকিয়ার বেগম সাহেবা, আপনি খুশবাগে আলিবদ্দি খাঁ আর নবাব সিরাজদৌল্লার কবার দেখাশোনা করিতে চাহেন?
0: হ্যাঁ, জীবন কাটাতে চাই স্বামী ও শ্বশুরের কবর খাটায় সেই খোশবাগে, সেই অনুমতি তোমরা আমাকে দাও।
2: উত্তম, কোম্পানি আপনার রাজ্য মঞ্জুর করিল, আপনি ওর জন্য মাসে 305 টাকা পাইবেন এবং আপনার আর আপনার কন্যার ব্রিটিশ স্বরূপ আরো 100 টাকা পাইবেন।
3: আপনি এই ব্যবস্থায় সন্তুষ্ট হইয়াছেন আশা করে?
0: হ্যাঁ সন্তুষ্ট হব না, বঙ্গেশ্বরের কবরখানার রক্ষার ব্যবস্থা হলো 305 টাকা আর বেগম ও কন্যার মাসহারা হলো 100 টাকা, চমৎকার ব্যবস্থা। নবাব সিরাজের মহিষী হলো, আজ আমি একবার সেলাম জানিয়ে যাচ্ছি তোমাদের করুণাকে। এসন মজাহারাত।
4: দেখলেন সাহেব, নবাব সিরাজদৌল্লা কবে মরে গেছে, তবু বেগমের কি তেজ।
2: হ্যাঁ, নবাব সিরাজদৌল্লার বি বহু তেজ ছিল হেস্টিংস, শুনেতে পাই সিরাজদৌল্লা গেভ ইউ আ গুড স্ল্যাপ, একদিন শেঠজিকে ভিগি চপেটাঘাত করিয়াছিল।
5: সে কথা আর বলবেন না সাহেব, নবাব আলিবর্তী খাঁ থেকে আরম্ভ করে দিল্লির বাদশাহ পর্যন্ত এই জগৎ শেঠ মহতাব চাঁদকে সম্মান করতেন, আর সেই চপলমতি বালক সিরাজউদ্দৌলা, আমি দিল্লি থেকে তার বাদশাহী সনদ আনতে দেরি করেছিলাম বলে সবার সামনে আমার গালে চর বসিয়ে দিলে, আমায় কয়েদখানায় পুড়ে দেবে বলে শাসালে।
2: সিরাজ মারিয়াছে, তাই আপনাদের মতো সচরিত্র সম্মানী লোকেরা সোয়াস্তি পাই আছে।
5: সোয়াস্তি আর কোথায় সাহেব, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান।
4: সিরাজের আমলে মান গেল, এবার মীর কাসেমের আমলে প্রাণ নিয়ে টানাটানি।
6: অর্থাৎ সিরাজ বন্দি করবে বলে শাসিয়েছিল, মীর কাসেম সত্যি সত্যি বন্দি করে রাখলো আমাদের এই হীরা ঝিলে।
5: শুধু কি তাই, আমাদের মুঙ্গেরে ধরে নিয়ে যাবার জন্যে সেনাপতি মার্কারকে সেপাই দিয়ে পাঠিয়েছে এই মুর্শিদাবাদে।
2: হ্যাঁ আমরা জানে, তাই কলিকাতা হইতে আসিয়াছে আপনাদের সম্মান বাঁচাইতে।
6: বাঁচাও সাহেব, আমাদের বাঁচাও।
4: মনে ভেবো না, শুধু আমাদের ওপর জুলুম করে মীর কাসেম শান্ত হবে, সে তোমাদের কোম্পানির উপর পর্যন্ত চটে আছে।
2: মীর কাসেম যদি স্বার্থের হানি করে,
7: তোমাদের স্বার্থের হানি হলে সেই মুহূর্তে তোমরা মীর কাসেমকে বরতরফ করে বাংলার মসনদ দেবে ক্লাইভের গর্দভ সেই মীর জাফরকে। না অন্ধকারে আপনাদের মুখগুলো ভালো করে দেখতে পাচ্ছি না, আলো আলো জ্বলে দিতে বলো নজাব খান। বাঁচলুম,
4: আসন গ্রহণ করুন জনাব।
7: তাক আমার জন্য অত ব্যস্ত হবেন না শেঠজি, কিন্তু মুঙ্গের থেকে আমার এই আকস্মিক উপস্থিতিতে আপনাদের মুখের ভাব বড় ভালো দেখাচ্ছে না, বড় ক্লান্ত, বড় অবসন্ন বোধ হচ্ছে। এখানে দাঁড় করিয়ে রেখে আপনাদের আর কষ্ট দেব না, বিশ্রাম নেবেন। এবার আর্মেনি সেনাপতি মার্কার
8: জনাব,
7: ফৌজদার মোহাম্মদ তকি খান এদের জন্য প্রাসাদের দ্বারে উপযুক্ত যানসহ প্রতীক্ষা করছেন। এদের শিবিকায় তুলে সযত্নে মুঙ্গেরে নিয়ে যাও।
8: মুঙ্গেরে জনাব?
7: হ্যাঁ, এরা অত্যন্ত সম্মানী লোক। এদের মর্যাদা অনুযায়ী এদের সঙ্গে উপযুক্ত দেহরক্ষীর ব্যবস্থা থাকে জানো? যান শেঠজি।
8: আমি আমি
3: এই আপনার কিরূপ বিবেচনা নবাব বাহাদুর?
7: চুপ করো সাহেব, তোমরা সুসভ্য ইংরেজ জাতি বলে গর্ব করো, কিন্তু ভুলে যাচ্ছ দেশের রাজা যেখানে প্রজার বিচার করছে, বাইরের লোকের সেখানে কথা বলা শুধু অসঙ্গত নয়, অমার্জনীয় অপরাধ। বারকার, এইবার বলো সাহেব, কি তোমাদের বক্তব্য?
3: আপনি জগৎছেটের মতো মানি ব্যক্তিকে বন্দী করিয়া অন্যায় করিয়াছেন, ইয়াতে সন্ধিভঙ্গ হইল।
7: সন্ধিভঙ্গ? গভর্নর ভেন্সিটার্ট, কাউন্সিলর হেস্টিংস, তোমরা মুঙ্গের গিয়ে আমার সঙ্গে সন্ধি করেছিলে যে দেশের বাণিজ্যের উপর শতকরা 9% করে আমায় রাজস্ব দেবে। সে মাসুল তোমরা আমায় দিলে না, বিনা শুল্কে নিজেরা তো সৌদাগরি করছোই, এমনকি তোমাদের স্বার্থান্ধ কর্মচারীরা পর্যন্ত নবাবের প্রাপ্য মাসুল ফাঁকি দিয়ে ব্যক্তিগত ব্যবসায় চালাচ্ছে।
3: আমি লোকই অন্যায় করিয়াছে কাউন্সিল দেখিবে, লেকিন নবাব আবার বহুত অন্যায় করিয়াছেন। আপনি দেশি লোকের বাণিজ্যে মাসুল তুলিয়া দিলেন।
7: কেন তুলে দেব না? তোমরা বিদেশি, তোমরা যদি মাসুল না দাও তবে আমার স্বদেশের লোকই বা কেন মাসুল দেবে?
3: কিন্তু মনে রাখিবেন, কোম্পানির সঙ্গে এরূপ বিবাদ করিলে আপনাকে বেশি দিন মশনদে রাখা যাইবে না।
7: সে কথা তোমার বলবার ঢের আগেই আমি বুঝতে পেরেছি সাহেব, বাঙালির স্বাধীন নবাবি শেষ হয়েছে সিরাজের সঙ্গে সঙ্গে, তারপর নবাবি উঠেছে নিলামে। মির্জাফর চড়া দামে কিনে নিল মসনদ, টাকা শোধ করতে পারল না, তার উপর তাই বিরূপ হলে তোমরা, আরও চড়াদার হাঁকল আমি, তাই তাকে নামিয়ে মসনদ দিয়েছ তোমরা এই কাসেম আলীকে। এবার আবার নিলাম ডেকে নিচ্ছেন, কোন ভাগ্যবান শুনি।
3: দেখুন নবাব, আপনি কাউন্সিলের উপদেশ মতো কাজ করুন, আপনার নবাবই কায়েমই থাকিবে।
7: তোমাদের কাউন্সিলের হুকুম মেনে গোলামি করা চলে, নবাবই করা চলে না।
3: এরূপ করিলে তো লড়াই বাড়িবে।
7: লড়াই যে হবে সে আমি জানি সাহেব, তাই তোমাদের চোখের সামনে না থেকে রাজধানী তুলে নিয়ে গিয়েছি মুর্শিদাবাদ থেকে রাজমহলে। তোমাদের এই প্রতারণা আমি সহ্য করবো ভেবেছ? মরি তো মরব, তবু মরবার আগে এই কাসেম আলী একবার দেখে নেবে সাহেব, কত গোলা বারুদ আর কত বেঈমান তোমরা আমদানি করতে পারো। গর্গেন সম্র চলো মঙ্গে।
9: সার্টেনলি উই শ্যাল ডিথ্রোন মির কাসেম এন্ড রিইনস্টেট আওয়ার ওল্ড ফ্রেন্ড মির মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর।
3: রাইট, আমি গভর্নর ভেন্সিটার্ট গিভ ইউ ওয়ার্ড, জাফর আলী খাঁকে আবার আমরা বাংলা বিহার উড়িষ্যা লোয়াব করিবে।

0: হ্যাঁগা, গুরুদাসের মুখে এসব কি শুনছি?
1: কি?
0: মীর কাসেম নাকি রাজ্যচ্যুত হলো?
1: হ্যাঁ ক্ষমা, নবাব মসনদে আবার বসলো মীর জাফর।
0: কিন্তু নবাব মীর কাসেম কি বিনা প্রতিবাদে সিংহাসন ছেড়ে দেবে? যুদ্ধ হবে না?
1: হবে না মানে? যুদ্ধ তো বেঁধে গেছে। কাটোয়ার কাছে ইংরেজ সেনাপতি মেজর অ্যাডামস মাম্মা তকি খা পরিচালিত নবাবী ফৌজকে হারিয়ে দিয়ে মুর্শিদাবাদ দখল করেছে। মুর্শিদাবাদে নবাবের সমস্ত ধনসম্পদ তারা অধিকার করে নিয়েছে। এবার বৃহত্তর যুদ্ধের জন্য সম্মুখীন হচ্ছে একদিকে নবাবের আটুন, মার্কার, গুরগিন, সামরু, মীর নাজাফ খাঁ প্রভৃতি সেনাধ্যক্ষ, অন্যদিকে ইংরেজের মেজর অ্যাডামস, ক্যাপ্টেন আরভিং প্রভৃতি সেনানায়ক। সম্মুখে ভীষণ যুদ্ধ, আর সেই সঙ্গে হবে বাংলার ভাগ্য পরীক্ষা।
0: এই ভীষণ যুদ্ধের সময় তুমি কেন কলকাতা ছেড়ে মুঙ্গে যেতে চাইছো?
1: মুঙ্গেরে যাব, একবার নবাব মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ প্রয়োজন।
0: সে কি?
1: হ্যাঁ, ওই মীর কাসেম পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে দাঁড়িয়ে যে মহাপাপ করেছিল, আজ সে আরম্ভ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত। কোম্পানির কর্মচারীদের অকথ্য স্বৈরাচার আমায় উত্তক্ত করে তুলেছে। না না, আর নয়, আর নয় ক্ষমা। এবার মীর কাসেমের পার্শ্বে দাঁড়িয়ে দেখব বাঙালির স্বাধীনতার নির্বাপিত দীপশিখা আবার জ্বালিয়ে তুলতে পারি কিনা। বুলাকি দাস সেটা আমায় বলে গেল, পারো তো মীর কাসেমকে বেঈমানদের হাত থেকে রক্ষা করো ভাই।
0: বুলাকি দাস শেঠ, তোমার সেই বাল্য বন্ধু, তিনি এই সময় মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন কেন? মুর্শিদাবাদ যখন ইংরেজরা অধিকার করে নিয়েছে, সেই সঙ্গে তার ধন সম্পত্তিও লুট হয়েছে নাকি?
1: বুলাকি দাসের সর্বস্ব গেছে ক্ষমা, সে এসেছিল আমায় এই দলিলখানি দিয়ে যেতে।
0: কিসের দলিল?
1: তোমার নিশ্চয়ই মনে আছে, আমি যখন নবাব সিরাজউদ্দৌলার অধীনে হুগলির ফৌজদার ছিলাম, তখন আমার গুরু পত্নী আর গুরু কন্যার প্রণামী বাবদ কত

0: অনেকগুলি জহরত ক্রয় করেছিলুম। সেগুলি যখন তাঁদের দেব বলে নিয়ে গেলুম, গিয়ে দেখি গুরুপত্নী স্বর্গগতা, গুরুকন্যা সর্বাঙ্গে বৈধব্য চিহ্ন।
1: জানি প্রভু, সে জহরত আর কাছে রেখে কি হবে, তাই বুলাকি দাসকে দিয়েছিলেন সেগুলি বিক্রি করতে।
0: মনে আশা ছিল ওই জহরত বিক্রি করে যে মূল্য পাওয়া যাবে সেই টাকা লগ্নি খাটিয়ে বুলাকিকে দিয়ে হতভাগিনী গুরুকন্যার ভবিষ্যতের কিছু সংস্থান করে দেব। মুর্শিদাবাদে বুলাকির কারবারের সঙ্গে সে জহরত লুট হয়ে গেছে।
1: সে কি?
0: তাই বুলাকি আমায় এই দলিলগুলো দিয়ে বললে, তোমার গুরুকন্যার নামে গচ্ছিত জহরত লুট হয়ে গেছে, কিন্তু তবু সে ব্রহ্মস্ব ফাঁকি দিলে আমার মহাপাতক হবে। এখন আমার টাকা দেবার ক্ষমতা নেই, এই দলিলটি তোমার কাছে রাখো। ইংরেজ কোম্পানির কাছে আমার 200,000 ওপর টাকা পাওনা আছে, সেই টাকা যদি কোনো দিন আদায় হয় তা থেকে পরিশোধ করে নিও তোমার গুরুকন্যার সেই জহরতের মূল্য। দলিলে সে এই কথাই লিখে দিয়েছে।
1: কিন্তু কোম্পানির কাছ থেকে কি টাকা আদায় হবে?
0: ভগবান জানেন। রাখো তো দলিলখানা। ক্ষমা, আমার সহদরাতুল্লাহ সেই গুরুকন্যা, আজও যখন ভাবি তার কথা, সেই থান কাপড় পরা নিরাভরণ দেহ, কপালে সিন্দুর চিহ্ন তার চিরতরে মুছে গেছে, সেই বৈধব্য বেশ তার। ও কি করছ? দলিলখানায় সিঁদুর লাগিয়ে ফেললে।
1: হ্যাঁ, সিঁদুর।
0: এ দলিলে তোমার কপালের সিঁদুর মুছে গেল যে।
1: তাই তো, এ কি করলি মামি? এই দলিল শেষে আমার কপালে সিঁদুর? না না না না, এই সর্বনাশা দলিল আমি ছিঁড়ে ফেলবো, আমি ছিঁড়ে ফেলবো।
0: আহ, করছো কি? ও যে ব্রহ্মস্ব অনাথিনী ব্রাহ্মণ বিধবার নামে আমাদের উৎসর্গীকৃত যে অর্থ আছে, ও যে তারই সাক্ষী। ও দলিল নষ্ট করলে যে ব্রহ্মস্ব অপহরণ করা হবে। ক্ষমা,
1: কিন্তু কিন্তু কেন এই অলক্ষণ?
0: দুশ্চিন্তা করো না, অন্যমনস্কভাবে যে পাপ করেছ তার প্রায়শ্চিত্ত করব।
1: কি প্রায়শ্চিত্ত প্রভু?
0: 100,000 নিষ্ঠাবান ব্রাহ্মণকে গৃহে আমন্ত্রিত করে তাঁদের সেবা করব। সেই 100,000 ব্রাহ্মণের পদধূলি শীতে ধারণ করো ক্ষমা, সব অমঙ্গল কেটে যাবে।
2: বাবা!
0: কে? ও গুরুদাস, চিতপুর দেওয়ানখানায় গিয়েছিলে?
2: হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে কোম্পানির বাগান পর্যন্ত গেছি, সেখানে দেখলাম পালকি চেপে যাচ্ছেন নবাব মির্জাফর খান। তিনি আমায় পালকিতে তুলে নিয়ে গেলেন চিতপুর দেওয়ানখানায়।
0: কি বললেন?
2: তার একান্ত ইচ্ছা আপনি তার দেওয়ানির পদ গ্রহণ করুন, বাংলা বিহার উড়িষ্যা শাসনে তাকে সাহায্য করুন।
0: মির্জাফরের দেওয়ানি?
2: তিনি দিল্লির বাদশাহকে লিখেছেন আপনাকে মহারাজা উপাধি দান করতে, সর্বসমক্ষে তিনি নিজেও আপনাকে মহারাজা নন্দকুমার বলে ঘোষণা করতে চান, আপনাকে পুরস্কৃত করতে চান, তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান।
0: না, আপাতত না। যদি মীর কাসেমের পার্শ্বে দাঁড়াতে পারি, কোম্পানির অত্যাচার থেকে বাঙালির দুঃখ ঘোচাতে পারি, তবেই যাব। এখন যাচ্ছি মুঙ্গের।

0: ওই ওই ইংরেজের জয়ধ্বনি, ওই ইংরেজের জয়ধ্বনি, উদয় নালা গেল, মুঙ্গের গেল, আমার দেশ, আমার দেশ বুঝি কোম্পানি অধিকার করে নিল। কে আছিস? আমার হাতিয়ার দে, আমার হাতিয়ার দে।
1: জনাব,
2: জনাব।
0: কে? জগৎ শেঠ।
2: জনাব।
0: স্বরূপচাঁদ।
2: জনাব।
0: রায়দুল্লভ।
3: হযরত।
0: আপনারা?
2: জনাব, কি কোনো দুঃস্বপ্ন থেকে উঠে এসেছেন?
0: দুঃস্বপ্ন?
2: কি দুঃস্বপ্ন জনাব?
0: আমি স্বপ্ন দেখলুম, সিরাজ আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে, আপনাদের দেখিয়ে বলছে, খাসেম আলী, ওদের কথায় তুমি নিজে যুদ্ধে না গিয়ে উদয়নালায় পরাজিত হলে।
2: উদয়নালায় পরাজয়?
0: নিজে যদি সৈন্যদের সামনে দাঁড়াতুম, তাদের উৎসাহিত করতুম, জয় ছিল আমার অনিবার্য।
2: আপনার মহার্ঘ জীবন, আপনি কেন গোলাবারুদের সামনে গিয়ে দাঁড়াবেন হযরত? পরাজয় তো আপনার হয়নি, এখনো বলছি উদয়নালার যুদ্ধে জয় আপনার অনিবার্য।
3: শুধু কাটোয়া আর গিরিয়ার যুদ্ধে পরাজয় হয়েছে বলে আপনি?
0: কাটোয়া আর গিরিয়ার যুদ্ধে আমার পরাজয় হয়নি রায়দুল্লভ। কাটোয়ার ফৌজদার সৈয়দ মোহাম্মদ বেইমানি করে ফৌজ হাটিয়ে নিলে, গিরিয়ার শের আলী বেইমানি করে পলায়নরত ইংরেজদের ডেকে এনে আমারই প্রাপ্য জয় পতাকা তুলে দিল ইংরেজদের হাতে। ইংরেজ আমায় এখনো পরাজিত করতে পারেনি, পরাজিত করেছে আমায় আমারই সৈন্যাধ্যক্ষদের বেইমানি।
2: কিন্তু কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন জনাব, উদয়নালার দুর্গে যে বিরাট সৈন্য সমাবেশ হয়েছে তার তুলনায় ইংরেজ মুষ্টিমেয়। কাল প্রভাতে নবাব সৈন্য যখন তাদের আক্রমণ করবে,
0: আক্রমণ করলে জয় আমার অবশ্যম্ভাবী সে আমি জানি জগৎ শেঠ, আর সে খবর ইংরেজরাও বেশ ভালো করেই জানে। কিন্তু বলেছি তো, ভয় আমার যুদ্ধে নয়, ভয় আমার বেইমানদের।
3: না না জনাব, আপনি ভাববেন না, উদয়নালা যুদ্ধে কেউ বেইমানি করবে না।
2: উদয়নালা যুদ্ধে আপনার জয় হবে, এ কথা আমি সুনিশ্চিত। আমরা মুর্শিদাবাদে গিয়ে আপনার বিজয়োৎসব আয়োজন করি।
3: এতে আর আপত্তি করবেন না হযরত, সে উৎসবের ব্যয়ভার আমরাই বহন করব। আমাদের পাঠিয়ে দিন মুর্শিদাবাদে।
0: আপনাদের আপনাদের মুর্শিদাবাদে পাঠাবো?
3: হ্যাঁ হযরত।
0: হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আগে উদয়নালা যুদ্ধে জয়ের সংবাদ আসুক, তারপর আপনাদের মুক্তি।
2: কিন্তু আমাদের ধনভাণ্ডার নবাব যা বাজেয়াপ্ত করেছেন।
0: ভুল বললেন জগৎ শেঠ, আপনাদের ধনভাণ্ডার আমি বাজেয়াপ্ত করিনি, অতি সতর্ক প্রহরায় রেখেছি। ইংরেজদের সঙ্গে যুদ্ধে আমার জয় পরাজয় নিয়ে আমি যতখানি উৎকণ্ঠিত, তার চাইতে ঢের বেশি উৎকণ্ঠিত দেখছি আপনারা। তাই এত অগাধ ঐশ্বর্য আপনাদের কাছে থাকা যুক্তিযুক্ত নয় মনে করি, তা আমি আপাতত আমার কাছে এনে রেখেছি, এবং তার ভেতর থেকে সেরা মণি মুক্ত হীরে জহরতগুলো জহুরি দিয়ে বাছাই করে এই দেখুন মালা তৈরি করে গলায় পরেছি।
3: এই যে আমাদেরই সর্বস্ব,
4: সর্বাপেক্ষা মূল্যবান মণিমুক্তগুলি আপনি গ্রহণ করেছেন।
2: বহু লক্ষ টাকার ওই মণিমুক্ত জানাব।
0: ভয় নেই শেঠজি, এই পাথরের টুকরোগুলো আপনাদের কাছে যত মূল্যবানই হোক না কেন, এর চেয়ে ঢের বেশি মূল্য দিই আমি আমার দেশের মাটিকে। সেই মাটিকে যেদিন মুক্ত করে আনতে পারবো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর আপনাদের ষড়যন্ত্রের হাত থেকে, সেই দিন এই বেইমানির পাথরের মালার বুকে রাখবো না, এ মালা ছুঁড়ে ফেলে দিয়ে বক্ষে লেপন করবো সেদিন আমার আমার স্বাধীন বাংলার পথের ধুলো।

0: তনন জগৎসে বিজয়ন্মত্ত ইংরে সেনাইগি আসছে মুঙ্গেরের দিকে। তারা নবাব মীর কাসেমের মস্তকের মূল্য ঘোষিত করেছে লক্ষ মুদ্রা। এই দেখুন ইস্তাহার।
1: ও, তাই বুঝি আপনি এসেছেন ইস্তাহার নিয়ে। আসুন আসুন, মীর কাসেমকে বন্দি করতে আমরা সাহায্য করছি।
0: মীর কাসেমকে বন্দি করব?
1: তবে
0: জগৎ শেঠ মহাতাপ চাঁদ, পাপেরও একটা সীমা আছে।
1: দেওয়ান নন্দকুমার,
0: যে দেশদ্রোহিতা করেছেন ইতিহাসে তার তুলনা নেই, কিন্তু আর নয়, আপনাদের পাপের তরি কানায় কানায় পূর্ণ। ওই দেখুন দুর্গ নিম্নে গঙ্গার জলরাশি ফুলে উঠেছে, এখনো সময় আছে, প্রায়শ্চিত্ত করুন। নবাবকে নিরাপদে মুঙ্গের দুর্গ হতে বাইরে নিয়ে যেতে আমায় সহায়তা করুন।
1: সে কি, নবাব মীর কাসেমকে আমরা পলায়নে সাহায্য করব? কখনো নয়।
0: তো বেশ, সরে দাঁড়ান, আমি যাব নবাবকে নিয়ে মুঙ্গের দুর্গ ত্যাগ করে।
2: কখনো না, সে আমরা হতে দেব না।
3: আপনি যান এই মুহূর্তে, এখান থেকে চলে যান।
1: মীর কাসেমকে আমরা ধরিয়ে দেবো কোম্পানির কাছে।
0: কি ধরিয়ে দেবে? আমি উপস্থিত থাকতে?
1: তোমাকেও আর বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে হবে না আনন্দকুমার। তোমাকেও দেখো কেমন করে বন্দি করি এই মুহূর্তে। কই, হ্যাঁ,
4: কাকে বন্দি করতে হবে? হুকুম করুন শেঠজি।
1: কি নবাব হযরত, এই বেঈমান এসে উদয়নালায় আমাদের পরাজয়ের সংবাদ নিয়ে। ওই ওই দেখুন, ওর হাতে ইস্তাহার।
2: ও এসেছে জনাব গ্রেপ্তার করতে, কোম্পানির কাছে ধরিয়ে দিতে।
4: হ্যাঁ, উদয়নালায় পরাজয়, মীর কাসেমের গ্রেপ্তারি পরোয়ানা। নন্দকুমার, তুমি এসেছো কোম্পানির হয়ে আমায় গ্রেপ্তার করতে।
1: শাস্তি, অপরাধীকে শাস্তি দিন।
4: শাস্তি, কঠোর শাস্তির জন্য প্রস্তুত হও ব্রাহ্মণ।
0: অপরাধী হয়তো শাস্তি গ্রহণে আমি প্রস্তুত জানাব, কিন্তু আপনার প্রদত্ত পাঞ্জার সাহায্যে যারা শত্রুকে পথ দেখিয়ে কেল্লায় নিয়ে আসে তাদেরও হত্যা করুন হযরত।
1: নন্দকুমার,
0: ওই ওই ওই শুনুন, কোম্পানির বাদ্যধ্বনি, ওরা আসছে মুঙ্গের দুর্গ দখল করতে। জানাও বাংলা বিহার উড়িষ্যার মালিক বান্দাকে প্রাণদণ্ড দিতে চান তো সে দণ্ড আমি মাথা পেতে নেব, কিন্তু তার আগে দয়া করে চলুন আমার সঙ্গে, আমি আপনাকে নিরাপদে পৌঁছে দিয়ে আসি এই বেঈমানদের কবল হতে অযোধ্যার সীমায়।
4: হ্যাঁ, আমি অযোধ্যায় তোমার সঙ্গে।
1: বিশ্বাস করবেন না জনাব, বিশ্বাস করবেন না, বেঈমানদের আপনি বিশ্বাস করবেন
4: না। না, বিশ্বাস করব না, সারা জীবন বেঈমানের দ্বারা প্রতারিত হয়েছি, মৃত্যুকে সামনে রেখে আজ আর আমি বেঈমানের কথায় ভুলব না। নন্দকুমার, নন্দকুমার, তোমায় আমি শৃঙ্খলিত করব।
0: ওই ওই কোম্পানির বাদ্যধ্বনি আরও কাছে। হযরত হযরত, আমায় শৃঙ্খলিত না করে আপনি যদি কিছুতেই দুর্গ ত্যাগ করতে না চান তাহলে আমি এই মুহূর্তে বন্দিত্ব স্বীকার করছি। কে আছো, কে আছো? আমায় শৃঙ্খল পরাও, আমায় শৃঙ্খল পরাও।
4: ওদিকে নয়, তোমায় শৃঙ্খল ওরা পরাবে না, তোমায় শৃঙ্খল পরাবে কে?

0: জানো কে হজরত? তোমায় শৃঙ্খল পরাবে নিজের হাতে কাশে মালিক খাঁ। চলো নন্দকুমার,
1: আমরা যাবো জানাবের সঙ্গে।
0: আমার সঙ্গে? দাবার যদি কোনোদিন উদয়নালা রচনা করতে পারি, সেই দুর্ভেদ্য দুর্গ প্রাকারের গুপ্ত পথ শত্রুকে চিনিয়ে দিতে যে আমারই নামাঙ্কিত পাঞ্জা চাই, জগৎ শেঠ কোথায় আমার পাঞ্জা?
1: আমরা জানি না জনাব।
0: জানেন না? আমি গঙ্গা স্নানের নিমিত্ত কেল্লার বাইরে যেতে যে পাঞ্জা দিয়েছিলাম, সেই পাঞ্জার সাহায্যে আপনারা বেইমানি করেননি?
1: না, মিথ্যা কথা নন্দকুমার, আপনাকে মিথ্যা কথা বলেছি।
0: নন্দকুমার মিথ্যা কথা বলেছে? উত্তম, সেই পাঞ্জা কোথায়?
1: পাঞ্জা পাঞ্জা হারিয়ে গেছে।
0: কোথায় হারিয়েছেন? গঙ্গায় ডুব দিতে গিয়ে, বোধহয় গঙ্গার জলে।
1: হ্যাঁ, তাই হবে, গঙ্গার জলে বোধহয়।
0: উত্তম, আপনাদের কাছে আমার যে বিশ্বাস গচ্ছিত রয়ে গেছিলাম, সেই বিশ্বাস আপনাদের ফিরিয়ে দিতে হবে। পাঞ্জা আমি চাই গঙ্গার অতল জল থেকে খুঁজে আনুন। বারকার, সমরু, নিয়ে যাও এদের।
1: কোথায়
0: কোথায়? ওই দুর্গ প্রাকার হতে নিক্ষেপ করো ওদের নিম্নে ঘূর্ণয়মান গঙ্গা প্রবাহের কাল গহ্বরে। নিয়ে যাও।

0: মহারাজের পত্রে এত বড় দুঃসংবাদ শুনলুম গুরুদাস। রানী ভবানীর বাহারপন পরগনা হেস্টিং সাহেব কেড়ে নিয়েছেন। ও পরগনা কি রানী ভবানীর রাজ্যের অন্তর্গত ছিল না?
1: অন্তত হেস্টিং সাহেব এখন তাই বলছেন।
0: বাহারবন্দের প্রজারা এই বিষয়ে কি বলছে?
1: তারা বিদ্রোহ করেছে। কালেক্টর গুডল্যাক সাহেবের ওপর হুকুম হয়েছে হেস্টিংসের বেনিয়ান কান্ত নন্দীকে জোর করে রাজস্ব আদায়ে সহায়তা করতে।
0: 76-এর মন্বন্তর সারা দেশ উজাড় করে দিয়ে গেল। মৃত প্রায় যারা অবশিষ্ট রইল তাদের ওপর, সেই নিরীহ মুমূর্ষু প্রজাদের ওপর কোন প্রাণে ওরা অত্যাচার করতে চায়?
1: হেস্টিং সাহেব বলছেন রানী ভবানী এতকাল বাহারবন্দ পরগনা সুচারুরূপে শাসন করতে পারেননি। তিনি স্ত্রীলক্ষ্মী না, তাই রাজকার্যে অক্ষম। এবার চমৎকার শাসন করবে হেস্টিংসের বেনিয়ান কান্ত নন্দীর সেই অজাত শত্রু বালক পুত্র লোকনাথ নন্দী।
0: কান্ত নন্দী হেস্টিংসের আশ্রিত অতি প্রিয় পাত্র, কিন্তু তাই বলে রানী ভবানীর ওপর এমনি অবিচার হবে সেই আশ্রিতজনকে অনুগ্রহ প্রদর্শন করতে? শুনেছি ইংরেজ জাতি স্বাধীন সুসভ্য, কিন্তু এই কি তাদের সভ্যতা গুরুদাস?
1: সমস্ত জাতিকে দোষ দিও না মা, হাজারলো তারা স্বাধীন সপ্রতিষ্ঠিত কর্মকুশল। স্বাধীন জাতি কখনো মনুষ্যত্ব বর্জিত হয় না।
0: তবে
1: ইংরেজ জাতির কারা এদেশে এসেছে জানো? অক্ষম অমানুষ বলে যাদের দেশে ঠাঁই হলো না, শুধু তারা এসেছে ভারতে ভাগ্য অন্বেষণ করতে।
0: আমি মহারাজের কাছেই শুনেছি স্বেচ্ছাচার পরায়ণ এইসব বেনিয়াকে নিয়ন্ত্রিত করতে ইংল্যান্ডে স্থাপিত হয়েছে পরিচালক সভা। ওদের অত্যাচার কাহিনী বিশদভাবে লিপিবদ্ধ করে তোমার পিতৃদেব পাঠিয়েছিলেন সেই বিচার সভার কাছে। তাই আজ ইংল্যান্ড থেকে আদেশ এসেছে হেস্টিং সাহেবের কাছে তার অন্যায় অবিচারের কৈফিয়ত দিতে।
1: এবং তাই হুকুম এসেছে মা, রেজা খান অপরাধের তদন্ত করো। এবং সে তদন্তে হেস্টিং সাহেব আজ যে উপযাচক হয়ে আমার পিতার সাহায্য নিয়েছে, সে ওই ইংল্যান্ডের পরিচালক সভারই আদেশে, স্বেচ্ছায় নয়।
0: মহারাজা আশা করেন রেজা খা অপসৃত হবে এবং বাংলার দিওয়ানি কোম্পানি আবাদ দেবে মহারাজকে।
1: পিতারে আশা অমূলক নয় মা।
0: আমার বড় ভয় হয় গুরুদাস।
1: কি ভয় মা?
0: ভয় হয় কোম্পানির সঙ্গে আবার মহারাজের কলহ বাঁধবে, সেই কলহের ফল বড় ভয়াবহ, বড় অকল্যাণকর।
1: মা,
0: কেন জানি না সেই দলিল যেদিন থেকে হাতে পেলুম সেই দিন হতে আমার সারা মন সর্বক্ষণের জন্য অস্বস্তিতে ছেয়ে আছে। ওই সর্বনাশা দলিল।
1: কোন দলিল মা?
0: বুলাকি দাসের দলিল।
1: ভুলে যাচ্ছ, সেদিন বাবা চেয়ে নিলেন দলিল কোম্পানিকে ফেরত দেবেন বলে।
0: ও হ্যাঁ, চেয়ে নিয়েছেন না?
1: হ্যাঁ, বুলাকি দাস টাকা পেত কোম্পানির কাছে, আর গয়নার দরুন আমরা টাকা পেতাম বুলাকি দাসের কাছে। কোম্পানি বুলাকি দাসের হয়ে আমাদের পাওনা টাকা শোধ করে দিয়েছে এবং দলিল ফেরত নিয়েছে।
0: ও তাহলে এখন সেই দলিল কোম্পানির কাছে। আহ পাঁচলুম, দলিলখানা দেখলেই আমার গায়ের রক্ত যেন হিম হয়ে যেত।
2: বন্দেগি বন্দেগি রাজা বাহাদুর।
1: কে তুমি?
2: আগে অধীনের নাম মনে করুন শেখ কামালউদ্দিন, সাকিন হিজলি পরগনা, পেশা মনে করুন নিমক মহলের ইজারাদারি, পিতার নাম মনে করুন।
1: তোমার পিতার নাম তুমিই মনে করো, আমার প্রয়োজন নেই তাতে। সংক্ষেপে বলো কি তোমার প্রয়োজন?
2: আগে আমি আপনার পিতা ঠাকুর না মনে করুন মহারাজ নন্দকুমারের কাছে একখানি আর্জি নিয়ে এসেছি।
1: কিসের আর্জি?
2: মনে করুন গঙ্গা গোবিন্দ সিং আর আর্কডিকেন সাহেবের নামে আমার নামে মনে করুন নালিশ আছে।
1: গঙ্গা গোবিন্দ সিং, সে যে হেস্টিংসের অতি প্রিয় পাত্র, তার নামে নালিশ?
2: হ্যাঁ, মনে করুন গঙ্গা গোবিন্দ সিং আমার কাছে 15,000 টাকা ঘুষ নিয়েছে।
1: কেন?
2: হিজলি পরগনা নিমক তৈরি করবার ইজারা পাই 12 বছরের জন্য।

0: জানো। তারপর ধরুন কোম্পানিকে বছরে 1,00,000 মন করে নিমক তৈরি করে দিতে হবে, এই ছিল চুক্তি। তার বেশি তৈরি করা নিষেধ।
1: বেশ, তারপর
0: গঙ্গা গোবিন্দ সিং 26,000 টাকা ঘুষ চাইলেন, বললেন লাখো মনের উপর যা লবণ তৈরি করবি তার সব তুই বিক্রি করে নিবি, সব লাভ তোর, কোম্পানি যাতে কিছু না বলে সে ব্যবস্থা আমি করে দেবো। গুনে গুনে মনে করুন 15,000 তেনার গব্বে দিয়েছি, তবু খাই মেটে না, তাই এসেছি আপনার পিতা ঠাকুরের কাছে এই আর্জি নিয়ে।
1: এই আর্জি কোম্পানিতে পেশ করতে চাও?
0: জি হুজুর।
1: আমি তোমায় মুর্শিদাবাদে মহারাজের কাছে নিয়ে যেতে পারি, কিন্তু দেখো নালিশ করে শেষে লাট সাহেবের বন্ধুর ভয়ে পেছিয়ে আসবে না তো?
0: তোবা তোবা, মনে করুন লাট সাহেবের বন্ধু সিঙ্গি মশাই আমাদের মতো কালা আদমি, তাকে ভয় কিসে? হ্যাঁ, তবে যদি লাল মুখো লাট সাহেব নিজে কিছু বলেন বা কটমট করে তাকান
1: তাহলে এই সব উল্টে গাইবে।
0: তোবা তোবা, লাট সাহেব কটমট করে তাকালে ভয় কি, ফলে আমি তো আর মনে করুন তার চোখের দিকে তাকাবো না, তবে আর ভয় কি, চল আমি মহারাজের কাছে নিয়ে চল।
2: আমাকে কি জন্য তলব করেছো রে জাখা?
3: মহারাজ নন্দকুমার, তুমি প্রজাসাধারণকে উত্তেজিত করে তুলেছো আমার বিরুদ্ধে।
2: দারুণ দুর্ভিক্ষে, ক্ষুধার তাড়নায় মানুষ যখন মানুষের মাংস টেনে হিঁচড়ে খেতে চায় তখন সে কারোর উত্তেজনার অপেক্ষা রাখে না রে জাখা। 76 মন্বন্তরে সারা দেশ শ্মশান হয়ে গেছে, সারা বাংলায় তণ্ডুলের কণা মাত্র নেই, অথচ মোহাম্মদ রেজা খাঁর ভাণ্ডারে পাহাড় প্রমাণ তণ্ডুল। মানুষ শুকিয়ে মরছে আর এখানে বাংলার সঞ্চিত অন্ন পরমানন্দে ধ্বংস করছে মুশিকে।
3: মহারাজ নন্দকুমার, তুমি কি আমার সঙ্গে কলহ করতে এসেছো?
2: না না না, কলহ নয় আর বিবাদ বিসম্বাদ নয় ভাই। ভুলে যাও তুমি মোহাম্মদ রেজা খাঁ, ভুলে যাও আমি মহারাজ নন্দকুমার, ভুলে যাও তুমি মুসলমান, ভুলে যাও আমি হিন্দু ব্রাহ্মণ। আজকের দিনে মনে করো ভাই, আমরা একই দুঃখিনী মায়ের দুটি অভাগা সন্তান। রেজা খাঁ, জীবনে আমি কোনোদিন কারোর অনুগ্রহ কামনা করিনি। ব্রাহ্মণ নন্দকুমারের চোখে আজ পর্যন্ত কেউ এক বিন্দু অশ্রুজল দেখতে পাইনি। আজ জীবনে এই প্রথম শাস্ত্র নেত্রে তোমার দুটি হাত ধরে মিনতি করে বলছি ভাই, আমার বাংলা তোমার বাংলা, মিলিত হিন্দু মুসলমানের বাংলা আজ অন্যভাবে ধ্বংস হয়ে গেল, তুমি তাকে অন্ন দাও।
3: সমস্ত দেশব্যাপী এই দুর্ভিক্ষের সময় যদি সবাইকে অন্ন দিতে হয় তাহলে যে আমায় দুদিনে ফকিরি নিতে হবে মহারাজ। আজ যদি এই দেওয়ান সুবার পদে তুমি অধিষ্ঠিত থাকতে মহারাজ, তাহলে তোমাকেও বলতে হতো আমি নিরুপায়।
2: অর্থের বিনিময়ে শস্য রেখে আজ তুমি নিরুপায়, কিন্তু জিজ্ঞাসা করি সে অর্থ কার?
3: কেন আমার?
2: না তোমার নয়, তুমি নবাবের তহবিল তসরুপ করেছো।
3: নবাবের তহবিল তসরুপ করেছি আমি?
2: হ্যাঁ হ্যাঁ তুমি।
3: মহারাজ নন্দকুমার,
2: 2,00,000 নয়, 2,00,000 নয়, 20,00,000 টাকা।
3: সাবধান সাবধান মহারাজ নন্দকুমার।
2: নন্দকুমার বহু পূর্বে সাবধান হয়ে তোমার গতিবিধি লক্ষ্য করছে রেজা খাঁ, তাই এসেছিল তোমায় মিনতি করতে। সে মিনতি যখন শুনলে না তখন তুমি সাবধান হও রেজা খাঁ।
3: দাঁড়াও নন্দকুমার, আমার গৃহে এসে আমায় রক্তচক্ষু দেখিয়ে তুমি পরিত্রাণ পাবে ভেবেছ? আমি যদি তহবিল তাসরুপ করেই থাকি তার বিচারকর্তা কি তুমি নাকি? কিন্তু তোমার রক্তচক্ষু আমি সহ্য করব না, তোমাকে আমি তোমাকে।
2: হ্যাঁ জানি জানি রেজা খাঁ, স্বদেশবাসীর অপরাধের বিচার কি স্বদেশবাসী করতে পারে? তাই তোমার জন্য এসেছে কোম্পানির লাল পল্টন।
4: ইয়েস দেওয়ান সুবা।
3: দেখি মুর্শিদাবাদের রেসিডেন্ট মিডলটন, এই নন্দকুমারের বিরুদ্ধে কোম্পানির কাছে আমার গুরুতর অভিযোগ। এর এত বড় স্পর্ধা, আমারই গৃহে এসে আমাকে অপমানিত করতে চায়, একে বন্দি করো।
4: হ্যাঁ, কোম্পানির হুকুমে লাল পল্টন লইয়া আমি বন্দি করিতে আসিয়াছি।
3: তবে আর বিলম্ব কেন, এই মুহূর্তে বন্দি করো।
4: এ পাস অ্যারেস্ট অ্যাডভান্স। নো নো নো, নট মহারাজা, অ্যারেস্ট মামাত রাজা খাঁ।
3: আমি বন্দি? এর অর্থ?
4: পেপার তোমায় দিবে না, উই অ্যাক্ট অ্যাজ অর্ডার্ড বাই গভর্নর ওয়ারেন হেস্টিংস।
3: ওয়ারেন হেস্টিংস, আমি বুঝেছি মহারাজ। বলো কি পেলে, কি পেলে তোমরা আমাকে মুক্তি দেবে?
2: রেজা খাঁ,
3: আমি তোমায় 2,00,000 টাকা ইনাম দিতে প্রস্তুত।
2: আমায়?
3: শুধু তোমায় নয়, সেই সঙ্গে ওয়ারেন হেস্টিংসকেও দেবো 10,00,000।
2: সেই 10,00,000 ওয়ারেন হেস্টিংসকে দিয়ে দেখতে পারো রেজা খাঁ, যে আমার দেশের সর্বনাশ করেছে, সারা দুনিয়ার ঐশ্বর্য এনে আমার পায়ের তলায় বিলিয়ে দিলেও আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না।
3: আচ্ছা, আমিও দেখব রেজা খাঁকে আবদ্ধ করে রাখে বাংলাদেশে এমন কারাগার কোথায়।
4: হিপাস

0: কামালউদ্দিন।
1: সালাম, আপনিও সালাম।
2: তুমি দরখাস্ত ফেরত চাও?
1: আগে
2: কেন? এই গঙ্গা গোবিন্দ সিং তোমার কাছ থেকে উৎকোচ গ্রহণ করেননি?
1: আগে না
2: কেন তবে দরখাস্ত লিখে আমার হাতে দিয়েছিলে?
1: আগে মনে করুন, ওর সঙ্গে আমার কিছুদিন মন কষাকষি চলছিল, তাই মনে করুন ওকে একটু ভয় দেখাতে মিচিমিচি করে মনে করুন ওই দরখাস্ত।
2: এক মিথ্যে ঢাকতে আবার মিথ্যে বলছি শতভাগা।
1: আগে কি করব, মনে করুন উনি লাট সাহেবের পেয়ারের জন, লাট সাহেব যদি মনে করুন,
2: লাট সাহেবকে ভয় পাস বলে তার মুন্সি পেয়াদাকেও ভয় করতে হবে?
1: উল্টো বললেন হুজুর, লাট সাহেবকে বরং ভয় না করতে পারে, কিন্তু লাট সাহেবের চেয়ে বেশি ভয় তার ওই মুন্সি পেয়াদাকে।
0: কামালউদ্দিন, যা এখান থেকে।
1: যাচ্ছি হুজুর, সালাম।
0: মহারাজ নন্দকুমার, তুমি দরখাস্ত ফেরত দেবে কি না?
2: না, আমি সে দরখাস্ত যথাস্থানে পেশ করব।
0: অভিযোগের দরখাস্ত পেশ করবে? আমায় কি এতই শক্তিহীন ভেবেছো তুমি? ওই মোহাম্মদ রেজা খাঁ আর গঙ্গা গোবিন্দ সিং এর ঢের তফাত মহারাজ।
2: দাঁড়াও, আগে মোহাম্মদ রেজা খাঁর বিচার হোক, তারপর তোমাদের কারোর অব্যাহতি নেই। কাউন্সিলে আমি তোমাদের প্রত্যেকের স্বরূপ উদ্ঘাটিত করব। আগে ওই রেজা খাঁ।
3: রেজা খাঁকে অন্যায় রূপে বন্দী করা হয়েছে।
2: গভর্নর ওয়ারেন হেস্টিংস।
3: অফকোর্স আই শ্যাল ইনভেস্টিগেট ইনটু দ্য ম্যাটার, কিন্তু দেখো মহারাজ, আমরা যেন মনে হইতেছে ওয়ার অধিক অপরাধ কিছু নাই।
2: রেজা খাঁর অধিক অপরাধ কিছু নেই। আমি বুঝেছি।
3: হোয়াট? কে বুঝে আছে?
2: 10 লক্ষ টাকা দেবে আশা দিয়েছে বলে এখন মনে হচ্ছে অধিক অপরাধ নেই, আর 20 লক্ষ পেলে এতক্ষণে নিশ্চয়ই বিচারও শেষ হয়ে যেত, আর সেই টাকাটা এতক্ষণে হাতে এলে রেজা খাঁ পেত মুক্তি।
3: হোয়াট ডু ইউ মিন? তুমি কে বলিতে চাও?
2: আমি বলতে চাই তুমি রেজা খাঁর কাছে উৎকোচ গ্রহণ করেছ।
3: স্টপ মহারাজ, mind that I shall always pursue what is to my own advantage. তুমি আমাকে তোমার শত্রু করিলে, সাবধান।
2: তুমিও এবার সাবধান হও গভর্নর ওয়ারেন হেস্টিংস। তোমার বহু অত্যাচার অবিচার এতদিন নীরবে সহ্য করে এসেছি, কিন্তু আর নয়, এবার তোমার কৃত অপরাধের বিচারের দিন ঘনিয়ে এসেছে। অভিযোগ আনবে এই নন্দকুমার।
3: You dare to complain against me? আমার নামে কি অভিযোগ?
2: দেশব্যাপী স্বৈরাচারের অভিযোগ, রানী ভবানীর বাহারবান পরগনা অন্যায় ভাবে কেড়ে নেবার অভিযোগ, মণি বেগমের কাছে প্রচুর উৎকোচ গ্রহণের অভিযোগ। সত্য ভাষণে নন্দকুমার কখনো বিরত হবে না ওয়ারেন হেস্টিংস। মৃত্যুকাল আমি এমনি উচ্চ শিরে দাঁড়িয়ে তোমাদের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করব, ন্যায়ের দরবারে অভিযোগ করব।
3: বে কেয়ারফুল, ওয়ারেন হেস্টিংস নোজ হাউ টু বাউ ডাউন ইওর হেড। ওই মাথা নুইয়ে দিতে আমি জানি।
2: হ্যাঁ হ্যাঁ, ওয়ারেন হেস্টিংস নন্দকুমারের মাথা জোর করে ভেঙে দিতে পারে, কিন্তু ভুলে যাও না সাহেব, এ মাথা কখনো নুইয়ে দিতে পারবে না, পারবে না।

0: Don't worry, Maharaja. Habner Biridi Kamaluddin ke haat kariya ache ora.
1: Ha, Sahib. His lady jarada shei shaitan prokitir Kamaluddin ke haat kore. Amar biruddhe eneche shorojantrer mamla.
0: Never mind, Maharaj. Conspiracy case phasya jaibe. What tikibe na, tikite pare na.
1: আমার বিরুদ্ধে শেষ হাজানো মামলা যে টিকবে না সে কথা আমিও জানি, কিন্তু নিজে মামলা থেকে অব্যাহতি পেলেই তো আমি তৃপ্ত নই ক্লেভারিং। আমি শুধু নিজের কল্যাণ চাই না, আমি চাই আমাদের দেশের কল্যাণ। হেস্টিংস ও তার স্বার্থলুব্ধ সহচরদের অত্যাচার হতে আমি চাই আমার দেশের মুক্তি। আমার আবেদন মনে করো, এই নির্যাতিত দেশের আবেদন, সে আবেদন তোমরা শুনবে না।
0: লোকে মহারাজা, আপনার দেশের অভিযোগ শুনিতে Court of Directors, England hate amake pathailo. Mr. Munson, London hate Calcutta asilo. Mr. Francis asilo. Kintu ki karibe? Sato nirupan karite hapnar sadis basi jodi sahajo na kore, to bidesh hate asia hamilo ki karibe?
1: Mr. Clavering, ami jani apnar oshubide hocche. Apni amar jonne ja korechen ta ami chirokal.
0: No, not for you, Maharaja, not for you. Ami jaha korite chhe wa amar desher nimitto, amar jatir prestige, I mean jati samman bachaibar nimitto korite chhe. Hastings jero kukarj korilo tahake council rehai dibe na, wahar emon perfect emon khati shikha bichar hobe je atachar ban korite darkar hile varet barshe hoite company rajyo ami lok ekdam khatam kariya dibe.
1: Mr.

0: বাবা।
1: কে? গুরুদাস, তোমার মা এখন কেমন আছেন?
0: অনেকটা ভালো মনে হয়। আপনাকে খুঁজছেন, হয়তো কিছু বলতে চান।
1: চলো যাচ্ছি।
2: কে?
1: এসো, কি চাই তোমাদের?
3: হিয়ার ইজ সামন্স ফর ইউ।
1: সমন? আমার নামে? দেখি
0: কি ব্যাপার বাবা, কিসের সমন?
1: বুলাকি দাসের যে দলিল আমি কোম্পানিতে পেশ করে আমার পাওনা টাকা নিয়েছি, সে দলিল নাকি সত্য নয়, আমি তা জাল করেছি, আমি জালিয়াত।
3: As ordered by the court, we do hereby arrest you.
1: বেশ,
0: খবরদার, তোমরা কার হাতে হাত করি পড়াচ্ছ?
1: চুপ চুপ, গুরুদাস ওদের পড়াতে দে।
0: তুই বলছো কি বাবা, যে হাতে একদিন সমস্ত বাংলার শাসন দণ্ড ধারণ করেছো, সেই হাতে আজ তুমি কয়েদির হাত করি পড়বে?
1: কথা বলিস নি, কথা বলিস নি, তোর মা শুনতে পাবে।
0: বাবা বাবা,
1: ওই সে রোগশয্যা ছেড়ে উঠে আসছে, এই অবস্থায় আমায় দেখলে সে হতভাগিনী যে সইতে পারবে না। গুরুদাস গুরুদাস, যা বাবা যা, তোর মাকে গিয়ে ধরগে যা। কি করছো তোমরা এখানে দাঁড়িয়ে? ওগো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিক, তোমাদের কাছে মহারাজ নন্দকুমারের এই প্রথম আর এই শেষ প্রার্থনা, তোমরা আমায় এখান থেকে শীঘ্র নিয়ে চলো, শীঘ্র নিয়ে চলো।
0: চলে গেলেন, আমায় একা ফেলে এমনি করে চলে গেলেন বাবা।
4: গুরুদাস গুরুদাস,
0: মা,
4: মহারাজ কোথায়? শীঘ্র বল, মহারাজ কোথায় গেলেন?
0: আসবেন মা, তিনি আবার আসবেন।
4: কিন্তু কিন্তু ওই দেখ, আমার তুলসীর তলায় মঙ্গলদীপ নিভে গেছে। আমার আমার শিয়রের কাছে লক্ষ্মী জনার্দনের মূর্তি টাঙিয়ে রেখেছিলাম, সে মূর্তি হঠাৎ ঝনঝন করে ভেঙে মাটিতে ছড়িয়ে পড়ল। আমি আমি হাত দিয়ে মুখ ঢাকতে গেলাম, কপালের সব সিঁদুর যে মুছে গেল। আমার কি হলো ঠাকুর, আমার স্বামীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
0: মা মা,

0: জেন্টলম্যান, আমি আপনাদের এই কুটিতে ইনভাইট করিয়া আনিয়াছি। লার্ড সাহেব আসিবেন, আপনাদের সকলের নিকট আমার এক বক্তব্য আছে।
1: কি বক্তব্য বলুন?
0: দ্যাটস অ্যাবাউট দ্য ট্রায়াল অফ মহারাজা নন্দ কুমার। মহারাজা নন্দ কুমারের বিচার কিংবা বিচারের প্রহসন।
1: আপনি ন্যায় বিচারকে প্রহসন বলছেন?
0: ন্যায় বিচার, ন্যায় বিচার আপনারা বলিতে পারেন, কিন্তু স্বাধীন ইংল্যান্ডের সন্তান যাকে প্রহসন ছড়া আর কিছু বলিতে পারে না। ইট ইজ নিয়র ফার্স।
1: আপনার উপযুক্তির কারণ?
0: কারণ, কারণ ইংল্যান্ডে ব্যাংকের নোট এবং চেক ভীষণ রূপে জাল হইতে শুরু করিলে উহা ডমিনের নিমিত্ত জাল করিবার অপরাধে ক্যাপিটাল পানিশমেন্ট, আই মিন চরম দণ্ডের ব্যবস্থা হইয়াছে। এই নিউটন আইনের নাম স্ট্যাটিউট অফ জর্জ দ্য সেকেন্ড। এই নিউটন আইন কেবলমাত্র ইংল্যান্ডবাসীর নিমিত্ত তৈয়ার হইয়াছে। সাত সাগর টেরা নদীর পারে এই ভারতবর্ষের কোটা আমি ছড়িয়ে দিলাম, এমনকি ইংল্যান্ডের পাশে স্কটল্যান্ডে এই আইন চলে না। বাট স্ট্রেঞ্জ থিং, তজ্জব কি বাত, মহারাজা নন্দ কুমারের বিচার হইবার আগে চিফ জাস্টিস বলিলেন, নন্দ কুমারের বিচার হইবে নিউটন আইনে, অর্থাৎ জালিয়াত প্রমাণ করিতে পারিলেই তাহাকে বোধ করা হইবে। ইয়া হইতে কি আপনারা বুঝিতে পারেন না যে এই বিচারকে আমরা বিচারের প্রহসন ছোড়া ওর কিছু বলিতে পারে না?
1: কিন্তু সে যাই বলো সাহেব, বিচার তো আর সাক্ষী সাবুত না ডেকে অমনি অমনি হচ্ছে না। সাক্ষীরাই প্রমাণ করে দিচ্ছে যে মহারাজ নন্দকুমার বুলাকি দাসের দলিল জাল করেছেন।
2: এবং মনে করুন আমার নামে সিলমোহর রয়েছে সেই দলিলের সাক্ষী হিসেবে, অথচ মনে করুন আমি আদালতে বলে এসেছি সে দলিল জাল।
0: দলিল জাল বলিয়া জানিলে

0: কেন তাহাতে সাক্ষী বলিয়া সিলমোহরটি আছে?
1: আরে আমি জাল দলিলে সিলমোহর দিতে যাবো কেন? মহারাজ নন্দকুমারের কাছে আমার নামে সিলমোহরটা ছিল কি না, মনে করুন আমায় না জানিয়ে সে জাল দলিলে মহারাজ সাক্ষী বলে আমার সিলমোহরটা একে দিয়েছে
2: বটে।
1: মনে করুন না নন্দকুমারের এসব কারসাজি আমি আদালতে ফাঁস করে দিয়েছি।
0: দেখেন আপনি লোক, এক পাঠ শুনেন। এতদিন যে পাপ করিয়াছেন করিয়াছেন, আর করিবেন না। এখন মহারাজা নন্দ কুমারের বিচার যাহাতে খাঁটি বিচার হইতে পারে আপনারা তাহাই করেন, আদালতে আদালতে আপনারা সত্য কথা বলেন।
1: আরে সত্য যা সে মনে করো সাহেব, আদালতেই বলে এসেছি।
3: এখন আর আমরা কি করব, আজকালের মধ্যে হয়তো বিচার শেষ হয়ে যাবে, তখন সারা দেশ জানবে কি সত্য আর কি মিথ্যা।
1: চুপ চুপ চুপ, হুজুর লাটবাহাদুর এসে পড়েছে।
3: হ্যাঁ এসেছেন, নন্দকুমারের বিচার।
4: দ্য ট্রায়াল ইজ ফিনিশড, মহারাজ নন্দকুমার।
1: নন্দকুমার
4: ফাউন্ড গিলটি।
0: গিলটি? গিলটি?
3: কি শাস্তি হলো?
4: হি ইজ টু বি হ্যাংড, ওহ ফাঁসি হইবে।
0: আহ!

0: কে আমার পায়ের ওপর কি পড়ল? পায়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে কোথা হতে? কে কে তুমি? এ কি গুরুদাস, এই গভীর রাত্রে তুমি কেমন করে কারাগারে এলে বাবা?
1: কলকাতার শেরিফ ম্যাকরেবি সাহেব আমায় অনুমতি দিলেন।
0: ও, কিন্তু তোমার এ কি চেহারা, রক্ত চক্ষু, চুল রুক্ষ, তোমার গলায় উত্তরীয়। গুরুদাস, গুরুদাস, তোমার মা?
1: নেই, নেই, মাকে গঙ্গায় রেখে এলুম বাবা।
0: ক্ষমা, ক্ষমা, তুমি আমার আগেই চলে গেলে। দাঁড়াও, আমিও এলুম বলে কালই প্রভাতে।
1: বাবা, আমাদের কৌঁসুলি আবেদন করেছেন, বাংলার নবাব নাজিম মোবারক দৌলাও আবেদন করেছেন, যতদিন ইংল্যান্ডের স্বরের অভিমত না আসে ততদিন যেন তোমার।
0: তাঁদের আবেদন অগ্রাহ্য হয়েছে গুরুদাস। মিস্টার ফারার এবং নবাব নাজিমকে স্যার এলিজা ইম্পে তিরস্কৃত করেছেন আমার জন্য আবেদন করেছিল বলে। কাল 5 আগস্ট ভোরবেলা আমার ফাঁসি অবধারী। অধীর হয়েও না গুরুদাস, চোখের জল ফেলে আমার যাত্রাপথ পিছল করে দিও না, আমায় শান্তিতে যেতে দাও।
1: বাবা, মা চলে গেলেন, আপনিও চলে যাচ্ছেন, আমি কোথায় দাঁড়াবো বাবা?
0: একদিন সমস্ত দেশ জোড়া সম্মান প্রতিপত্তি ছিল আমার, কিন্তু যাবার সময় তোমায় দেবার মতো কিছুই রইল না। পেছনে রেখে গেলুম বংশধরের জন্যে শুধু দুরপনেও কলঙ্ক। কোম্পানির বিচারে আমি জালিয়াত, তুমি জালিয়াতের সন্তান। না না না, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, গুরুদাস, তুমি যাও, তুমি যাও। গুরুদাস, গুরু! না না, পেছনে ডাকবো না, কিন্তু কিন্তু কেউ নেই আশেপাশে, আজ কেউ নেই আমার, কাকে জানাবো তবে মনের কথা? ওগো নির্জন পাষাণ কারা, তুমি শোনো। ওগো পাষাণ কারাগারে কংস নিষুদন দেবকী নন্দন, তুমি শোনো। আমি জালিয়াত কলঙ্ক নিয়ে যাচ্ছি, তাতেও আমার দুঃখ নেই। শুধু একটিবার, শুধু একটিবার আমায় এই আশ্বাস দাও প্রভু, যারা অত্যাচার করলো, যারা আমার দেশকে নির্যাতিত করলো, যারা আমার দেশের স্বাধীনতা হরণ করলো, তারাও রেহাই পাবে না, তাদেরও বিচার হবে, তাদেরও বিচার হবে।
2: মহারাজা, মহারাজা,
0: কে? ও ও, তোমরা আমায় বধ্যভূমিতে নিয়ে যেতে এসেছো, জীবন দিতে আজ আর আমার কোনো দ্বিধা নেই, কোনো কুণ্ঠা নেই, শুধু শুধু একবার দেখো তোমরা, ওই দেখো।
3: The sun is rising. সূর্য উঠিতেছে।
0: সূর্য, হ্যাঁ, ঘন অন্ধকারের বুক চিরে জাগতে দেখেছি আজ দীপ্তিমান সত্যের সূর্য।
3: মহারাজা,
0: চলো আমি ফাঁসি বরণ করতে যাই।

0: মহারাজা নন্দকুমার নাটকটির অভিনয় শেষ হল। রচনা মহেন্দ্রগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নন্দকুমার অজিত বন্দ্যোপাধ্যায়, মীর কাসেম, শেখর চট্টোপাধ্যায়, গঙ্গা গোবিন্দ, প্রমোদ গঙ্গোপাধ্যায়, রেজা খান, চন্দ্রশেখর দে, হেস্টিংস, মলয় কুমার, বংশী, শুভ্রেন্দুলাল সেনগুপ্ত, কামাল উদ্দিন, কালীপদ চক্রবর্তী, গুরুদাস, অশোক চট্টোপাধ্যায়, স্বরূপচাঁদ, পান্নালাল চক্রবর্তী, রায় দুর্লভ, পার্থ ঘোষ, জগৎ শেঠ, শ্যাম লাহা, লুৎফুন্নিসা, কল্যাণী অধিকারী, ক্ষমা দেবী, সাধনা রায়চৌধুরী। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
1: ১০৭ মেগাহার্টজ FM রেনবো। এখন শুনবেন আধুনিক গান শিল্পী শ্যামল মিত্র।

চারদিকে নিশ্চার ঘোর ঘোর রাত্রি, ছিপকান তিন দার চারজন যাত্রী। চারদিকে নিশ্চার ঘোর ঘোর রাত্রি, ছিপকান তিন দার চারজন যাত্রী, ছিপকান তিন দার চারজন যাত্রী।

ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিকাঠামোর প্রসার ঘটেছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পোদ্যোগ ও খেলাধুলার মতো ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি আজকের দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, সংবিধানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সাংবিধানিক বিধানটি বাতিল করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, 370 ধারার শুরুতেই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তা সত্ত্বেও কোনো পূর্ববর্তী সরকার এটি বাতিলের সদিচ্ছা দেখায়নি। জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। আগামীকাল বেলা দুটোর সময় SSKM হাসপাতালের চক্ষু বিভাগ প্রধানের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের কাছে তাকে হাজিরা দিতে বলা হয়। সাংসদের আইনজীবীর বক্তব্য, আগে থেকেই তার বিদেশে চিকিৎসা হচ্ছে বলে তিনি সেখানেই চিকিৎসা করাতে চান, এটি অস্বীকার করা হয়। ডিয়ার লটারিতে প্রাপ্ত টাকা আত্মসাৎ করার ঘটনায় কলকাতা হাইকোর্ট উত্তর চব্বিশ পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের সুরক্ষা কবচের আবেদন খারিজ করে দিয়েছে। গত 16 জুন লক্ষ্মী সরকার নামে এক মহিলা খর্দা থানায় দায়ের হওয়া অভিযোগে জানান, বছর দুয়েক আগে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ জোর করে তার লটারির টিকিট কেড়ে নেয়। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ভাই নৈমুদ্দুর মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 গৃহীত হওয়ার পর লোকসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি করে দেওয়া হয়েছে। দুপুর দুটোয় প্রথমবার মুলতবির পর অধিবেশন পুনরায় শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি উত্থাপন করেন। বিলের উদ্দেশ্য হল ব্যাংকারদের নথিপত্র বা হিসেবের খাতা সংক্রান্ত সাক্ষ্য প্রমাণ বিষয়ক আইন প্রণয়ন এবং একে সমসাময়িক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 7 বছর আগে 370 ও 35 ক ধারা বাতিলের

0: করেছে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্পোদ্যোগ ও খেলাধুলোর মতো ক্ষেত্রে সুযোগ সুবিধে বৃদ্ধি পেয়েছে। জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি আজকের দিনটিকে এক ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, সংবিধানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বিধান বাতিল করা হয়েছিল। 370 ধারার শুরুতেই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়। তা সত্ত্বেও কোনো পূর্ববর্তী সরকার এটি বাতিলের সদিচ্ছা দেখায়নি। জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। আগামীকাল বেলা দুটোর সময় SSKM হাসপাতালের চক্ষু বিভাগ প্রধানের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের কাছে তাকে হাজিরা দিতে বলা হয়। ডিয়ার লটারিতে প্রাপ্ত টাকা আত্মসাৎ করার ঘটনায় কলকাতা হাইকোর্ট উত্তর চব্বিশ পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের সুরক্ষা কবচের আবেদন খারিজ করে দিয়েছে। গত 16 জুন লক্ষ্মী সরকার নামে এক মহিলা খর্দা থানায় দায়ের হওয়া অভিযোগে জানান, বছর দুয়েক আগে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ জোর করে তার লটারির টিকিট কেড়ে নেয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই উপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
5: চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ চৈ

0: 107 FM Rainbow. Shat Shure Sharade. Shat Shure Sharade.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে 4:10 হতে যাচ্ছে প্রায়, মানে এখনো হয়নি, 30 সেকেন্ড বাকি আছে। আর এই 30 সেকেন্ডের মাঝেই চলে এসছে তোমার সঙ্গে বকবক বকবক করতে শ্রেয়া আর অঙ্কিতা, ঠিক থাকবে 6:30 অবধি কোথায়, ক্যাফে কলকাতায়।
4: বাইরে দেখতেই পাচ্ছ একটা অদ্ভুত রকমের ওয়েদার রয়েছে, মানে হালকা বৃষ্টি, হালকা রোদ, কি যে হচ্ছে। হ্যাঁ, এখন অবশ্য রোদের বাই বাই করার একটা সময় চলে এসেছে, কারণ যেহেতু অলরেডি 4:10 হতে চলেছে। এবার তোমরা এখন কোথায়, কে কী অবস্থায় আছো জানি না, কিন্তু তবু তোমায় বলে দিই, শ্রেয়া আর অঙ্কিতা কিন্তু তোমার সঙ্গে 6:30 পর্যন্ত থাকবে। আর তুমি যে কাজটা করবে, বৃষ্টি পড়ুক বা না পড়ুক, ছাতা রাখতে হবে সঙ্গে, রেনকোট রাখতে হবে সঙ্গে, এবং একটুখানি এমন কোনো জায়গায় থাকার চেষ্টা করবে যখন রাস্তা দিয়ে হাঁটবে একটু খেয়াল করবে ওপরে ইলেকট্রিকের তারগুলো কোথায় কীরকম রয়েছে, এবং এমনভাবে এমন এমন জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করো যেখানে তুমিও খুব একটা ভিজবে না, তোমার পায়ে জল লেগেই আমার মতো অবস্থা হবে না। আমার জুতোটা যেমন পুরো ভিজে গেছে, এমন কোনো জুতো পরো যেটা বর্ষার জন্য, মানে বর্ষা ফ্রেন্ডলি কোনো জুতো পরো। আমরা যেমন অলওয়েজ ফ্রেন্ডলি, যে কোনো ঋতুই হোক, যেমনই ওয়েদার হোক না কেন, যাই হোক না কেন, অলওয়েজ শ্রেয়া আর অঙ্কিতা তোমার সঙ্গে এইভাবেই জুড়ে থাকবে।
3: মানে তুমি ওয়েদারের কথা বলে যাচ্ছ, ওয়েদার যখন বলছো, আজকে আসার সময় এক কাকুকে আমি দেখলাম রাস্তায় প্রচণ্ড রেগে গেছে, রাগটা কার ওপর হয়েছে কয়েক সেকেন্ড বুঝতে সময় লেগেছে তার কথাবার্তায়। হঠাৎ করে তার বক্তব্য এটাই হয়ে যাচ্ছিল যে যখন তখন কত

স্নান করব আর স্নান করতে পাচ্ছি না। আমি অনেকক্ষণ ধরে হচ্ছে কার কথা বলছে, তারপর বুঝলাম বৃষ্টির সঙ্গে রাগারাগি করছে। তো এই ধরনের যারা ঘটনা করে আর কি, তাদেরকে আলাদা করে কিছু বলার নেই, শুধু বলতে চাই কাকা রকন।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতায় তুমি রয়েছো কার সঙ্গে? আরজে শ্রেয়া এবং আরজে অঙ্কিতা। আর আমরা তোমায় বলেছিলাম, কথা তো দিয়েছি, যেমন রোজই কথা দিই, সাড়ে ছটা পর্যন্ত আছি তোমার সঙ্গে। এইরকম একটা বৃষ্টির বিকেলে জানি মাঝে মাঝে মনে হয় মনটা একটু ভিজে গেলে ভালো হয়, শহরের আনাচে কানাচে ঘুরে আসি, সেই সব জায়গাগুলো একটু এক্সপ্লোর করতে বেশ ভালো লাগে, যেখানে তোমার মনে হয় যে এই মনে আনন্দ হলেও যাওয়া যায়, খুশি হলেও যাওয়া যায়। মানে এরকম কোনো জায়গা তোমার লিস্টে আছে যেটাকে তুমি জাস্ট

0: একটা পিরামিডের আকারে ভাগ করেছো। হ্যাঁ, ধরো একদম প্রচণ্ড হ্যাপি হয়ে যাও কোথায় গেলে, তারপর একটু কম হ্যাপি, তারপর আরেকটু কম, মানে এটাকে আমি যদি উল্টো করে ধরি,
1: একটু একটু একটু একটু কেন করছো, ঝেড়ে কাশো না।
0: না, আমি এটাই বলছি, এরকম কোনো জায়গা আছে অঙ্কিতা আমরা যেটাকে এরকম মার্ক করতে পারি
1: হ্যাপিনেস? আছে আছে আছে, খুশির শহর এর তালিকা রিলিজ করে গেছে। ইয়েস, হ্যাঁ, মানে হ্যাপি সিটি বলে। হ্যাঁ, রিয়েলি রিয়েলি এরকম ধরনের ঘটনাও হয় আমাদের কাছে, গল্প হলেও সত্যি। কারণ একটা ম্যাগাজিনে 2026 সালের যে বিশ্বের সবচেয়ে আনন্দ থাকা শহরের তালিকা রিলিজ করেছে, তার মধ্যে সিক্সথ পজিশনে রয়েছে এমন একটা বিদেশি পর্যটকদের বেশ আকর্ষণীয় একটা জায়গা, পিঙ্ক সিটি। ইয়েস, ব্রিটেনের বাথ শহর। তারপরে
0: পিঙ্ক সিটি বললে তো আমার রাজস্থানের কথা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সেরকমই ভাবছিলাম। আবার দ্বিতীয় স্থানে চলে যাই, পানামার পানামা সিটি রয়েছে। তৃতীয় হয়েছে মেক্সিকোর গুয়ালদা লাজারা। চতুর্থ শহর হিসেবে রয়েছে কলম্বিয়ার মেডেলিন। আর পঞ্চম, মানে ফিফথ, হয়েছে পোল্যান্ডের শহরটাও। কিন্তু আমাদের ভারতের কোন শহর এসছে সেটা বলো? পিঙ্ক সিটি যখন বললে, হ্যাঁ, গোলাপি শহর মানে জয়পুর। 1727 সালে মহারাজা সোয়াই এই শহরটাকে প্রতিষ্ঠা করেছিলেন, বলতে পারো একরকম তৈরি করেছিলেন। তো আমাদের রাজস্থানের পিঙ্ক সিটি তাহলে হ্যাপি সিটিদের তালিকায় চলে গেছে। তুমি কি ঘুরতে যেতে চাও?
0: ভীষণ ভীষণ ইচ্ছে করছে, মানে আমি আমার শহরে তো থাকি, কিন্তু তার সঙ্গে আমার মনে হচ্ছে যে এই শহরগুলোতে না গেলে কি হয়, কারণ আমার শিরায় শিরায় তো আমার শহর আছেই, তার সঙ্গে তোমারটাতেও ঘুরে আসবো।

0: এই তো, এমন করে আমরা যখন তোমায় ডাকি, তুমি আমাদের সঙ্গে আমাদের কাছে চলে এসো, কারণ আমরা জানি যে তুমি এই বিকেল 4:02 হলেই অপেক্ষা করো 107 FM রেইনবোতে কখন শুরু হবে ক্যাফে কলকাতা। সোম থেকে বৃহস্পতিবার তোমার জন্যই তো আমরা আসি, আর আজকে তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে অঙ্কিতা, আর থাকবো 6:30 পর্যন্ত এবং তোমাকে প্রচুর প্রচুর প্রচুর এন্টারটেইন করে তবেই আজকে যাব আর তোমার মনের কথাগুলো শুনবো। কারণ আজকে তো অনেক অনেক কিছু রয়েছে, এই সকাল থেকে বৃষ্টি ভিজিয়ে দিয়েছে বলে কি সব ভিজে যাবে, তা তো হতে পারে না, আমরা অলওয়েজ সজীব সতেজ, তাই না?
1: মানে কি বলতে চাইছো, অল সজীব সতেজ? আচ্ছা যাই হোক, সতেজের মধ্যে থেকে আমার একটা জিনিস মনে হলো যে মানে আমি যখন আজকে আসছি, মানে প্রায়শই এই ঘটনাটা হয়ে থাকে, আমি না বুঝতে পারি না যখন তাকাই মেন রোডে গাড়িগুলো কখন এপাশ থেকে ওপাশ যাবে, কখন স্ট্রেট যাচ্ছে, মানে স্ট্রেট গাড়িগুলো যেই রাস্তা যেতে যাচ্ছিল সেগুলো আটকে দেবে, সেইটা আমার পক্ষে একটুখানি কঠিন হয়ে যায়। মনে হয় আরও অনেকেরই হয়, তবু লাল নীল সবুজ হলুদ সবেরই মেলা তো বসে যায়। Yes, কারণ আজকে ইন্টারন্যাশনাল ট্রাফিক লাইট ডে। এক্স্যাক্টলি, মানে তুমি যখন প্রচণ্ডভাবে খাটা খাটনি সব কিছু করে মানে বাড়ি ফেরো, সেই সময় এই ট্রাফিক যে তোমাকে ব্যস্ত সমস্ত কিছুর মাঝে মানে আটকে ধরে, মানে একটা অন্তহীন ট্রাফিক যেটাকে তুমি কোনোভাবেই নিজের লাইফ থেকে মানে জাস্ট তুমি ভাগাতে চাইলেও ভাগাতে পারো না, সেরকম একটা ব্যাপার। এবং সেই দিনটাকে অবজার্ভ করা উচিত না, মজা করে বলছিলাম। ট্রাফিক লাইট ডেতে তুমি অ্যাটলিস্ট নিজের মানে আজকের দিনটা না, প্রত্যেকটা দিন যখনই রাস্তায় বেরোবে নিজেদের সেফটি নিরাপত্তার কথা ভেবেই ট্রাফিক সিগন্যাল মেনে চলাচল করো, এটাই সবার আগে জরুরি, কারণ নিজেকে তো বাঁচতে হবে নাকি, আপনা জীবন তো মানে কি বলবো, একটা ডায়লগ ভাবতে যাচ্ছিলাম, ডায়লগটা ভুলে গেল,
0: ভুলে গেছে, বৃষ্টিতে ডায়লগটা ভিজে গেছে। হ্যাঁ,
1: আপনার স্বপ্না মানি মানি ছিল তো, আমি ব্যাপারটার মধ্যে একটা বলতে যাচ্ছিলাম যে আপনা জীবন বলে আরো কিছু বলতে যাচ্ছিলাম, তারপরে মানি মানি বেশি কিছু এলো না। তবে যাই হোক, তোমাকে যখন বলেছি টপিক দেবো তো 9003659922 তে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করবে কোন টপিকে সেটাই বলতে যাচ্ছি। এই যে ধরো ট্রাফিক সিগন্যাল তুমি মেনে চলার পরও যখন কাজের চাপে বা জরুরি ব্যস্ততায় কিংবা খুব খুব খুব লাইট মোডে তুমি সিগন্যালটা টুকুস করে জাস্ট মিস করে গেছো, ব্যাস আমি বুঝতে পারছি না এবার কী হবে তোমার জীবনে। বিরিয়ানিটা জাস্ট জিভে জল মার্কা একটা অ্যাটিচিউড দেখালো, তারপর ফসকে গেল, জাস্ট ফসকে গেল, হয়ে কি হলো, ঠিক তখনই রায়তা এসে সলিড কেস খাইয়ে দিল। হ্যাঁ, মানে তুমি বলতেই পারো সলিড কেস খেয়েছি, এটা এবার কথা বলতে পারো, কারণ তখন তোমার বোকা বোকাভাবে ট্রাফিকের কেস তোমার ফোনে চলে এসছে, তোমার মুঠোফোনে যখন তুমি সেটাই দেখতে পাচ্ছ, এই ধরনের কেস করে ফেলেছো টুকুস করে, কিংবা ট্রাফিক পুলিশ দাদাকে একটুখানি হালকা করে ধোকার ডালনা খাইয়ে তুমি পাইলে গেছো, যাতে করে কোনোভাবেই তোমাকে ধরতে না পারে।
0: হ্যাঁ, মানে ডালনাটা আর খাইয়ে কিছু লাভ হয় না তখন।
1: হ্যাঁ, মানে অনেক সময় হয় না যে হেলমেট পরেনি, কাকু ছেড়ে দিন, কাকু আমি আন্ডার 19, কাকু আমি আন্ডার 18, আমাকে ছেড়ে দিন, কোনোভাবে তুমি
0: তখন আরও বেশি করে নিয়ে যাবে কিন্তু।
1: সো এই ধরনের কেস যদি করে থাকো, মানে তোমার জীবনে বিরিয়ানিটা হয়নি, কেস খেয়ে গেছো, এবং তার ফলে রায়তা ইজ লাইক তুমি ট্রাফিকের কেস খেয়েছো, এই ধরনের দুষ্টু মিষ্টি গল্প পেনলি আমাদের কাছে শেয়ার করতে পারো। 1 ঘন্টার নামে তোমাকে সুযোগ দিলাম, ঠিক আছে, মানে হ্যাঁ, মানে তারপরেও সুযোগ থাকবে, কিন্তু তারপরে তো নতুন একটা টপিক আসবে নাকি, তো আমি সেটাই বলতে চাইছি আর কি, কিছু বলবে?
0: প্রচণ্ড প্রচণ্ড নতুনের মধ্যে দিয়ে আমরা যাবো, কিন্তু কিন্তু কিন্তু এখন 9003659992 এই নম্বরে, 9003659992 এই নম্বরে তোমার হোয়াটসঅ্যাপ আর তোমার মেসেজের অপেক্ষায় রইল শ্রেয়া আর অঙ্কিতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আগে গাড়ি সিগন্যাল মানে না বলতে ইচ্ছে হয়, যখন পুলিশ কাকু এরকম ভাবে দৌড়ে নেয় না, মানে ধুরি, সবাইকে কাকু বলছি না, কিছু কিছু মানুষ হেভি মিষ্টি দেখতে হয়, তাদেরকে কাকু বলতে মন চাই না, জাস্ট ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে দুষ্টুমি একটা মনের মধ্যে জেগে ওঠে। ইস, যদি এই যে ক্রাশ খেয়েছি বলে না, ওরকম টাইপের একটা মনের মধ্যে আবদার জেগে ওঠে। কিন্তু গাড়ি সিগন্যাল মানে না বললেও মানে সেই পুলিশ স্যাররা শোনেন না, তার কারণ তারা বলেন যে না, আপনি ট্রাফিক সিগন্যাল ক্রস করে ফেলেছেন বা ট্রাফিক ভেঙে ফেলেছেন, অতএব মানে মনে হয় যেন ভেঙে চুড়ে চুরমার করে দিয়েছি। তবে হ্যাঁ, তোমাকে মেনে চলতে কিন্তু হবে। লাল, হলুদ, সবুজ যে বাতি যখন জ্বলছে, লালটা তুমিও নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, রেড মানে তুমি আর চলবে না, চলবে না, চলবে না, মানে যাবে না, এটাই বলতে চাইছি, চলবে না কি বলছি আর কি। আর হলুদ মানে তুমি একটু স্লোলি চলবে, আর সবুজ মানে একদম যাও যাও, তোমাকে ছেড়ে দিলাম, এখান থেকে মুক্ত করে দিলাম, এরকম টাইপের বলতে চাই, তাই তো?
3: এক্স্যাক্টলি, এইরকম এই যে চলবে না করছিলেন, এরকম আরও কিছু জিনিস চলছে চারপাশে যেটা নিয়ে মানুষ বলছে চলবে না চলবে না। তার মধ্যে যেমন এই রামায়ণেতে রাকুলপ্রীতকে সুর্পনাখা হিসেবে মানুষ নিতে পারছে না, সবাই বলছে চলবে না চলবে না চলবে না চলবে না। আরে বাবা, তোমরা এরকম করো কেন? একটা মানুষ একটা ক্যারেক্টার চুজ করেছে, সেই ক্যারেক্টারের মধ্যে যে ডেপথ আছে সেটা ভেবেই না, তুমি আগে সিনেমাটা দেখো, দেখে নিয়ে তারপরে বলো।
2: আরে দেখো, সুন্দরী সুর্পনখা ব্যাপারটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, বুঝে নাও একটুখানি।
3: আরে বাবা, তুমি যেমন করে সুর্পনখাকে ভাববে সে তেমনই হবে, তাই নয় কি অঙ্কিতা?
2: একদমই তাই। মানে সুর্পনখা সেরকম হয়ে যাবে বলছি না, কিন্তু আমি বলতে চাইছি যে জাস্ট তুমি একটুখানি পজিটিভলি নাও না জীবনে, এত সমালোচনা করে কি হবে? আজকাল আমরা একটু পারলেই সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় তুলে দিচ্ছি, মানে ঘোর কলিযুগ চলছে, তো এই ঝড় ফড়ের মধ্যে টাইফুন সাইক্লোন না ডেকে মনটাকে শান্ত করে নাও, শান্ত করে
3: রাম হিসাবে না রণবীর কাপুরকে, মানে আমার মনে হচ্ছে চোখের সামনে রামকেই আমি দেখলাম, ঠিক এমনটাই ফিল হচ্ছে।
2: মানে তুমি এটা কি বলতে চাইলে, কি বলতে চাইলে?
3: আমি বলতে চাইলে আমি বোঝাতে পারবো না, মানে রণবীর কাপুর ব্যাপারটা যখনই আসে তখন আমি স্লিপ করে যাই, আমি আর বুঝতে পারি না কি বলবো কি বলবো না, আমার সবকিছু এলোমেলো হয়ে যায়, এত এত এত এলোমেলো হয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারি না, সেই জন্যই আর কি এরকম হচ্ছে। তবে সাই পল্লবীকে আমার সীতা হিসাবে বেশ ভালোই লাগছে,
2: মিষ্টি একটা মেয়ে, মানে আমার সাই পল্লবীকে এত পছন্দ। আমি শুনতে পাচ্ছি যে লোকজন রীতিমতো আর কি কান্নাকাটি জুড়ে দিয়েছে যে সাই পল্লবীকে দেখতে পেলাম না, বা এই হয়ে গেল ওই হয়ে গেল। আমি তোমাদের যন্ত্রণাটা না কানায় কানায় বুঝতে পাচ্ছি, যে আমার সামনেও যদি এরকম একটা মানুষ এসে আবার চলে যায় তাহলে তো ভাল লাগবে না। তো আরেকজন দিয়েছে দেখলাম সোশ্যাল মিডিয়ার থ্রুতে এই সমস্ত দেখা যায়, সেই ছেলেটি এতটাই আবেগ আপ্লুত হয়ে গেছে, বলছে আমি না মেট্রো থেকে দেখতে পাচ্ছি যে এই মেট্রো থেকে নামলাম আর ওই পাশের যে মহিলাটা তাকে মানে আমার এত পছন্দ, তিনি সাই পল্লবী, আমি জীবনে দেখতে পাবো বলে ধারণা নেই। ওটা রেস্ট্রিক্টেড ছিল, ছবি তোলার জায়গা ছিল না, কিন্তু আমি টুকুশ করে নিজের লোভটা সামলাতে পারিনি, এই ধরনের বলছে আর কি লোকে। আর তুমি যখন রণবীর কাপুরের কথা বললে, আমার মনটা না একটু অন্যরকম হয়ে গেল।
3: হ্যাঁ, আমারও মনটা এরকমই হয়েছিল যেদিন প্রথম হঠাৎ করে সেই চোখগুলো আমায় বলে ফেলেছিল, জব সে তেরে নেয় না। ঠিক আছে, তুমি যেমন ভাববে তেমনই হবে, রণবীর কাপুর আমায় বলেছে আমি ভাবছি।
2: তুমি নিজেকে মানে সাভারিয়া সোনামের জায়গায় দেখতে চাইছো? আচ্ছা ভালো, স্বপ্নে ভাবতে কি ক্ষতি, ট্যাক্স লাগে না ওতে,
3: লাগে না। চলো শুনতে থাকো 107 FM রেইনবো, আর যে শ্রেয়া এবং আর যে অঙ্কিতার সাথে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: মানে তোমার চোখে জিয়া ধক ধক যা কিছু হওয়ার হচ্ছে হোক, কিন্তু বাইরেও কিন্তু জিয়া ধক ধক চলছে, এবং সেই জিয়া ধক ধকটা মোটামুটি 30-40 কিলোমিটার পার আওয়ার একটা গতিবেগ নিয়ে আসতে চলেছে। 2-3 ঘন্টার মধ্যে, 3:30 থেকে অলরেডি শুরু হয়ে গেছে, মানে মোটামুটি 2-3 ঘন্টা তোমার চলবে ওয়েস্ট মেদিনীপুর যেটা এবং ঝাড়গ্রাম, এই দুটো জায়গায় কিছু অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত দেখা যাবে, যেটা কিন্তু লাল সতর্কতার মধ্যে পড়ছে। তাই বাইরে যদি কেউ থেকে থাকো, প্লিজ, মানে রেড অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট বা অরেঞ্জ অ্যালার্ট, এই তিনটেই প্রচণ্ড মারাত্মক। তাই বলবো পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের লোকজন যারা শুনছো এই মুহূর্তে, সেই বন্ধুদের বলবো প্লিজ একটু কেয়ারফুল থাকো। আবার এই দিকে দেখা যাচ্ছে মোটামুটি তোমার এই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় 30-40 কিলোমিটার বেগে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এত ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে। আর অরেঞ্জ সতর্কতাও রয়েছে কিন্তু আজকে, সেটা মোটামুটিভাবে যেই অঞ্চলে রয়েছে হাওড়ার বেশ কিছু জায়গায়। তাহলে মোটামুটি বুঝতেই পারছো যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, হাওড়াতে কমলা সতর্কতা জারি হয়েছে, আর এদিকে হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং বা তোমাকে আলিপুরদুয়ার এই সমস্ত যে জায়গার কথা বলছি, কোচবিহার, মানে উত্তর

0: পশ্চিমবঙ্গ জুড়ে একটা হলুদ সতর্কতা বা ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে, আবার রেড অ্যালার্ট জারি রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তাই যারা যারা মানে এই জায়গাটায় রয়েছে, এই সমস্ত জায়গায় এবং আমাদের শুনছো, মানে শ্রেয়া আর অঙ্কিতাকে শুনছো ক্যাফে কলকাতায়, তাদেরকে বলবো প্লিজ বি কেয়ারফুল।
1: তুমি যেই জায়গার কথা বললে না অঙ্কিতা, সেই জায়গায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে বুঝলে।
0: বলো।
1: এই যে যেমন উত্তরবঙ্গের কথা বলছিলে একটু আগে, উত্তরবঙ্গে ওই জলদাপাড়া তারপর বক্সার এই যে অরণ্যগুলো রয়েছে, সেখানে একটা কাজ করেছে বন দপ্তর।
0: কি কাজ করেছে বলবে একটু?
1: হ্যাঁ বলি, সেটা হচ্ছে যে তারা একটা ক্যামেরা বসিয়েছে, এমনভাবে ক্যামেরা বসিয়েছে যাতে এখানে ধরো এমন কোন পশু রয়েছে যেগুলোকে আমরা নর্মালি দেখতে পাই না,
0: বিরল প্রজাতির প্রাণী, রাইট,
1: এরকম কিছু, তো তাদেরকে আমরা দেখতে পাই না, এইরকম কিছু পশুকে তারা ওই ক্যামেরায় আমরা ক্যাচ করতে পেরেছি। তো এইরকম মানে ধরো ওই ক্লাউডেড লেপার্ড, যেটা আমরা খুব একটা দেখতে পাই না, একেবারেই দেখতে পাই না বলতে পারি, তো সেই ক্লাউডেড লেপার্ড কিন্তু ধরা পড়েছে এই ক্যামেরাতে। তোমরা যদি মনে করো যে এরকম একটা প্রাণী দেখবে, এরকম প্রাণী দেখতে চাইলে কিন্তু তোমরা সেই জায়গায় যেতে পারো। দেখো ক্লাউডেড লেপার্ড কেমন দেখতে হয় সেটা তুমি গুগল করে দেখতেই পারো, তুমি নর্মাল লেপার্ড যেমন দেখেছো এটা কিন্তু একেবারেই তেমন দেখতে নয়, এটা না অনেকটা ঠিক কিছুটা বিড়ালের মতো কিছুটা বাঘের মতো, মানে দুটোর একটা মিশ্রণ, তাই না অঙ্কিতা? একদম ওরকম অদ্ভুত রকমের একটা দেখতে,
0: মানে এই বিড়াল মাসি যদি হঠাৎ করে একটু বড় হয়ে যায়, তাই তো স্বপ্নের মধ্যে যেরকম হয়ে যেতে পারে।
1: আর তোমার না এটা দেখার পর মনে হবে সফট টয়েজ এর মতন, মানে তুমি দূরে বসে আছো নড়ছে চড়ছে না, তুমি সফট টয়েজ ভাবে যদি কোলে নিয়ে ফেলো কি হবে?
0: বিশাল কিছু একটা হবে না? তুমি নিজের জন্য এরকম বলে রেখো,
1: ওই যে হ্যাঁ ঠিক আছে ক্লাউডেড লেপার্ড কোলে নিয়ে ওটা ছবি নিয়ে
0: আসো, পরিন্দা এরকম করে গাইতে শুরু করে দেবো, আমি কৈলাস খের হয়ে যাবো, আমি পর্বতে গিয়ে বসে থাকবো, কিন্তু তুমি কিন্তু সিগন্যাল ব্রেক করে ফেলার যে দুষ্টু মিষ্টি ঘটনাটা সেটা কিন্তু লিখতে ভুলো না 9903653992 তে। অলরেডি মেসেজ আসতে শুরু করে দিয়েছে আর মেসেজগুলো পড়বো, কিন্তু তার আগে এই যে তুমি বললে যে এই বৃষ্টির কথা বলে দিলে, তাই তো উত্তরবঙ্গের কথা বলে দিলে, আমার না খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে, যাবে?
1: হ্যাঁ চলো,
0: সঙ্গে যদি হয় শ্রেয়া ঘোষাল আর দীপিকা পাডুকান আর তার সঙ্গে
1: অঙ্কিতা 9903653992 তে আমরা ওয়েট করছি তোমার, অঙ্কিতাকে আমি সামলে নিচ্ছি।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: আরে মিঠি চাশনি, মিঠি চাশনি বলতে বলতে আর চাশনি বলবো না, মানে চাওয়ার বিষয় তো আছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, ভয়ঙ্কর ভাবে বাজ পড়ছে, মানে যেটুকু জানা যাচ্ছে আর কি, যে যেখানেই তুমি থাকো না কেন, যদি বাজ বৃষ্টির সম্ভাবনা দেখো, খুব একটা বাইরে রিস্ক নিও না কিন্তু, হ্যাঁ মানে জীবনে রিস্ক ফ্যাক্টরটাকে বেশি করে রিস্কে ফেলে কোনো লাভ নেই তো, বুঝতে পারছো কি আমি কী বলতে চাইছি। একটু বুঝতে অসুবিধা হলে বলি, কলকাতা, সাউথ চব্বিশ পরগনা, বীরভূম বিভিন্ন জেলাতে কিন্তু অরেঞ্জ সতর্কতা রয়েছে, মানে এই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। যারা বৃষ্টিটাকে একটু এড়িয়ে যাচ্ছিল, ভাবছিল কলকাতায় হবে না, তাদেরকে বলি কলকাতায় প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, এবং নিজেকে খুব সাবধানে নিজেকে নিয়ে বাড়ি ফিরো, এবং যদি আশেপাশের বন্ধুরা বা আত্মীয় স্বজন কেউ বাইরে রয়েছেন তাদেরকেও সতর্ক করে দিও। আর আমাদের কাছে তো মেসেজ চলে এসেছে, রাইট? গুড ইভিনিং শ্রেয়া অ্যান্ড অঙ্কিতা, তোমাদেরকে বৃষ্টি ভেজা বিকেলে শুভেচ্ছা জানালাম। আমরা এখন স্টুডিও থেকে বসে সেটা টের পাচ্ছি, ফিল করতে পাচ্ছি। আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি। দেখো, যেরকম রাস্তায় ট্রাফিকের সিগনাল থাকে সেরকম আমাদের পরিবারেও ট্রাফিক মেন হয়ে থাকতো, যেমন আমার, আচ্ছা ট্রাফিক ম্যান হয়ে থাকতো আমাদের জ্যাঠামশাই। ব্যাপারটা ওনার অনুমতি ছাড়া এই কিছু করার উপায় ছিল না, ঠিক ট্রাফিক পুলিশের মতো ওনার কথা অমান্য করলেই কি বলবো আর কি, মানে কথা অমান্য করলেই উনি মানে কেস খাইয়ে দিতেন। হ্যাঁ, তো এই কেস খাইয়ে দেওয়ার জন্য যেমন কোথাও যেতে নিষেধ করছে, এরকম যদি হতো সেখানে পিঠের ওপর দুমদাম বেতের বাড়ি পড়তো। একবার জ্যাঠামশাই কোনো কারণে বাইরে গেছে, কথা দিয়ে গেছিলো যে গেছিলেন যে দুদিন পর আসবেন, সেই সময় আমরা একটু ছাড় পেয়েছি যে ট্রাফিক পুলিশ আজ নেই আমাদের বাড়িতে। আমি এবং আমাদের বৌদিরা সবাই মিলে সিনেমায় যাওয়ার প্ল্যান করলাম, আনন্দ করে সিনেমা দেখতে গেলাম। সিনেমা দেখে যখন বাড়ি ফিরলাম, দেখি সামনে ট্রাফিক পুলিশ বসে রয়েছে, মানে আমার জ্যাঠামশাই। আর সেদিন খালি আমাকে না, আমার বৌদিদেরও অনেক বকাবকি খেতে হয়েছিল। এখন হয়তো সেই ধরনের পরিবার সেভাবে তুমি দেখতে পাবে না, তবে এখনও কিছু এইভাবে একান্নবর্তী পরিবার এই ধরনের মানুষজনকে নিয়ে রয়েছে। কিন্তু মিতালি সামন্ত লিখে পাঠিয়েছে হলদিয়া থেকে,
1: এখনো পর্যন্ত এই বকা খাওয়ার মানুষগুলোর থেকে কেউ না কেউ তো আমাদের আগলে রাখেই, এরকম লোকজন আমাদের কাছে এখনো আছে। একটা নিউজ ব্রেকের পর ফিরছে শ্রেয়া আর অঙ্কিতা, 5:02।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 গৃহীত হওয়ার পর লোকসভার অধিবেশন আজ দিনের মতন মুলতুবি হয়েছে। দুপুর দুটোই প্রথম মুলতুবির পর অধিবেশন পুনরায় শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি উত্থাপন করেন। বিলের উদ্দেশ্য হল ব্যাংকারদের নথিপত্র বা হিসেবের খাতা সংক্রান্ত সাক্ষ্য প্রমাণ বিষয়ক আইন প্রণয়ন করা এবং একে সমসাময়িক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। তবে বর্তমান ব্যাংকিং ব্যবস্থার আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা এই বিলের লক্ষ্য। রাজ্যসভা সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 বিবেচনার জন্য গ্রহণ করেছে। এই বিলের লক্ষ্য হল সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা আইন 1956কে সংশোধন করে বর্তমান

৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করা। আলোচনা এখনও চলছে, লোকসভায় ইতিমধ্যেই বিলটি পাশ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সাত বছর আগে ৩৭০ এবং ৩৫ ক ধারা বাতিলের পর জম্মু কাশ্মীর এবং লাদাখের মানুষের জীবনে পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন যে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিকাঠামোর প্রসার ঘটেছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পোদ্যোগ ও খেলাধুলার মতন

0: আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, সকালে সুরানকোট তহসিলের ভরিওয়ালা ধেকধেক এলাকায় পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ তল্লাশি অভিযানের সময় একটি গুহার মধ্যে আস্তানিটি খুঁজে পাওয়া যায়। ডিয়ার লটারিতে প্রাপ্ত টাকা আত্মসাৎ করার ঘটনায় কলকাতা হাইকোর্ট উত্তর চব্বিশ পরগনা পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্বাল ঘোষের সুরক্ষা কবচের আবেদন খারিজ করে দিয়েছে। গত ১৬ জুন লক্ষ্মী সরকার নামে এক মহিলা খড়দা থানায় দায়ের হওয়া অভিযোগে জানান, বছর দুয়েক আগে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ জোর করে তার লটারির টিকিট কেড়ে নিয়েছিলেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরের খবর সন্ধ্যে ৬টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছো ক্যাফে কলকাতা, 107 FM রেইনবোতে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
4: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুর ঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুণাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। ছাত্রী সংঘ তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত, যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বাদ্যেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিং কোয়ার্টার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার, আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুণাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর।

0: ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয় বুঝলি অরিজিৎ, বিনা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
1: ট্রু, আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজের স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণালদা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
0: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বিনা দাস বলেছিলেন, আমি গভর্নরের উপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্যান্ডি জ্যাকসন।
1: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
0: নেয়নি তো, মোটেই নেয়নি। বিনা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বিনা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
1: আচ্ছা,
0: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বিনা দাসের জেল হয়।
1: ওকে,
0: আর 1960 ভারত সরকার বিনা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বিনা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
1: আচ্ছা,
0: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
1: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
0: ঠিক কথা। আসলে বিনা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে কিন্তু কখনোই পরাধীন হতে
1: পারে। এই লাইনটা তো দারুণ।
0: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
1: ওকে,
0: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বিনা দাসের বাবা। সেই সূত্রে বিনা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
1: হতেই পারে।
0: আর আমাদের এই শহর আজকে কিন্তু আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বিনা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার অক্ষরে।
1: সত্যি এই রকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
2: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী।
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আগে ওই 5:18 মোটামুটি ক্রস করে গেছে, আর তোমার সঙ্গে এই হলাহলি করে কথা বলতে চলে এসেছি শ্রেয়া আর অঙ্কিতা, আবারও ঠিক 6:30 অবধি থাকবো যেরকম বলছিলাম আর কি। মানে কথা দিয়েছি তো কথা তো রাখবো, কিন্তু এই সামনেই তো 15th August স্বাধীনতা দিবস। তো বীণা দাস এমন একজন ব্যক্তিত্ব, আমাদের বাঙালির গর্ব বলা যেতে পারে, বিপ্লবীদের মধ্যে এমন একজন মানুষ। তার গল্প আমরা শুনছি FM রেনবোতে, 107 FM রেনবোতে তার গল্প তোমরা শুনতে পাবে, এবং তার সঙ্গে আমাদের 15th August একটা অন্যরকম হোক সেটা আমরা ভাববো, আমাদের ভাবনা চিন্তার মধ্যে দিয়ে ঢোকার চেষ্টা করবো। কিন্তু 15th August যদিও অনেক দেরি আছে, কিন্তু আজকে তো 5th August, কুছ তো হ্যায় আন্তর্জাতিক ট্রাফিক লাইট ডে।
3: আর আন্তর্জাতিক ট্রাফিক লাইট ডেতে তোমার কাছ থেকে আমরা কি জানতে চেয়েছিলাম অঙ্কিত, আরেকবার বলে দাও।
2: হ্যাঁ, মানে বলতে চেয়েছিলাম যে ধরো খুব ব্যস্ততায় বা হঠাৎ করে ভুলো মন হয়ে বা কাজের চাপে আমরা অনেক সময় করি, আর তারপরে শুনতে হয় এত ভুলো মন কি করে হতে পারে, কারণ ট্রাফিক সিগন্যাল যেই তুমি টুস করে মিস করে যাবে, তারপরে গিয়ে তোমার কাছে একটা মোবাইলে চলে আসবে আপডেট যে আপনাকে এত টাকা জরিমানা দিতে হবে, কিংবা এরকম হয়ে যায় যে সঙ্গে সঙ্গে পুলিশ দাদা পুলিশ কাকু ধরে নিয়ে এই টাকা দাও বা একটা রিসিপ্ট লেখো চলো জেলে চলো, এই ধরনের কেস হয়ে যায়। তো এই ঘটনাগুলো কখনো ঘটে থাকলে আমাদেরকে সেটাও জানাতে পারো। আর যেরকম মিতালি জানিয়েছিল যে তার বাড়িতে জলজান্ত মানে একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি ট্রাফিক সিগন্যালের পুলিশ সারির মতো, যখন তখন তাকে খপ করে ধরে এই শাসন অমুক শাসন তমুক শাসন করতেই থাকেন, সেই খবরও জানাতে পারো 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে। কিন্তু আমাদের কাছে কিন্তু আর বেশি সময় নেই, আর ধরো 10-12 মিনিট তোমাকে ছাড় দিলাম, তারপরে কিন্তু আমরা অন্য টপিকে চলে যাব।
3: 9903653992 তে তোমার যে মেসেজ আমাদের কাছে রয়েছে তা হলো, প্রিয় শ্রেয়া এবং অঙ্কিতা দিদি ভাই, তোমাদের আজকের টপিকটা শুনে সেদিনের হেনস্থার কথা মনে পড়ে গেল। আমিও আমার ছেলে সেদিন ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলে যেতেই সঙ্গে সঙ্গে আমাদের পাকড়াও করে। আমি বৃদ্ধ মানুষ, আমাকে যদিও বা ছাড়ে আমার ছেলেকে কিছুতেই ছাড়বে না। শেষ পর্যন্ত বাবাকে ডাক্তার দেখাতে যাচ্ছি এই কথা বলে সেদিনের মতো রেহাই পাই। আজও সেই কথা মনে পড়ে, উত্তম দালাল হুগলি থেকে।
2: এই সেরেছে, মানে এইভাবে বলে তুমি কি মিথ্যেটা আরামসে বলে দিলে, ঠিক আছে সেটা বলেছো, খুব একটা মন্দ করনি। পরের মেসেজে আমরা চলে যাবো, শ্রেয়া অলরেডি হাতে খুলে বসে রয়েছে সেই মেসেজ।
3: শুভ বিকেল দিদিভাই। আচ্ছা, শুভ বিকেল দিদিভাইরা, কিভাবে এলে, ছাতা এনেছো? এনেছো অঙ্কিতা?
2: হ্যাঁ, ছাতা না আনলে কিছুতে মানে কি করে পৌঁছো সেটা বুঝতে হবে তো।
3: এই আমাকে আবার, আমাদের কিছু লিসনার আছে বৃষ্টির দিন আমাকে খুব বকে, মানে বকাটার মধ্যে অনেক আদর আছে, কারণ আমি আবার আর ছাতা আনিনি এবং আবার আবার হালকা করে ভিজে গিয়েছি। আর কি লিখেছো তুমি? সামনেই বৃষ্টি হচ্ছে, ঘরে বসে তোমাদের শুনছি, ট্রাফিক আইন ভাঙেনি, শর্মিষ্ঠা মুখার্জি বলছে সাকরাইল হাওড়া থেকে। প্রিয় শ্রেয়াদি এবং অঙ্কিতা দিদি ভাই, মেঘে ভরা বৈকালিক শুভেচ্ছা। আচ্ছা, শুনছি ক্যাফে কলকাতা আড্ডা গানে জমজমাট মনোরঞ্জন অবাধ, বিষয়টি রসযুক্ত। ওকে।

0: জীবনের রাস্তায় বাড়ি বাড়ি ট্রাফিক জ্যামে আটকাতে হয়েছে। জীবনের প্রতিষ্ঠা পেতে, সবুজ সিগনাল পেতে অনেক দেরি হয়ে গেছে, তবে দেরি হলেও সিগনাল কোনোদিনও উপেক্ষা করিনি, শেষ পর্যন্ত সিগনাল মেনে এগিয়ে গিয়েছি জীবনের যাত্রাপথে। এখন মোটামুটি জীবন গাড়ি এগিয়ে নিয়ে আগামীর দিকে চলেছি, কোথায় গিয়ে থামবে জানি না। মাদাই দাস, বড় ঘোষপাড়া।
1: বাহ বাহ বাহ বাহ, এই যে একটা সুন্দর করে এত সুন্দর একটা মেসেজ আমাদের দিয়ে দিলে, আর তার সঙ্গে বেশ উপমা করে জীবনের সায়াহ্ন হোক, মধ্যাহ্ন হোক, যৌবনের কাহিনী হোক, হালকা করে বলে দিলে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সিগনালটা মানে না। আর যখন সিগনাল মানে না, মনের গুপ্তচর হয়ে শ্রেয়া আর অঙ্কিতা তোমার কাছে আবারও চলে আসেন।

0: যে এরকম ভাবে মানে একটা গানের আবহ তৈরি হয় আর কি, ঠিক সেই সময় কিন্তু আমরা চলে আসি। একটা বৃষ্টির ব্যাপার রয়েছে, একটা বিকেল বেলা রয়েছে, তোমার সঙ্গে চা রয়েছে, কফি রয়েছে, কিংবা এই ধরো চপ মুড়ি তো রয়েছে। খুব স্বাভাবিক ঘটনা যে তুমি ফুলুরিও খেতে পারো, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ফুচকা তো আমি তুমি খাবো, দই ফুচকা, তো ওই ওইটার ব্যাপারই আলাদা। কিন্তু বাঙালি মানেই তো এই সন্ধেবেলা মানে চলে এলে একটু চা খেতে খেতে চলো একটু মুড়ি চিবই আর একটু চপ, গরম গরম চপ, চা, সিঙ্গারা, মানে এই ব্যাপারটা চলে। তাই সেই ব্যাপারটা ঢুকে গেছিলাম। আর তার সঙ্গে তোমার টেক্সটগুলো আমরা এই মুহূর্তে পড়ছি, এই যে লাইফে সিগনাল না মানার যা যা দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনাগুলোই আমাদের কাছে দুষ্টু মিষ্টিভাবে দু চার লাইনে এসে পৌঁছচ্ছে, আর সেই মেসেজটা পড়বো। কিন্তু আমাদের প্রায় এক ঘন্টা শেষ হতে গেছে, তাই এই টপিকটা প্রায় র‍্যাপ আপ করবো, তাই তো?
1: Yes, এই টপিকটা র‍্যাপ আপ করে আমরা নতুন নতুন চাদর গায়ে দেবো এবার, ঠিক আছে? কিন্তু সেটা কি সেটা এখন তোমায় বলবো না, কারণ এখন তোমার মেসেজ পড়বো। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে বলছে, অঙ্কিতা এবং শ্রেয়া গুড ইভিনিং, তখন স্কুলে পড়ি, তখন আচ্ছা আমরা ওকে তখন স্কুলে পড়ি এবং সেই সময়তে বাড়ি থেকে গ্রিন সিগন্যাল পেয়ে সিনেমা দেখতে গেলাম। সেখানে আমাকে চেনা বয়স্করা আমাকে দেখতে পেয়ে রেড সিগন্যাল দেখায়, আর সিনেমা দেখা হলো না। এইরকম ঘটনা কিন্তু আমিও আমার মায়ের কাছে প্রচুর শুনেছি, যে এরকম সিনেমা দেখতে গিয়েছে বন্ধুদের সঙ্গে আর চেনা লোকজনের সঙ্গে দেখা হয়ে গেলে খুব মুশকিল হতো। কিন্তু আমাদের ক্ষেত্রে কেসটা একটু অন্যরকম হয়েছে, যেমন আমরা যখন সিনেমা দেখতে গিয়েছি কখনো স্কুল লাইফে বা তারপরেও, তো এরকম চেনা লোকজন যখন দেখতে পাই তারা আমাদের দেখে লুকোয় মোটামুটি, একটা ব্যাপার আছে না আমাদের, তাই তো?
0: হ্যাঁ, মানে এই এই ধরনের ঘটনা আমার সঙ্গে খুব বেশি পরিমাণ হতো, কারণ জীবনের বেশিরভাগ সময় আর কি নিঃসঙ্গতায় কাটিয়ে দেওয়া যাকে বলে। তবে হ্যাঁ, নিঃসঙ্গতা এবং একাকিত্ব বেশ মজাদার।
1: কিন্তু আমি গেলাম সিঙ্গেল,
0: হ্যাপি সিঙ্গেল, এক্স্যাক্টলি। তো সেখানে গিয়ে দেখলাম হয়তো আমাদের থেকে বয়সে অনেক ছোট দুটো পুচকে পুচকি প্রেম করতে চলে এসেছে, তো এই যে আমাকে দেখার পর এই মা গিয়ে বলে দেবে, বা অনেকে অনেক দুষ্টু করেছে।
1: ধরো পাড়ার চেনা বড় লোকজন যারা মানে কাকু কাকিমা টাইপের যারা আছে, তো এরকম লোকজনকেও দেখতে পেয়েছি, তারা উল্টে আমায় দেখে
0: শেষ শেষ। তুমি এই এই কি কি যে শব্দ একটা ঘটিয়ে ফেললে, মানে এটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটিয়ে ফেললে, মানে কাকু কাকিমাদের কথা বলতে না, এই তুমি প্রচণ্ড আধুনিক আমরা বুঝতে পারছি। যাকে আমরা পরের মেসেজে চলে যাই, এই এই তর্কে আমরা ঢুকবো না, এই ঘটনাই ঢুকবো না।
1: বউবাজার থেকে লালমোহন মাঝি বলছে, কয় বছর আগের কথা, গিন্নি অজান আচ্ছা গিন্নি অজন্তাকে নিয়ে বাড়ির পুজোর ফর্দ কিনতে গিয়েছিলাম, টু হুইলারে করে ধুলাগড়ে, হেলমেট ছাড়াই, ভেরি ব্যাড, ব্যাস রাস্তায় ধরল পুলিশ, গাড়ি থামালাম, অনেক অনুনয় বিনয় করলাম, এই সামনেই যাবো, ছেড়ে দিন প্লিজ, ছাড়লো না। বেশ কিছুক্ষণ পর আবার বললাম দুজনেই, তারপরেও কেসটা খেয়ে খেয়েই তারপরে ছাড়া পেলাম, ফিরতি পথে ওই রাস্তা আর ধরলাম না, অন্য রাস্তা ধরে বাড়ি আসলাম, হেলমেট ছাড়া আর যাবে না।
0: মানে আমার কিছু বলার নেই, এই ধরনের কাজ আর কোনো না। এবং ওই ফিরতি পথে তুমি যেরকম বললে যে হ্যাঁ আইনের ফাঁকও আছে, সেরকম ধরনের ঘটনা তুমি করেছো। আরও একটা মেসেজ রয়েছে, কি
1: পড়ো? অঙ্কিতা দি, সিগন্যাল ভাঙতে পারিনি দিনে দুবার, দুপুর একটা আর রাত আটটা, একটা লাঞ্চ টাইম আর একটা ডিনার টাইম, ছোট থেকে আজ অবধি সিগন্যাল ভেঙে বেরোতে পারলাম না, এমন অভ্যাস হয়ে গেছে। এখন টাইম টু টাইম মেনটেন করে চলেছি, হয়তো বাবা নেই কিন্তু মেনটেন করছি, শরীর ফিট, একটা পাঁচ বা আটটা পাঁচ হলে চলবে না, একটা লাঞ্চ করতেই হবে আর রাত আটটায় ডিনার করতেই হবে, না হলে খেতেই হবে না, যেখানেই থাকি না কেন ঠিক চলে আসতাম। উৎপল মাইতি, ভেরি গুড,
0: আমি আমি বলবো যে তুমি একটুখানি একটুখানি রিল্যাক্সে থাকো, এই যে চারপাশের যে তুমি নিয়ম মেনে চলো আমি বুঝতে পারছি, শ্রেয়াও খুব খুশি হয়েছে। কিন্তু আমার মতো কিছু মানুষ যারা আর কি ভাবছে যে আজকে বৃষ্টি পড়ছে, একটু খিচুড়ি খেতে ভাল লাগছে, কিংবা একটু চাদরের তলায় ঢুকে মনটা কেমন কেমন করতে ভাল লাগছে, মন খারাপ করে থাকতে কিংবা একটু রোম্যান্টিক মুডে থাকতে ভাল লাগছে, তাদের জন্য
1: মানে একটা প্লেলিস্ট চালিয়ে দেবো, চাদরের নিচে গিয়ে কানে হেডফোন দিয়ে একটা প্লেলিস্ট, এরকম কিছু।
0: সেই জন্যই এই গানটা তোমার জন্য।

0: আগুন লাগে যখন মনের মধ্যে এই ধরনের একটা আশা ভরসা ভালোবাসা সবকিছু সৃষ্টি হয়, আর ঠিক তখনই আমাদের কাছে একটা অন্যরকম ফিলিংস জেগে ওঠে। মানে ফিলিংসটা এই 5:30 বেজে গেছে, কিছু কিছু লোক মেসেজ করেছে, যেমন লিখেছে, দিদি তোমাদের শুনতে খুব ভালো লাগছে, তোমাদের অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে। সবার নাম মনে করতে পারছি না, কিন্তু বলে দিলাম কিছু জন লিখে পাঠিয়েছো তাদের কথা, এই পরে কিন্তু বলতে পারবে না তোমার মেসেজ আমি পড়িনি।
1: আমি দেখলাম একজন লিখেছে, হাই দিদি তোমরা এখন কি খাচ্ছো, কিছু লেখেনি, নাম লেখেনি।
0: আমরা কি খাচ্ছি, আমরা হাওয়া খাচ্ছি, গান খাচ্ছি, আর কি যে বলবো, সিগন্যাল খাচ্ছি না, এটুকু বলতে পারি। আরেকজন লিখেছে, অঙ্কিতা শ্রেয়া, একটু দেরি করে টেক্সটটা লিখলাম, আমাদের এখানে জোরে বৃষ্টি পড়ছে আর আমরা বেশ আচ্ছা বাসে বা অটো বা ট্যাক্সি করেই যাতায়াত করি, তাই খুব একটা সিগন্যালে আমাদের গুনে গুনে ফাইন দিতে হয়। হ্যাঁ কি বলছে, আমাদের গুনে গুনে ফাইন দিতে হয়, মানে তুমি কি হয় না লিখতে চেয়েছিলে? আচ্ছা, আমাদের মেয়েরা বা ছেলেরা দু চাকা বা চার চাকা দারুণ চালায়। আচ্ছা, মানে তাদের ওখানে সে যেখানেই থাকে, অ্যান্ডি বলতে চাইছে যে ট্রাফিক সিগন্যাল মোটামুটি ভালোই তারা মেনে চলে এবং কোনো টাকা পয়সা তাদেরকে দিতে হয় না এবং কেসটা খেতে হয় না। এইটাই তো আমরা চেয়েছিলাম,
1: এটাই তো চাই, তোমায় খুঁজছিলাম অ্যান্ডি। আজকে তুমি আমাদের জন্য কি পাঠাবে? রোদ তো ভার্চুয়ালি কিছু না কিছু একটা পাঠিয়ে দাও, আজকে একটু কিছু পাঠাও। এত বৃষ্টি বাইরে, আমি আর অঙ্কিতা একসাথে রয়েছি আজকে এরকম একটা দিন, অনেক দিন পর তোমাদের সঙ্গে। সো আর আমরা তোমার জন্য একটা কিছু রাখছি, শুধু তোমার জন্য
0: রাখবো তো, বাট এখন নতুনটা বলো, এই নতুন টপিকটা তো বলতে হবে। এখন এটা তোমার সাহিত্য সৃষ্টি যত কিছু মনের মধ্যে আছে, কবিত্ব ভর ভর কে ফুটে গা।
2: ছড়া কাটিং
0: আর এই ছড়া কাটিংটা কি ছিল বলতো? মনের মধ্যে আচমকাই দিয়ে ওঠে মোচড়। হ্যাঁ, মানে আজকের ছড়া কাটিং ঠিক 6:30, মানে 6:20 মধ্যে তুমি আমাকে মোটামুটি লিখে পাঠিয়ে দাও, এর পরের 2-3 লাইন, এর বেশি কিছু লিখবে না। শ্রেয়া আর অঙ্কিতা তোমার অপেক্ষায় রয়েছে, মনের মধ্যে আচমকাই দিয়ে ওঠে মোচড়, তারপরে তুমি কি করতে চাইবে লেখার অন্তমিল সেটাই জানতে চাই। বলো বলো কি বলছো?
1: না আমি আর কিচ্ছু বলছি না, কিচ্ছু বলতে চাই না আমি আর, আমি একটাই কথা বলতে চাই এখন এই মুহূর্তে তোমাদের জন্য। আমরা যেটা রাখছি সেটা হলো তোমাদের ভীষণ পছন্দের দিনে তিন ভীষণ সুন্দর তিনটা গান, কিন্তু গানটা কেন
0: বাজাবো সেটা তো বলতে হবে, তার কারণ আজকে বেশ কিছু মানুষের জন্মদিন, এবং সেই জন্মদিন মানে আমাদের মনের মধ্যে একটা মানে কি বলবো, একটা একটা অন্যরকম ফিলিংস, যেটাকে বোঝানো খুব মুশকিল যে আজকে আমার জন্মদিন, নাই হোক অন্যের জন্মদিন, কেক খাচ্ছে ভাবলেই মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। তো আগে আমি পার্টির আওয়াজটা শুনে নিই, তারপরে বলছি কার জন্মদিন। মানে এরকম বলতে ইচ্ছা করছে, কাকে? আমাদের 90s এর বসন্তীকে। হ্যাঁ, মানে এমন একটা সিনেমা আমরা দেখেছিলাম, যেই সিনেমাটার কথা তুমি একটু আগে আমাকে বলছিলে, আমিও তোমাকে বলছিলাম যে কবি খুশি কবি গম, সিনেমাটা খুব ফ্যামিলি মেলোড্রামাটিক একটা সিনেমা, কিন্তু তার মধ্যে কাজল এমন একটা চরিত্র করেছিলেন যে চাঁদনি চকে চাঁদনি বাজারে যাচ্ছে তাই গল্প করে যায়, এবং সেটা নিয়ে কিন্তু আমরা টাং টুইস্টারও আমরা পরবর্তীতে অনেক বের করেছি, যে চাঁদিকে চাচিনে চাঁদিকে চামড্রেসে চাঁদনি চটায় সামথিং সামথিং। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে,
1: চাঁদুকে চাচানে চাঁদুকে চাচিকো চাঁদনি চক মে চাঁদনি রাত মে চাঁদিকে চামড়েসে চাঁদনি চটাই।
0: আমি তো আরেকটাও অ্যাড করি, বলবো? না না, আরেকটা বলবো, হাততালি তো আমি দিচ্ছি, মনে মনে দিচ্ছি, মানে আমি ওই চাঁদিকে চাঁদুকে চাচানে চাঁদিকে চাচিকো চাঁদনি রাত মে চাঁদনি চক মে চাঁদিকে চামড়েসে চুহে কি চাটনি চটাই, এটা করেছিলাম। তো এইটা করতে
1: ভুলভাল বলে যাবে
0: কিন্তু, না না আমি ভুলভাল বলতে চাইছি না, মোদ্দা কথা আজকে আমাদের প্রিয় কাজলের জন্মদিন, যার চোখ দেখলে আমাদের মনে হয় কুছ তো বাত হ্যায়, কিংবা মনে হয় কুছ কুছ হোতা হ্যায়, যখন তার ওই ইমোশন সেই চটপটি একটা হরকত দেখি, কিংবা তার অভিনয় আমাদের সবসময় মুগ্ধ করে। আর একের পর এক কি সিনেমা বের করেছে বলো
1: না, কিছু বলবো না, বলবোই না,
0: বলারই দরকার নেই।
1: দারুণ দারুণ তিনটে গান শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।
2: FM রেনবোতে তিনে

0: ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আগে ঘড়ির কাটা যা বলছে যে রং দে তু মোহে গেরুয়া বলে বলে কাজল তো হাত ফেলায়ে বাহে ফেলা কে, ওই যে এসআরকে আর কাজলের জুটি সেটাকে একদম সেই রকম জায়গায় পৌঁছে দিয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা অসুবিধার মধ্যে সেটা হলো যে আমাদের কাছে বেশি সময় নেই, আপাতত ছড়া কাটিংটা আরও একবার বলার দরকার ছিল, কিন্তু পিরে এসে না হয় বলবো না কি, নাকি বলেই দিই। মনের মধ্যে আচমকাই দিয়ে ওঠে মোচড়, মনের মধ্যে আচমকাই দিয়ে ওঠে মোচড়, তারপরের লাইনগুলো তুমি লিখে ফেলবে 9903652992 তে। আর আপাতত তোমাকে কানে কানে মনে মনে সুরে সুরে একটা কথাই বলতে ইচ্ছে হয়।
3: আর আমরা ফিরছি নিউজ ব্রেকের পর ঠিক 6টায়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। অষ্টাদশ বিধানসভায় নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সময় দায়িত্ব পালনে গুরুতর অসদ আচরণের অভিযোগে রাজ্য বিধানসভার মার্শাল ও সিকিউরিটি অফিসার দেবব্রত মুখোপাধ্যায়কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাময়িক বরখাস্ত থাকবেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার বিভিন্ন থানা পরিদর্শন করেন। প্রথমে তিনি ভবানীপুর ও কলকাতা বন্দর এলাকার ওয়াটগঞ্জ এবং ইকবালপুর থানায় যান। সেখানকার পরিকাঠামো, অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, মহিলা সহায়তা কেন্দ্র এবং লকআপের পরিস্থিতি খতিয়ে দেখেন। একুশে জুলাই শহীদ মিনারে কংগ্রেসের শহীদ দিবসে যোগ দিতে আসা কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে এবং জেলায় জেলায় দলের কর্মসূচিতে বাধাদানের অভিযোগে কংগ্রেস আজ লালবাজার অভিযান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দলের নেতা কর্মীরা কলেজ স্ট্রিট থেকে মিছিল করে বৌবাজার স্ট্রিট হয়ে লালবাজারের পথে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের ম্যানেজার বিকি শেখকে আটক করেছে এসটিএফ। বিশেষ এই টাস্ক ফোর্স গত কয়েকদিন ধরেই বিকির ওপর নজর রাখছিল। আজ তাকে নিজেদের হেফাজতে নিয়ে

0: কিশোর রাহাতকার, গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়ন ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশনের সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক কর্মসূচির সূচনা করেছেন। বাঁকুড়া হয়ে পূর্ব দিকে বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও হিমালয় সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ের বিজনবাড়ি ব্লকের কাছে ধস নেমে ৬টি গ্রাম বিচ্ছিন্ন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা ১০৭ এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: কাজলটা পড়া হলো না আর এনিওয়ে, কিন্তু আজকে কাজলের বার্থডে আমরা সেটা সেলিব্রেট করেছি। আর ওই জন্যই বলে না যে কিছু না কিছু একটা ঘটে যেটা একটা সঙ্গে আরেকটা কানেক্ট করে যায়, ঠিক এমন লিক্সটা এমন একটা সময়তে হচ্ছে এবং সেই সময়তেই আমরা তোমার ঘরে এন্ট্রি নিলাম। শুনছো 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা, আমি আরজে শ্রেয়া এবং অঙ্কিতা রয়েছি তোমার সঙ্গে, 6:30 পর্যন্ত থাকবো। এখন ঘড়ির কাটা বলছে 6টা বেজে প্রায় 6 মিনিট হয়ে গেছে।
1: তবে আজকে শুধু কাজলের জন্মদিন নয়, আরও কজনের জন্মদিন, যেটা বলবো বলবো বলছিলাম কিন্তু বলতে পারছি না। কিন্তু তার আগে আরেকটা খবর দিতে চাই, দেখো।

0: আজকের দিনে হীর রাঞ্ঝা বলে 1992 রিলিজ করেছিল একটা সিনেমা, যেখানে অনিল কাপুর শ্রীদেবী দুজনেই ছিলেন। আবার আরেকটা খুব মানে আমাদের কাছে আইকনিক সিনেমা বলা যায়, হাম আপকে হ্যায় কৌন, সেটা নিশ্চয়ই জানো তুমি, 1994 রিলিজ করেছিল এই সিনেমাটা। তো আজকে কত বছর হয়ে গেল বলো তো? অনেক বছর না?
1: অনেক অনেক, এত বছর, এত বছর। এবং এই সিনেমার গানগুলোর মধ্যে সব থেকে ইউনিক ব্যাপার ছিল, সেই সময় গানগুলো এত বড় বড় হতো, বিশাল বড় বড় গান হতো, কিন্তু এখন আর সেটা হয় না, আমরা সেটা পাই না। এবং এই সিনেমার গানগুলো যখন চলতো, অডিয়েন্স সেটা শুনতে শুনতে না কি করতো, একটা ছবি ইমাজিন করতো। এবং এখন যেটা হয়, এখনও আমরা ইমাজিন করি অফকোর্স, কিন্তু ওই গানগুলোতে মানুষ সেই ছবিটা তৈরি করতে করতে চলে যেত। এবং সিনেমার মধ্যে যে সমস্ত গল্প হতো, বা এই সিনেমাটা যারা দেখেছো তারা জানো এত কিউট একটা গল্প, এইরকম গল্প নিজের জীবনে
0: খুব উত্তেজনামূলক একটা সিনেমা, তুমি বলো না, এরকম হঠাৎ করে জামাই বাবুর সঙ্গে বিয়ে দিয়ে দিতে চাইছে আর প্রেমিকের গল্প জানে না, কত দুঃখের কাহিনী বলো তো, এই সমস্ত বলবো পরে। কিন্তু হ্যাঁ, তুমি যখন ছবির কথা বললে, এই গানের থেকে ছবি ছয়ে কিন্তু ছড়া কাটিং এর কথা মনে পড়লো।
1: মনের মধ্যে আচমকাই দিয়ে ওঠে মোচড়, আর না সরি, অনেক ছড়া কাটতে এত ভালো লাগে না আমার, ঠিক আছে তোমার ছড়াটাই শুনি।
0: কেউ একজন সাহিত্য করে লিখেছে, আচ্ছা সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখেছে, মনের মধ্যে আচমকাই দিয়ে ওঠে মোচড়, কিছুতেই নিশিরাত, শেষে দেখতে পাই না ভোর, ও মাই গড, মানে কেন ভোর দেখতে পাও না কেন?
1: হ্যাঁ তাই তো, মানে কেন দেখতে পাও না, ঠিক আছে তুমি ছড়া কেটেছো।
0: হ্যাঁ 9903659992 তে এখনো ছড়া কাটিকের সুযোগটা কিন্তু তোমার কাছ থেকে হাতছাড়া হয়নি, মানে ছড়া কুড়ি অবধি সময় আছে। মনের মধ্যে আচমকাই দিয়ে ওঠে মোচড়, আর আপাতত আমাদেরকে ফ্ল্যাশব্যাক ডাকছে, তাই আমরা দুজন আপাতত যাচ্ছি মোটামুটি কিছুক্ষণের জন্য, না ছড়া কাটিং হচ্ছে না, যাও যাও যাও।

0: মানে এই যে শীষটা বাজছিল ওই শীষটা না আমি খুব বেশি ভালো করে দিতে পারি না, চেষ্টা করি ফু ফু ফু ফু ব্যাপারটা হয়ে যায়। তা আমি তোমাকে এখন এই মুহূর্তে শোনাতে চাইছি না, কিন্তু হ্যাঁ শ্রেয়া আর অঙ্কিতা তোমার কাছে আরও এই 10-12 মিনিটই ধরে নাও বেশিক্ষণ নেই এইটুকুই ধরো, হ্যাঁ মাঝে গানটা তো রয়েছে, কেটে কুটে বললাম আর কি, কিন্তু তোমার ছড়া তো আমার কাছে পৌঁছে গেছে। তো শ্রেয়া তুমি কি
1: পড়বে? না না না, সব কিছুর একটা এন্ট্রি সং থাকে না?
0: ওকে,
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: ইয়েস, মনের মধ্যে আচমকাই দিয়ে ওঠে মোচড়, বৃষ্টি পড়লেই আমায় ডাকে পকোড়া চপ আর পাঁপড়। ওয়াও, ও মা, একসঙ্গে বললাম দুজনে, ওয়াও হয়ে গেলাম দুজনে। শাওন বারাসাত থেকে
1: ওয়াও পারফরম্যান্স দি।
0: হ্যাঁ, একজন কেউ একজন কনফিউশনে ছড়া লিখেছিল, আবার ছড়া ডিলিট করেছে, আবার নতুন করে লিখছে, বুঝতে পারছি। এবার একজন লিখেছে, কি লিখেছে দেখি, মাথায় দাসবহর থেকে, শুভ সন্ধ্যা ক্যাফে কলকাতা, শুনছি খুব ভালো লাগছে। বাবা বাবা বাবা, ভালো লাগারই কথা, তো আমরা রয়েছি না, কি বলবো, পরিবেশিত গানগুলো ভীষণ ভালো, ছড়া কাটিং খুব ভালো, মনের মধ্যে আচমকা দিয়ে ওঠে মোচড়, লাগবে খেতে ভীষণ ভালো, মটন চর্বি দিয়ে রাঁধিলে এঁচোড়। আমরা না হয় নতুনত্বের ছোঁয়া পাচ্ছি, নতুন লোক অরূপ ভট্টাচার্য বহরমপুর থেকে লিখে পাঠিয়েছেন, মনের মধ্যে আচমকা দিয়ে ওঠে মোচড়, প্রথম বৃষ্টির ফোঁটায় জাগে শৈশবের আঁচড়। আচ্ছা, বৃষ্টি ফোঁটা গায়ে মেখে ছুটতাম মাঠের পানে, হাসির রোল ভেসে যেত সবুজ ঘাসের টানে, জয় পরাজয়ের হিসেব ছিল না কোনো দিন, বন্ধুত্বই ছিল তখন জীবনের শ্রেষ্ঠ রঙিন দিন, আজও যখন নামে বৃষ্টি থমকে যায় মন, স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই সোনালী ক্ষণ। আহা, এই এই তো, তুমি কি বাকরুদ্ধ হয়ে গেলে?
1: না, বাকরুদ্ধ তো হইনি, আমি আসলে ভাবছিলাম যে আজকে তো আরো অনেকের অনেক কিছু আছে, অনেক বার্থডে আরো আছে, আমরা কখন সেলিব্রেট করব?
0: আমরা বার্থডেটা সেলিব্রেট করব, জাস্ট ফিরে এসে যে নতুন যোগাযোগ অরূপ ভট্টাচার্য এবং যারা কবিতা লিখেছো তারা নতুনত্ব প্রকাশ করেছো, তার জন্য আপাতত নিউটন থাকলো আজও অর্ধাঙ্গিনী থেকে তোমার জন্য, ফিরে আসছি জাস্ট ওই 4 মিনিট পর।
2: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: শুনছো 107 FM রেইনবো। আর এই মুহূর্তে তোমার সঙ্গে রয়েছি আমি আর্টিস্ট শ্রেয়া, এবং আর যে অঙ্কিতা এখন ঘড়ির কাঁটা বলছে 6:18, মানে আমাদের যাওয়ার সময়টা এগিয়ে আসছে আসছে, কিছু করার নেই, আবার আসবো তো আমরা, কোনো ব্যাপার না।
3: এই এখনই বললো না, এরকম করে এত তাড়াতাড়ি বলে দিচ্ছো, কেমন লাগছে না?
2: একটু আগের থেকে প্রিপেয়ার হতে বলছি, যাতে ওই হঠাৎ করে বললে মনটা খারাপ না হয়ে যায়, কারণ আমি জানি তোমরা আমাদেরকে যখন শোনো ঘড়ির দিকে তাকাও না, এটা জানি। কিন্তু আমরা এখন সেই সেলিব্রেশনে ফিরে আসি অঙ্কিতা।
3: এক্স্যাক্টলি, তার আগে তো তোমাকে ঢাকঢোল বেরিয়ে জানাতে হবে, তোমারও যদি জন্মদিন হয় তার জন্যই বলছি। হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে। এবার তুমি বলো কার কথা বলতে চাইছো?
2: ওয়ান অ্যান্ড অনলি জেনেলিয়া ডিসোজা, যাকে আমাদের ভীষণ ভীষণ পছন্দের, এবং সেই ছোটবেলায় আমরা তার যে সিনেমাটাতে তার ওই কিউট অবতার,
3: ইয়েস,
2: কার্লি কার্লি হেয়ার, আর সেই একটা মিষ্টি, মানে
3: ভীষণ কিউট,
2: কি বলবো, অ্যাপিয়ারেন্সটা এত এত এত কিউট।
3: মেরি বলি বালি আদিতি, না না না, তার সঙ্গে আরেকটু বলতে চাই যে আজকে এহসাস চান্না, মহিমা মকওয়ানা, এদেরও জন্মদিন, যাদের মানে একদম নিউ জেনারেশন বলা যায়, যে জেন জির জন্য যারা একেবারে এগিয়ে এসছে, আমরা কোটা ফ্যাক্টরি বলো বা অন্যান্য সিনেমা বলো, এই মহিমাকে এহসাসকে দেখতে পাচ্ছি। এহসাস দুর্ধর্ষ, ভালো অভিনয় করে, আর রেট্রো জামানার কিছু পার্সোনালিটি রয়েছে, যেমন খলনায়িকা মা গীতা দে, কেয়া চক্রবর্তী একজন নাট্যকার বা অভিনেত্রী,
2: মানে
3: নাট্য ব্যক্তিত্ব, এবং গিরিজা দেবী, যিনি আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের ঠুমরির একদম স্পেশালি, মানে আমি বলছি আর কি, ঠুমরি যার শুনে আমরা পাগল হয়ে যাই, তাদেরও আজকে জন্মদিন। তো তার সঙ্গে তোমারও জন্মদিন থাকলে শুভ জন্মদিন।
2: ইয়েস, আর আপাতত সেই সিনেমাটা না, আর নাম ধাম কিছু বলছি না, শুনতে থাকো আর আমাদের সঙ্গ থাকো। ভীষণ মিষ্টি একটা মুহূর্ত তোমাদের উপহার দিলাম।

0: मतलब क्या हो गया अचानक से हंसदे? तो जरा बोलते बोलते मुन टाइटुकानी दबाव में आ गया था। तो ও যাই হোক, আমার মনের মধ্যে আর কোনো দবাব টবাব চলছে না আপাতত, এই ভালোবাসার জন্য এইটুকু বলতে চাই তোমাকে যে কিছু না কিছু তো হবে জীবনে, ঠিক আছে? হ্যাঁ, মানে ঘড়ির কাঁটা যেভাবে এগোচ্ছে আর 5 মিনিট বাকি রয়েছে বলা যায়, তুমি চটপট চটপট মেসেজগুলো পড়ো না, আমাদের খুব পেটাবে, মানে বলবে
1: মনের মধ্যে আচমকাই দিয়ে ওঠে মোচড়। তোমার আচ্ছা, তোমার পরশে এলো নতুন কোনো ভোর, এই দিন নতুন সেই আলোর। আচ্ছা, পায়েল ব্যানার্জি বেলগুড়িয়া থেকে। অ্যান্ডি কি বলছে? অ্যান্ডি বলছে কি, চড়িয়ে আসলাম?
0: মোচড় তো আগেই ছিল, এরকম হবে না, মোচড় দেখলে দুবার করে রিপিট করে দিলে, এগুলো হয় নাকি? যাই হোক শোনো, আজকের জন্য আমাদের এই টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে। গড়ির কাটা জাস্ট আর 5 মিনিট মতো সময় দিয়ে দিয়েছে আমাদের কাছে, কিন্তু হ্যাঁ, আমরা মানে শ্রেয়া আর অঙ্কিতা অন্য একদিন ফিরে আসবো, তাই তো?
1: ফিরে আসবো নিশ্চয়ই। আর আপাতত রণবীর সিং এর সঙ্গে একটু বাইক রাইড করে আসি। বাই বাই, শুনতে থাকো 107 FM।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ গৃহীত হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি লোকসভায় উত্থাপন করেন। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় আইনি কাঠামোকে আধুনিকীকরণ করাই এই বিলের লক্ষ্য। সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 সংসদে আজ গৃহীত হয়েছে। এই বিলের লক্ষ্য সুপ্রিম কোর্ট বিচারপতি সংখ্যা আইন 1956কে সংশোধন করে বর্তমান 33 থেকে বাড়িয়ে 37 করা। লোকসভা আগেই বিলটি পাশ করে, আজ রাজ্যসভাতেও তা পাশ হয়। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার একটি প্রত্যন্ত গ্রামে জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে পাওয়া গেছে এবং সেখান থেকে কিছু গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, আজ সকালে সুরানকোট তহসিলের ভরিওয়ালা ধোক এলাকায় পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ তল্লাশি অভিযানের সময় একটি গুহার মধ্যে ওই আস্তানাটি খুঁজে পাওয়া যায়। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন। প্রথমে তিনি ভবানীপুর ও কলকাতা বন্দর এলাকার ওয়াটগঞ্জ এবং একবালপুর থানায় যান। সেখানকার পরিকাঠামো, অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, মহিলা সহায়তা কেন্দ্র এবং লকআপের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। একুশে জেলায় শহীদ মিনারে কংগ্রেসের শহীদ দিবসে যোগ দিতে আসা কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে এবং জেলায় জেলায় দলের কর্মসূচিতে বাধাদানের অভিযোগে কংগ্রেস আজ লালবাজার অভিযান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দলের নেতাকর্মীরা কলেজ স্ট্রিট থেকে মিছিল করে বউবাজার স্ট্রিট হয়ে লালবাজারের পথে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখান। কলকাতার ঐতিহ্যবাহী নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামকে বাঁচাতে রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত আশ্বাস দিয়েছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা, পরিকাঠামো সহ মিউজিয়ামের বর্তমান দুর্বল অবস্থার কথা জানাতে মিউজিয়ামের অধিকর্তা সুদীপ শ্রীমল আজ নবান্নে তার সঙ্গে দেখা করেন।

বাঁকুড়া হয়ে পূর্বদিকে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও হিমালয় সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়িকে নিশানা করে সামাজিক মাধ্যমে প্রচারিত কুরুচিকর, অশ্লীল ও মানহানিকর সব পোস্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। আদালত আজ মেটা, এক্স এবং গুগল কর্তৃপক্ষকে এই নির্দেশ দেয়। পেট্রোলে ইথানল মেশানোর প্রকল্পে নীতিন গড়কড়ি ও তার পরিবার অসৎ উপায়ে আর্থিক সুবিধা পেয়েছেন এমন অসত্য দাবি তুলে প্রচার করা এআই নির্মিত ডিপফেক ভিডিও এবং বিকৃত পোস্টের বিরুদ্ধে মামলা দায়ের করেন কেন্দ্রীয় মন্ত্রী। বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি জানান, কেন্দ্রীয় সরকার সবসময় নাবিকদের সুরক্ষা নীতিতে বিশ্বাসী। জরুরি অবস্থায় ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার অভিযান পরিচালনা করতে ডিজিকম সেন্টার 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ গৃহীত হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি লোকসভায় উত্থাপন করেন। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় আইনি কাঠামোকে আধুনিকীকরণ করার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর আজ রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার একটি প্রত্যন্ত গ্রামে জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে পাওয়া গেছে এবং সেখান থেকে কিছু গোলা বারুদ উদ্ধার হয়েছে। আজ সকালে সুরানকোট তহসিলের ভরিয়ালা ধোক এলাকায় পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ তল্লাশি অভিযানের সময় একটি গুহার মধ্যে ওই আস্তানাটি খুঁজে পাওয়া যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর শারদোত্ত মুখোপাধ্যায় আজ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে রোগী পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখেন। আজ এক অনুষ্ঠানে যোগ দিতে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানের পর আচমকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ও স্ত্রীরোগ বিভাগ তিনি ঘুরে দেখেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি লোকসভায় উত্থাপন করেন। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় আইনি কাঠামোকে আধুনিকীকরণ এই বিলের লক্ষ্য। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল আজ সংসদে পাশ হয়েছে। লোকসভায় পাশের পর আজ রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার একটি প্রত্যন্ত গ্রামে জঙ্গিদের গোপন আস্তানা খুঁজে পাওয়া গেছে। সেখান থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। সুরানকোট তহসিলের ভারিওয়ালা ধোক এলাকায় পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ তল্লাশি অভিযানে একটি গুহার মধ্যে আস্তানাটি খুঁজে পাওয়া যায়। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন। প্রথমে তিনি ভবানীপুর ও কলকাতা বন্দর এলাকার ওয়ার্ডগঞ্জ এবং একবালপুর থানায় যান। সেখানকার পরিকাঠামো, অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, মহিলা সহায়তা কেন্দ্র এবং লকআপের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কলকাতার ঐতিহ্যবাহী নেহরু চিলড্রেন্স মিউজিয়ামকে বাঁচাতে রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত আশ্বাস দিয়েছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা, পরিকাঠামো সহ মিউজিয়ামের বর্তমান দুর্বল অবস্থার কথা জানাতে মিউজিয়ামের অধিকর্তা সুদীপ শ্রীমল আজ নবান্নে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বাঁকুড়া হয়ে পূর্ব দিকে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও হিমালয় সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী 24 ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আমেরিকার সাম্প্রতিক বিধিনিষেধের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছে চীন। এর মধ্যে রয়েছে ড্রোন রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরোপ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ক্ষেত্রে কর্মরত রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত গ্র্যান্টিনেট কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রক্রিয়া শুরু করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: তুমি আমাদের সবসময়তেই মনে পড়ে, আর তাই আজ ব্লকবাস্টার বুধবারে আরও একটু বেশি করে তোমার সঙ্গে মনে পড়া। এবং সৌমি আর অরিজিৎ এই যে তোমার সঙ্গে তিন ঘন্টার জার্নিতে থাকবে, আজকের তিন ঘন্টার জার্নি ভীষণ রকমের একটা স্পেশাল জার্নি, কারণ এমন দুটো মানুষ আজকে আমাদের সঙ্গে ভীষণ স্পেশালভাবে জড়িয়ে থাকবে, যাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করতে এক্ষুনি অফেয়ারে সৌমি বলছিল যে মোটামুটি গোটা রাত জুড়েও আজকে যদি আমাদের প্রোগ্রাম করতে বলা হয়, মানে একটার পর একটা গান থেকে যাবে, উল্টে গান পড়ে থাকবে, কোনটা ফেলে কোনটা বাজাবো।
1: বিশেষ করে এই যে ষাট এবং সত্তরের দশক নিয়ে আমাদের ওল্ড ইজ গোল্ড ব্লকবাস্টার বুধবারের প্রথম ঘন্টাটা অরিজিৎ, সেই ঘন্টায় এই শ্রাবণের মাস এলে এবং শ্রাবণের মাসে ইংরেজি হিসেবে যদি অগস্টের চার তারিখটা আসে, তাহলে আমাদের সকলেরই যার কথা প্রত্যেক বছর মনে পড়ে তিনি হচ্ছেন কিশোর কুমার, এবং তাকে ছাড়া আমাদের প্রতিটা দিন কাটে না। আমরা গুনগুন করি সবসময় তার গান, তাকে নিয়েই আমরা আছি। তার ব্যক্তিত্ব, তার প্রতিভা তাকে এমনই এক উচ্চতায় পৌঁছে দিয়েছিল যে তিনি দ্য লেজেন্ড কিশোর কুমার হয়ে আজও এত বছর পর একই রকম, যাকে বলা যায় চিরনবীন চিরসবুজ। এবং তিনি কিন্তু কোনোদিনই আমাদের কাছে এমন একজন গায়ক হবেন না যাকে আমরা মনে করব না কখনো।
0: ট্রু। এবং আজকে দেখো, আজকে আমাদের এই যে সেগমেন্ট, হ্যাঁ, ব্লকবাস্টার বুধবারে আমাদের যে প্রথম আমার সেগমেন্ট ওল্ড ইজ গোল্ড, সেটা বোধহয় ওনার সঙ্গে অলওয়েজ একটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যায়। তো নেক্সট তারই আরো একটা সাউন্ড ট্র্যাক শুনি।
1: কিছু কিছু গান থাকে না, মানে কিছু কিছু গান থাকে যেই গানগুলো কিশোর কুমার বললেই আমাদের মনে পড়ে। প্রথম ঘন্টা সিক্সটিজ এবং সেভেন্টিজ এর কিশোর কুমার, আর তারপরের ঘন্টা আশির দশকের কিশোর কুমার। আজকে দুটো ঘন্টা অনলি কিশোর কুমারের জন্য।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে?
1: হিঙের কচুরি গল্প অবলম্বনে হিন্দিতে তৈরি হয় এই সিনেমা। ক্লু নাম্বার টু, সিনেমার নায়ক নায়িকা ছিলেন রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর। আর ক্লু নাম্বার থ্রি, সিনেমায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল দেববর্মন। তাহলে এই তিনটে ক্লু শুনে কোন সিনেমার কথা মনে পড়ছে বলুন তো?
0: পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: ওল্ড ইজ গোল্ড। তোমায় পড়েছে মনে আজকে আমাদের কিশোর কুমারকেই মনে পড়ার দিন, কারণ গতকাল তার জন্মদিন ছিল। আর ব্লকবাস্টার বুধবারের আজকের প্রথম ঘন্টা 60 এবং 70 এর দশক নিয়ে যখন আছি সৌমি আর অরিজিৎ, তখন কিশোর কুমারকে নিয়ে কথা হবে। কিশোর কুমারের একটা গল্প আমরা সবাই মোটামুটি জানি, যে তিনি ভীষণ রকম কে এল সেহগালের ভক্ত ছিলেন, এবং সেটা ছোট্ট বয়স থেকেই কিন্তু

0: ছিলেন। তো যখন কে এল সেহগালের কাছে কিশোর কুমারের দাদা দ্য লেজেন্ডারি অশোক কুমার তার ভাইকে নিয়ে যান, তখন কিশোর কুমারের বয়স কত জানো? মাত্র 9 বছর বয়স। তো সেই সময় কে এল সেহগালের ভক্ত কিশোর, মাত্র 9 বছর বয়সী কিশোর, তিনি সেহগাল সাহেবের সামনে গিয়েছিলেন কিসনে ইয়ে সব খেল রচায়া, এবং সেটা শুনে সেহগাল সাহেব বলেছিলেন যে অশোক, তোমার ভাই খুব ভালো গিয়েছে, কিন্তু একটা সমস্যা, বড্ড শরীর দোলায় তোমার ভাই। তো কে এল সেহগালের বিরাট বড় ভক্ত হওয়া সত্ত্বেও, কিন্তু একটা খুব এক্সেপশনাল বিষয় যে কোনোদিনই তিনি কিশোর কুমার কোনোদিনই কে এল সেহগালের গান স্টেজে গাননি বা সেটা রেকর্ড করেননি, কিন্তু তিনি বরাবরই যদিও সেহগাল সাহেবকে নকল করতেন, সেখানে ছোটোবেলার ইন্সপিরেশন তো, তাঁর গান শুনে শুনেই বড় হওয়া, তাকেই নকল করার একটা চেষ্টা, কিন্তু তিনি বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে আমি চাইনি যে আমার সঙ্গে কোনো দিন কে এল সেহগালের তুলনা হোক, এবং পরবর্তীকালে দেখা যায় যে কিশোর কুমার সেই কে এল সেহগালের ভাবভঙ্গি তার অনুকরণ থেকে বেরিয়ে এসে একজন স্বতন্ত্র শিল্পী হয়ে উঠলেন।
1: অ্যাবসলিউটলি, আসলে কিশোর কুমার না, তাকে শুধু যদি আমরা একজন সিঙ্গার বলি তাহলে বোধ হয় পুরোটা কমপ্লিট হয় না, বুঝলে সৌমি। কিশোর কুমার বলতে মানে একটা ওভারঅল আমার মনে হয় একটা সম্পূর্ণ অনুভূতি যদি বলা যায়, সেটা মানে যার গানের মধ্যে দিয়ে কখনো প্রেম, কখনো অভিমান, কখনো দুষ্টুমি, আবার কখনো ভীষণ রকমের লোনলিনেস, আবার কখনো নিছক আনন্দ। আমরা যদি তার স্টেজ পারফরমেন্সের সেই সময় পুরনো ভিডিও দেখতে পাই, আমরা দেখেছি যে কি এনার্জি থাকলে একটা মানুষ ওইভাবে স্টেজ করতে পারে, এবং সেখানে না কোনো পিচ কারেক্টার, না একটা গোটা স্টুডিও তুলে নিয়ে গিয়ে সাউন্ড কনসোল হিসেবে স্টেজে থাকে, যেখানে থাকতো শুধুমাত্র ম্যানুয়াল এফেক্ট এবং নিজের স্বতন্ত্রতা বলতে যা বোঝায় সেটাই, এবং কিশোর কুমার ইকুয়ালস টু স্বতন্ত্রতা, আর কিছু বলার নেই।
0: এবং কিশোর কুমারের স্টেজ পারফরম্যান্সের কথা বলে বলি, কিশোর দা না লতাজির সঙ্গে খুব একটা স্টেজ করতে চাইতেন না, কেন বলো তো? তার কারণ হচ্ছে লতাজির স্টেজ পারফরম্যান্স মানে হচ্ছে তিনি খুব শান্তভাবে এক জায়গায় দাঁড়িয়ে গানটা গাইবেন, খুব মনোনিবেশ করে গান গাইবেন, আর কিশোর কুমার হচ্ছেন তিনি মাথা দুলিয়ে পুরো স্টেজ জুড়ে নেচে কুদে হাত পা ছুড়ে তিনি হচ্ছেন প্রোগ্রাম করতেন। এমনও ঘটনা শোনা যায় যে মানে তিনি প্রোগ্রাম করতে করতে রীতিমতো বসে পড়েছেন, বসে পড়ে মানে স্টেজে বসে পড়ে তিনি গান গাইছেন, হাত পা ছুটছেন, মানে এইরকমই একজন শিল্পী, এমন পারফর্মার ছিলেন কিন্তু কিশোর কুমার। আর কিশোর কুমার যখনই প্লেব্যাক করেন তখন একজন অভিনেতার কথা, আমাদের অনস্ক্রিন অভিনেতার কথা আমাদের মনে পড়ে, তিনি হচ্ছেন রাজেশ খান্না। আর রাজেশ খান্না কিশোর কুমার বললেও আবার আমাদের মনে পড়ে আর ডি বর্মনের কথা, ফিল্মের নাম নমক হারাম, আর নমক হারামের সমস্ত গান সুপারহিট হলেও তোমার জন্য রাখলাম ব্লকবাস্টার বুধবারে কিশোর কুমারের গাওয়া আর ডি বর্মনের সুরে এই গানটা।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: হিঙের কচুরি গল্প অবলম্বনে হিন্দিতে তৈরি হয় এই সিনেমা। ক্লু নাম্বার টু, সিনেমার নায়ক নায়িকা ছিলেন রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর। আর ক্লু নাম্বার থ্রি, সিনেমায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল দেববর্মন। তাহলে এই তিনটে ক্লু শুনে কোন সিনেমার কথা মনে পড়ছে বলুন তো?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

ব্লকবাস্টার বুধবারের ওল্ড ইজ গোল্ড এই সেগমেন্টে সৌম্যার যে তোমার সঙ্গে আমরা এই সিক্সটিজ অ্যান্ড সেভেন্টিজ এই যে এরাটায় রয়েছে সেখানে ষাটের দশকে যদি হিন্দি প্লেব্যাক সিঙ্গার হিসেবে ধরি সেক্ষেত্রে মেন যারা আসনে রয়েছেন মোহাম্মদ রফি মুকেশ জি এবং মান্না দে এরা অলরেডি নিজেদের জায়গাটা তৈরি করে ফেলেছেন সেই সময় কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিশোর কুমার তখনও সেই অর্থে এক নম্বর প্লেব্যাক সিঙ্গার নন যদিও তার কণ্ঠে একটা অন্যরকমের ব্যাপার ছিল কি কি ব্যাপার তিনি যে শুধুমাত্র সুরে গাইতেন তা নয় তার গাইবার সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টারের একটা পার্সোনালিটি তার মধ্যে চলে আসতো সেখানে হাসি সেখানে ব্রিদিং সেখানে ইয়োটলিং সমস্ত কিছু যেন তিনি অ্যাক্টিংয়ের মাধ্যমে গানটা গাইতেন

0: আর এই জায়গা থেকেই 1969 আরাধনা, বিশেষ করে আমরা যে গানটা অবভিয়াসলি তোমাকে রাখবো, মানে কিশোর কুমার 60s 70s এরা এই গানটা ছাড়া হতে পারে না, এই গানটাই স্পেসিফিক্যালি কিশোর কুমারকে জাস্ট একটা অন্য লেভেলে নিয়ে যাবে
1: একদম। এবং আমরা দৃশ্যে কিন্তু রাজেশ খান্নাকেই পেয়েছি, যার কথা একটু আগে বলছিলাম, নমক হারামের গানও শুনছিলে, মে শায়ের বদনাম। তো রাজেশ খান্না নিজেও খুব পারফেকশনিস্ট একজন ছিলেন এবং তিনিও মনে করতেন যে আমি যখন লিপসিং করছি এবং কেউ আমার জন্য প্লেব্যাক করছে, তখন সেই বিষয়টা ম্যাচিং হওয়ার ব্যাপারটা যেন বোঝা যায়। তাঁর কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল যে অবশ্যই আমাকে তো ভালো লিপসিং করতেই হবে, কিন্তু ম্যাচিংটা যেন সুন্দরভাবে বোঝা যায়। যে প্রথমবার যখন তিনি মেরে স্বপ্নো কি রানী তিনি শুনলেন এবং দেখলেন যে কিশোর কুমার তাঁর হয়ে কীভাবে প্লেব্যাকটা করছে, তিনি ভীষণ ইমপ্রেসড হয়েছিলেন সেই সময়। এবং তিনি বিভিন্ন ইন্টারভিউতে সেই সময় স্বীকারও করেছেন যে এত সুন্দর অনস্ক্রিন, আমার অনস্ক্রিন প্রেজেন্সের সঙ্গে কিশোর কুমারের ভয়েসটা মিলেছে, যেন মনে হচ্ছে দুইজন একটা ইনসেপারেবল বন্ড, মানে একে ছাড়া ও হতে পারে না, ওকে ছাড়া আমি হতে পারি না, এইরকমই একটা বিষয় ছিল। এবং যথার্থই বলেছ যে কিশোর কুমারের জীবনের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে 1969 আরাধনা, যার সুরকার ছিলেন শচীন দেব বর্মন। আর শচীন দেব বর্মনের সঙ্গে প্রচুর কাজ করতে করতে তারপর রাহুল দেব বর্মনের সঙ্গেও কিন্তু কিশোর কুমারের প্রচুর কাজ রয়েছে। আর আমরাও চেষ্টা করছি তোমাকে কিশোর কুমারের পছন্দের, তোমার পছন্দের গানও শোনানোর, উত্তরটা তো তুমি দিচ্ছই, তার সঙ্গে সঙ্গে তোমার পছন্দের গানও তোমাকে শোনাচ্ছি। 9903652992 চেষ্টা করো 60 এবং 70 দশকের কিশোর কুমারের গাওয়া সিনেমার গান বা বাংলা আধুনিক গান রিকোয়েস্ট করতে, আমরা নিশ্চয়ই শোনাবো। আর এখন সেই গানটা, যেই গানটা ট্রেডমার্ক সুপারহিট গান, সেই চেনা ভঙ্গিতে কিশোর কুমার এবং চেনা ভঙ্গিতে রাজেশ খান্না। ফিল্মের নাম আরাধনা, তোমার জন্য মেরে স্বপ্ন কি রানী।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: হিঙের কচুরি গল্প অবলম্বনে হিন্দিতে তৈরি হয় এই সিনেমা। ক্লু নাম্বার টু, সিনেমার নায়ক নায়িকা ছিলেন রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর। আর ক্লু নাম্বার থ্রি, সিনেমায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল দেব বর্মণ। তাহলে এই তিনটে ক্লু শুনে কোন সিনেমার কথা মনে পড়ছে বলুন তো?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন। আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
4: বেলগড়িয়া থেকে বরুণায়ন দাস, এত সুন্দর শ্রাবণ দিনে যাকে মনে পড়ে তারই গাওয়া একটা শ্রাবণের গান। বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি আজকে ভালোই পড়ছে, তাই তোমার কানে এই গানটাই রাখলাম।

0: অন্য শিল্পীদের গানের ক্ষেত্রে কি হয় ঠিক বলতে পারবো না, কিন্তু কিশোর কুমারের গানের ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা এবং আমার আশেপাশের মানুষ, যেমন আমার পাশেই অরিজিৎ আছে, সৌমিয়ার অরিজিতের সঙ্গে বাই দেবে শুনছো ব্লকবাস্টার বুধবার এবং প্রথম ঘন্টা ওল্ড ইজ গোল্ড, মানে ষাট এবং সত্তরের দশক। তো যে কথায় ছিলাম আর কি, যে আমার আশেপাশের অনেকেই থাকে, বিশেষ করে অরিজিতের সঙ্গেও ব্যাপারটা মিলল এই মুহূর্তে, যে কিশোর কুমারের গানগুলো তার মধ্যে না এমন একটা অদ্ভুত সিম্পলিসিটি আছে, বিশেষ করে কমার্শিয়ালি হিট যে সমস্ত গান রয়েছে সেগুলোর মধ্যে না এমন অদ্ভুত সরলতা আছে, সিম্পলিসিটি আছে, যে আমাদের নিত্যদিনের চলাফেরা, নিত্যদিনের ওঠা বসা সব কিছুর মধ্যেও আমরা কোথাও যেন গানগুলো চললে নিজেরাও গুনগুন করে গাইতে শুরু করি এবং সেটা অজান্তে হয়। আমি জানি না, সত্যিই জানি না, যে অন্য শিল্পীরা, শিল্পীদের গান যখন শুনি তখন এটা খুব হয় কি না। আমি কনসিয়াসলি এবার থেকে খেয়াল করার চেষ্টা করব যে এই ঘটনাটা ঘটে কি না, কিন্তু আমি দেখি যে কিশোর কুমারের গান চললে এটা হয়। যেমন মেরে স্বপ্ন কি রানী যখন হচ্ছিল আমরা কিন্তু গাইছিলাম, রিমঝিম গিরে সাবান যখন হচ্ছিল আমি জানি এই মুহূর্তে রেডিও টিউন করে যারা 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার শুনছো তারা কিন্তু গানটা গাইছিলে।
1: ট্রু, মানে এইটা বলাই যায় যে যারা এই মুহূর্তে প্রচণ্ড ট্রাফিকের রাস্তায় দিয়ে বাড়ি ফিরছো, মানে একটা ট্রাফিকে মিনিমাম এক একটা সিগনালে 10 থেকে 15 মিনিট দাঁড়াতে হচ্ছে, সেইখানে দাঁড়িয়েও তুমি যখন গাড়িতে শুনছো আমাদেরকে তখন তোমার মনটা গুনগুন করবি, হাতের আঙুলটা স্টিয়ারিংয়ে গিয়ে টিক টিক টিক টিক হবে, এই ব্যাপারটা হবে। তো আমরা জাস্ট এর আগে যে গানটা শুনলাম, মানে আরাধনায় যদি আমরা থাকি সেই সময় সেই জায়গা থেকে, মানে এটুকু বলা যায় যে 1969 আগে কিশোর কুমারকে আমরা পপুলার সিঙ্গার বলতে পারি, কিন্তু ওই আরাধনার পর তিনি কিন্তু এরার পর এরা একটা কণ্ঠ হয়ে গেলেন, একটা
0: স্টার সিঙ্গার হয়ে গেলেন, সত্যি তাই। এবং যে গানটা শুনছিলাম আমরা আরাধনা থেকে, সেটার তো সুরকার শচীন দেব বর্মন, এবার শচীন দেব বর্মনের সঙ্গে তার প্রথম কাজ, তারপর রাহুল দেব বর্মনের সঙ্গে যখন পরবর্তীকালে আলাপ হয় সে আলাপেরও একটা ভীষণ সুন্দর গল্প রয়েছে, কারণ ব্যাক টু ব্যাক আমরা রাহুল দেব বর্মনের সুর করা গানও শুনছিলাম একটু আগে, যেটা শুনছিলাম রিমঝিম গিরে সাবান, হতেই পারে সেটা অনুরোধের গান কিন্তু সেটাও রাহুল দেব বর্মনেরই সুর করা গান যেটা কিশোর কুমার গেয়েছেন, এবং এর পরে যে গানটা একটা বাংলা গান শোনাবো সেটাও কিন্তু রাহুল দেব বর্মনের সুর করাই, এবং এই গানের সুরে একটি হিন্দি গানও রয়েছে, কিন্তু আমরা শোনাবো তোমাকে বাংলা গানটাই। তো রাহুল দেব বর্মনের সঙ্গে প্রথম আলাপটা শচীন কর্তার সঙ্গে স্টুডিওতে কাজ করতে করতেই, কিশোর কুমার তখন স্টুডিওতে কাজ করছেন শচীন দেব বর্মনের সঙ্গে, আর সেখানে রাহুল দেব বর্মনও কিন্তু রয়েছেন। তো রাহুল দেব বর্মন দেখলেন যে মেন গেটের সামনে পাঁচিলের উপর একজন ভদ্রলোক বসে বসে পা দোলাচ্ছেন, এবং তিনি বিভিন্ন শিল্পীর নকল করছেন, কখনো নশাজির নকল করছেন, কখনো অশোক কুমারের নকল করছেন, তো কখনো তারই বাবা শচীন দেব বর্মনের নকল করছেন। তো তার চারপাশে দেখা যাচ্ছে যে রীতিমতো লোক জড়ো হয়ে গেছে এবং তারা বেশ বাহবা দিচ্ছেন আর ওই নকল করা বিষয়গুলো শুনছেন। তো শচীন দেব বর্মন তখন তার ছেলে রাহুলকে বললেন যে এই যে ছেলেটাকে তুমি দেখছো এর মতো প্র্যাঙ্কস্টার কিন্তু তুমি আর দেখতে পাবে না, আর এই সব সময় না মাথায় কিছু না কিছু দুষ্টমিয়ের চলছেই। তো এইসব কথা বলে তখন শচীন কর্তা স্টুডিওর ভেতরে চলে গেলেন, আর রাহুল দেব বর্মন সেই ছেলেটির কাছে গেলেন, তার নাম জিজ্ঞেস করাতে এসে নিজের পরিচয় দিল কিশোর কুমার খান্ডাল খান্ডওয়েওয়ালা। এবার পা দোলাতে দোলাতে তার এক পায়ের চটিও খুলে পড়ে যায়, রাহুল দেব বর্মন সেই জুতোটা তুলে নিয়ে তাকে দিলেন এবং নিজের নামটা জানালেন। কিশোরদা বললেন যে তিনি তার নাম জানেন এবং এটাও জানেন যে সেই নাম কার দেওয়া, এবং তিনি অশোক কুমার আর শচীন কর্তার গলা নকল করতে লাগলেন, কারণ আমরা তো সবাই জানি যে এই রাহুল দেব বর্মনকে পঞ্চম নামটা কিন্তু অশোক কুমার দিয়েছিলেন, মানে কিশোর কুমারের দাদা দিয়েছিলেন। তো এই বিষয়টা যে কিশোর কুমারের কাছে অজানা নয়, তিনি রাহুলকে সেই বিষয়টা জানিয়ে দিলেন যে পঞ্চম নামটা তোমার কে দিয়েছে ভাই আমি কিন্তু জানি। তারপর থেকেই পঞ্চম দা মানে আরডি বর্মন এবং কিশোর দা আমাদের কিশোর কুমার দুজনের মধ্যেই কিন্তু হাসাহাসি বন্ধুত্ব সবটাই শুরু হয়ে গেল।
1: এই নাম নিয়ে তুমি যখন সৌমি কথা বললে তখন আমি তোমাকে তাহলে আর একটা ছোট্ট পুচকে ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তার বাড়ির নাম। হ্যাঁ, তিনি তার বাড়ির বাইরে লিখে রেখেছিলেন, আমরা প্রচুর লাগে না সুইট হোম এই আবি জাবি লিখে রাখি, তিনি বাড়ির বাইরে লিখে রাখলেন দিস ইজ এ লিউনাটিক অ্যাসাইলাম।
0: হ্যাঁ,
1: কিন্তু অমিত কুমার এটা পরে বলেছিলেন যে কখনোই তিনি এরকম ব্যাপার ছিলেন না, কিন্তু কিশোর কুমার বারবার চাইতেন যে তার একটা রহস্যময় চরিত্র তৈরি করে রাখতে, মানে ওই দুনিয়া বলে আমি পাগল আর আমি বলি দুনিয়াটাই পাগল।
0: তাই আকাশ যখন ডাকে আর মন যখন ছুটে যায় কোনো এক অজানার পারে অজানার উদ্দেশ্যে, তখন গুনগুন করতে করতে এরকমই ভিসেলের সুরে আমরাও শুনতে থাকি কিশোরকে, যে কিশোর বাংলা হিন্দি ছাড়াও বহু ভাষায় গান গেয়ে আজ অমর শিল্পী তুমি কিশোর কুমার।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: হিঙের কচুরি গল্প অবলম্বনে হিন্দিতে তৈরি হয় এই সিনেমা। ক্লু নাম্বার টু, সিনেমার নায়ক নায়িকা ছিলেন রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর। আর ক্লু নাম্বার থ্রি, সিনেমায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল দেব বর্মণ। তাহলে এই তিনটে ক্লু শুনে কোন সিনেমার কথা মনে পড়ছে বলুন তো?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার,
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান,
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।

দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ এবং উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী ব্ল্যাকমেল সিনেমার এই অসাধারণ আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের গানটা শুনতে চেয়েছ। আপনাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য রইল পল পল দিল কে পাস আর 9903653992 হ্যাঁ রিকোয়েস্টের গান। 60 এবং 70-এর দশকের কিশোর কুমারের বাংলা হিন্দি যা ইচ্ছা তোমার।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। হিঙের কচুরি গল্প অবলম্বনে হিন্দিতে তৈরি হয় এই সিনেমা। ক্লু নাম্বার টু, সিনেমার নায়ক নায়িকা ছিলেন রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর। আর ক্লু নাম্বার থ্রি, সিনেমায় সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল দেব বর্মণ। তাহলে এই তিনটে ক্লু শুনে কোন সিনেমার কথা মনে পড়ছে বলুন তো?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: Old is gold, old is gold, old is gold.

এই গানটা যে শুধু কিশোর কুমারের গাওয়া তা নয়, এই গানের সুরকারও কিন্তু কিশোর কুমার নিজেও। এবং একটা সময় তিনি হিন্দি থেকে বাংলা, সিনেমার গান থেকে আধুনিক গান, যাকে বেসিক অ্যালবাম এখন বলি আমরা, সেই আধুনিক বাংলা আধুনিক গান, বহু বহু গান তিনি সুর করেছেন। এমনকি হেমা মালিনীকে দিয়েও কিন্তু তিনি বাংলা

0: রেকর্ড করিয়েছিলেন যেগুলো তার নিজের সুর করা গান। তো এইটাই হচ্ছে কিশোর কুমারের রেঞ্জ। একটা সময়ে তিনি গানের জগতে থাকতে থাকতে সিনেমায় অভিনয় করলেন, তারপরে অভিনয় করতে করতে সিনেমা পরিচালনার কাজে এলেন। ফিল্মের নাম ছিল বর্তি কা নাম দাড়ি। সেই সিনেমায় তিনি বাপি লাহিড়িকে নিলেন এবং খানিকটা জোর করেই নিলেন, এবং সিনেমার গল্পও তিনি লিখতেন। দূর গগনকে ছাও মে, যেখানে তিনি অভিনয় করেন এবং প্রোডাকশন প্রোডিউসার হিসেবেও তিনি সেই সিনেমার সঙ্গে জড়িয়েছিলেন। এইটাই হচ্ছে কিশোর কুমারের রেঞ্জ। এবং অরিজিৎ, আমরা শুনছিলাম নয়ন সরসী কেন, আমাদের এই গানটা শুনলে কি তোমার মনে হবে যে এমন কোনো একজন শিল্পীর বা সুরকারের সুর করা গান যিনি সেইভাবে প্রথাগতভাবে শাস্ত্রীয় সঙ্গীতের ট্রেনিং নেননি, অথচ এইরকম একটা গানে, এবং এই গানটা ছাড়াও আমার দীপ নেবানো রাত পুরিয়া ধানিষ্ঠির আগে একটি গান, সেই গানের সুর করেছেন তিনি জিন রাতো কা ভোর, ভৈরবী রাগের ওপর আধারিত, বৃন্দাবনী সারাঙের ওপর আধারিত গানে তিনি সুর করেছেন, দেশ রাগের ওপর, খামাজ রাগের ওপর গানে তিনি সুর করেছেন, সেটাই কিশোর কুমার, ভাবা যায়।
1: আমি তোমায় একটাই কথা জাস্ট বলতে পারি যে তার এই মানে নয়ন সরসী আমি যদি শুনি সেটা কমার্শিয়ালি যেমন ভীষণ রকমভাবে সাকসেস, তেমন তুমি যদি গানটাকে একটুখানি মাইনোরলি শোনো দেখবে এই গানটা একজন একজনের কাছে লেসন, মানে যারা গান চর্চা করেন, যারা সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন তাদের কাছে কিন্তু এটা এক একটা লেসন। আর একটু আগে তুমি যে রেঞ্জের কথা বলছিলে, সেই রেঞ্জে কিন্তু কিশোর কুমারের সেই রেঞ্জের মধ্যেও পাগলামি লুকিয়েছিল। মানে তিনি একদিকে যেমন লিখছেন, একদিকে যেমন সুর দিচ্ছেন, একদিকে যেমন গাইছেন, তেমনই অন্যদিকে অন্যজনকে নিয়ে কাজও করছেন। আবার তিনি এটাও ইন্ডাস্ট্রিতে দেখেছিলেন যে অনেকেই কাজ করিয়ে পয়সা দেয় না, তাই তিনি প্রোডিউসারদের উপর একটু কিন্তু প্রথম থেকেই চটা ছিলেন,
0: এবং উনি একটু রেঞ্জটা নিজের বাড়িয়ে বলতেন,
1: রেঞ্জটা
0: বাড়িয়ে বলতেন, রেটটা
1: যাদের পছন্দ হতো না তাদেরকে রেটটা এমন বলতেন যাতে তারা আর ফিরে না আসে। আর এমন একজনের সঙ্গে তার কথা হয়েছিল যিনি তাকে বোধহয় হাফ পেমেন্ট করেছিলেন, প্রথমে ফুল পেমেন্টটা করেননি, হাফ পেমেন্ট করেছেন। তো তিনি স্পটে গেছেন, শুট করছেন, শুটের জন্য হাফ মুখ মেকআপ করেছিলেন, সেটা বোধহয় অভিনয়ের কোনো একটা ব্যাপার ছিল, হাফ মুখ অভিনয় করেছিলেন। প্রডিউসার বলছে এই কি আপনি বাকিটা, বলে বাকিটা পেমেন্ট পেলে। তো এইটা হচ্ছে তার রেঞ্জ, যদি রেঞ্জ বলতে হয় এইটা তার রেঞ্জ।
0: এবং পাশ্চাত্য সঙ্গীতের অনুকরণেও তিনি কিন্তু সুর করেছেন, ঝুমরু গানে সুর করেছেন। তবে এখন যে গানটা রাখবো এই গানটা আমার পার্সোনাল ফেভারিট, এই গানটা ছাড়া আমি কিশোর কুমারের প্লেলিস্ট আমার কাছে হয় না, জাস্ট এই টিউনটা বোধহয় বুঝিয়ে দিচ্ছে গানটা কী।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে।
1: হ্যাঁ, আমি জানি তো তোমাদের আমাদের মনে পড়েছে এবং আমরাও তোমাদের বারবার মনে করি। আর এই তোমায় পড়েছে মনের যে সেগমেন্টটা থাকে, সেখানে প্রচুর সঠিক উত্তর এসে গেছে অলরেডি। আমরা তিনটে ক্লু দিয়েছিলাম, এখানে তিনটে ক্লু দেওয়া হয় এবং প্রত্যেক ঘন্টায় আমরা একটা করে তোমায় পড়েছে মনে তোমাদেরকে শোনাবো। আর এই প্রথম ঘন্টার যে ক্লুটা দেওয়া হয়েছিল, তাতে তিনটে ক্লু দেওয়া হয়েছিল এবং জানতে চাওয়া হয়েছিল যে সিনেমার নাম কি, রাইট?
2: একেবারেই। কোন সিনেমার কথা আমরা বলেছি সেটা কি তোমার মনে পড়লো? হ্যাঁ, অনেকেরই সঠিকভাবে মনে পড়েছে, আবার অনেকে কিন্তু আরাধনার সাথে একটু গুলিয়েছো। না, সঠিক উত্তর আরাধনা নয়, আরাধনার কথা অলরেডি আমরা কিন্তু বলেছি, তো যেটা সঠিক উত্তর সেটা বলছি। তার আগে বলি যে কারা কারা সঠিক উত্তর দিয়েছে। বেলগড়িয়া থেকে বরুণায়ন দাস, বরিশা থেকে দেবজিৎ ঘোষ, সুব্রত মাল, দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর থেকে মেঘনা মল্লিক, মহিষাদল থেকে সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট, শঙ্করচন্দ্র দে, বারাসাত, মনিরুদ্দিন লস্কর, দক্ষিণ সাঁকরাইল, প্রসেনজিৎ ভট্টাচার্য, আগরতলা ত্রিপুরা, অভিষেক ঘোষ, লেকটাউন, কালিন্দি, পলাশ দে, মুর্শিদাবাদ, সমরবর, দেউলপুর, বাঘাযতীন থেকে কবিতা দাস, গোপাল সিনহা, মধ্যমগ্রাম, অভিজিৎ পাল চৌধুরী, সোদপুর, আভা হাওড়া, মোহাম্মদ শরীফুল ইসলাম, ভাঙড়, তন্ময় ভবানীপুর, রমা দত্ত বেলতলার রোড, সুদীপ দাশগুপ্ত টলিগঞ্জ, শঙ্কর নন্দী ব্যারাকপুর, শ্রাবণী চক্রবর্তী চেতলা, সৌরভ মহাপাত্র মেটিয়াব্রুজ, সোনালী কালীঘাট রোড, রীতা সামন্ত হাওড়া, প্রশান্ত দলাই কাঁথি পূর্ব মেদিনীপুর, জয়দীপ রায় বাঘাযতীন এবং যাদবপুর থেকে দুলাল মণ্ডল, সবার থেকে কিন্তু আমরা সঠিক উত্তরটাই পেয়েছি। আর তাই তোমাদের জন্য রইল জোর সাগা হাততালি। আর এই হাততালি শুনতে শুনতেই, সেলিব্রেশনটা করতে করতেই যেটা বলার, সিনেমার নাম আমার প্রেম।
1: ট্রু। আর সবচেয়ে যেটা বড় কথা, এই মুহূর্তে তোমার জন্য যে সাউন্ড ট্র্যাকটা থাকলো, একটু আগে সৌমি বলছিল যে ওর প্লেলিস্টে আগের গানটা থাকে, আর এই গানটা নয় আমার প্লেলিস্টে থাকুক।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
3: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। 1987 সালে অঞ্জন চৌধুরী পরিচালিত গান নিয়ে তৈরি এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন তাপস পাল। ক্লু নাম্বার টু, অন্যান্য ভূমিকায় ছিলেন শতাব্দী রায়, কালী ব্যানার্জি, রঞ্জিত মল্লিক। আর ক্লু নাম্বার থ্রি, সিনেমার নামের সঙ্গে মিলিয়ে এই সিনেমায় কিশোর কুমারের গাওয়া একটি সুপারহিট গান আছে যার সুরকার বাপি লাহিড়ি। বলুন তো কোন সিনেমার কথা বলছি? উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, ভালোবেসে গান,
2: গান তো ভালোবেসি গাইতে হবে। আর 60s 70s ক্রস করে এবার আমরা একদম 80s পা দিয়েছি। আর এই 80s পা দিয়ে যখন কিশোর কুমার আমাদের সঙ্গে রয়েছেন এবং এই হাফটা জুড়েও যখন তিনি থাকবেন, তাই একটা কথাই বলতে হয় যে একটা গান আছে জানেন যার মধ্যে শুধু প্রেম নেই, আছে একটা গল্প, আছে একটা সাসপেন্স, আর আছে বেশ কিছুটা ড্রামা, আর কিশোর কুমারের সেই অসাধারণ স্টোরি টেলিং ভয়েস। 1980s কর্জের কথা যদি বলি তাহলে ঋষি কাপুর এবং টিনা মুনি, রাইট? আর এই ছবির অন্যতম যেটা আইকনিক গান সেটা আমরা বাজাবো, কোনো ব্যাপার নয়। কিন্তু অদ্ভুত যে ব্যাপারটা সেটা হলো যে এই গানটা শুধুমাত্র রোমান্টিক ডুয়েট বললে খুব ভুল বলা হবে। এই গানটার মধ্যে একটা গল্প আছে, যে গল্পটা না গানটা শুনতে শুনতে এগিয়ে চলে। যখন আপনি গানটা শুনবেন তখন একবার ভাববেন, আচ্ছা হাসিনা, রাইট?
3: কর্জের কথা বললে সেই পুনর্জন্মের গল্পটা আমাদের সামনে আসে এবং পুনর্জন্মের পুরো বিষয়টাকে, এই গানটা পুরো সিনেমার গল্পটাকে এমন ড্রামাটিক্যালি প্রেজেন্ট করে, সেইটা সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল এই জুটি। আমরা রাহুলদেব বর্মনের সঙ্গে কিশোর কুমারের কাজের কথা বলছিলাম, ডাইনামিক্সের কথা বলছিলাম, কিন্তু লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে প্রায় 400 ওপর গান রেকর্ড করেছিলেন কিশোর কুমার। এবং লক্ষ্মীকান্ত প্যারেলাল যতখানি না মোহাম্মদ রফিজির সঙ্গে কাজ করেছেন তার থেকেও খানিকটা বেশি কিন্তু কিশোর কুমারের সঙ্গে কাজ করেছেন। আর 80s যদি আসি তাহলে 80s কিন্তু ঋষি কাপুর সেই সময় তার প্লেব্যাক কে করবে এইটার ভাবতে ভাবতে কিন্তু একটা সময় অনেক সঙ্গীত পরিচালকই এসে স্টিক করে গিয়েছিলেন কিশোর কুমারে। মানে 60s এবং 70s, বিশেষ করে 70s যে জায়গাটা ক্যাপচার করেছিলেন বলা যেতে পারে রাজেশ খান্না, 80s এসে কিন্তু সেই জায়গাটাতে এলেন ঋষি কাপুর। আর এইভাবেই যুগ পাল্টে গেল, সময় পাল্টে গেল, ধরন পাল্টে গেল, কিন্তু বদলালেন না, পাল্টালেন না দ্য ওয়ান এন্ড অনলি কিশোর কুমার।
2: এবং একটার পর একটা জুটি তৈরি হতে থাকলো, যেমন আশা হাজির সঙ্গে।
4: किसी ने जान दी, किसी ने जान दी।

তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।

0: 1987 সালে অঞ্জন চৌধুরী পরিচালিত গান নিয়ে তৈরি এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন তাপস পাল। ক্লু নাম্বার টু, অন্যান্য ভূমিকায় ছিলেন শতাব্দী রায়, কালী ব্যানার্জি, রঞ্জিত মল্লিক। আর ক্লু নাম্বার থ্রি, সিনেমার নামের সঙ্গে মিলিয়ে এই সিনেমায় কিশোর কুমারের গাওয়া একটি সুপারহিট গান আছে যার সুরকার বাপি লাহিড়ি। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।
4: বারুইপুর থেকে মিঠু সরকার যে গানটা শুনতে চেয়েছেন আপনি, সেই গানটা কল্যাণজী আনন্দজির সুরে কলাকার ফিল্ম থেকে। গিটারটা যেমন দুর্দান্ত, তেমন কিশোর কুমারের ভয়েসটাও।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। 1987 সালে অঞ্জন চৌধুরী পরিচালিত গান নিয়ে তৈরি এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন তাপস পাল। ক্লু নাম্বার টু, অন্যান্য ভূমিকায় ছিলেন শতাব্দী রায়, কালী ব্যানার্জি, রঞ্জিত মল্লিক। আর ক্লু নাম্বার থ্রি, সিনেমার নামের সঙ্গে মিলিয়ে এই সিনেমায় কিশোর কুমারের গাওয়া একটি সুপারহিট গান আছে যার সুরকার বাপি লাহিড়ি। বলুন তো কোন সিনেমার কথা বলছি? উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: ভালোবেসে কিশোর কুমার নিয়ে বলার যা যা রয়েছে সেগুলো মনে করি শেষ হওয়ার নয়। বাইরে থেকে তিনি একটা অদ্ভুত রকমের একটা আবরণ তৈরি করে রেখেছিলেন যে ভীষণ স্ট্রিক্ট, পয়সা ছাড়া তিনি কিচ্ছু কাজ করেন না, এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু সেই মানুষটাও বিনা পয়সায় গান গেয়েছিলেন, এবং তার মানে যে তার সঙ্গে যারা কাজ করতেন, যারা থাকতেন, তাদের স্টাফ যারা ছিলেন, অনেক সময় একসঙ্গে তাদেরকে বেশ কিছু তিনি মানে টাকা দিয়েওছেন, তাদের দরকায় চ্যারিটি করেছেন, এবং বিভিন্ন ক্যান্সার পেশেন্টদের জন্য ফ্রিতে শো করেছেন। অর্থাৎ তার একটা বিষয় ভীষণ ক্লিয়ার এবং লাউড ছিল, যেটা যার পয়সা আছে, যিনি প্রফেশনাল ওয়েতে কাজ করাচ্ছেন, তার থেকে সম্পূর্ণ পারিশ্রমিকটা বুঝে নেব, কিন্তু যাকে দেওয়া দরকার বা যে প্রোগ্রামে গান গাইলে অন্য মানুষের উপকার হতে পারে সেই টিকিটের টাকায়, সেখানে তিনি টাকা নেননি। এটাই কিশোর কুমার।
3: আর কিশোর কুমারের 80-এর দশকের কাজ নিয়ে, 80-এর দশকের জামানায় তার যে লেজেন্ডারি গানগুলো রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই গান ভালোবেসে গান আজকের ব্লকবাস্টার বুধবারের দ্বিতীয় ঘন্টা, সঙ্গে সৌমি আর অরিজিৎ 107 FM রেইনবোতে। কিশোর কুমারের কথা বললে কিশোর মামা তিনি যার হয়ে উঠেছিলেন তার কথাটাও না কেমন যেন 80-এর দশক বললেই চলে আসে, মানে ডেফিনেটলি বাপ্পি লাহিড়ির কথা বলছি। আর বাপ্পি লাহিড়ি ছোটোবেলা থেকেই কিশোর কুমারের, যাকে একটা ভাষা আমাদেরা বলে না নেওটা, কিশোর কুমারের নেওটা ছিলেন আর কি। তার পরবর্তীকালে তার কিশোর মামার সঙ্গে গান রেকর্ড করার যে সৌভাগ্য তার হয়েছিল, সেই সৌভাগ্য তাকে জীবনে অনেক অভিজ্ঞতা এনে দিয়েছিল। তো একটা ফিল্মের গান জখমি, সেই ছবির গান রেকর্ড করার সময় রেকর্ডিং হঠাৎ থামিয়ে দেন কিশোর কুমার, এবং কিশোরদা বলেন, বাপি তোকে না বেশ দেখতেও ভালো জানিস, আর তুই গানটাও বেশ ভালো গাস, তোকে আমার সিনেমা বর্তিকা নাম দাঁড়িতে অভিনয় করতে হবে। তো এই কথা শুনে বাপিদা সেই সময় ভীষণ ঘাবড়ে যান। তখন বাপিদা যথেষ্ট ইয়াং, এবং বেশি দিনও হয়নি যে তিনি বোম্বাই এসেছেন, তৎকালীন বোম্বাই বা বোম্বে তখন তিনি এসেছেন, এমনও নন যে হিন্দিতে তিনি খুবই সরগর, কিন্তু তিনি কিশোরদার তার কিশোর মামার এরকম একটা প্রস্তাবে ভীষণ রকম ঘাবড়ে যান, এবং ঘাবড়ে গিয়ে প্রথমেই তো না না আমার পক্ষে করা সম্ভব নয়, মামা তুমি কী বলছো এগুলো হতে শুরু করে। তো কিশোরদা তখন বোঝান যে শুধু যে অভিনয় করতে হবে সেটা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে প্লেব্যাক সিঙ্গার হিসেবেও তোকে কাজ করতে হবে, মানে তোকে দেখতেও ভালো, তুমি গানটাও ভালো গাও, তোমাকে দুটোই।

0: করতে হবে। আর যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি তোমার সাথে আর কোনো দিনও কাজ করব না। মানে কাইন্ড অফ ব্ল্যাকমেইল করেন তিনি বাপি লাহিড়িকে। তো এরপর বাপি লাহিড়ি আর কি করতে পারেন? একই কিশোর মামা এত মানে আদরের একজন মানুষ, গুরুজন মানুষ, তিনি এভাবে ব্ল্যাকমেইল করছেন এবং বলছেন যে আর কোনো দিন কাজ করবেন না, মানে তো আকাশ ভেঙে পড়া মাথায়। তো সেই জন্য বাপি লাহিড়ি সে সময় বাধ্য হন এবং সেই প্রস্তাবে রাজি হয়ে যান। তো এরপর যখন বর্তিকা নাম দাঁড়িয়ে শুটিং হচ্ছে, দেখা গেল যে বাপি লাহিড়িকে ডায়লগ কম বলতে হচ্ছে, গান গেয়ে গেয়ে বরঞ্চ বেশি কনভারসেশন করতে হচ্ছে, কমিউনিকেট করতে হচ্ছে। তো এইভাবে যখন বর্তিকা নাম দাঁড়িয়ে সিনেমাতে তিনি গান গাইলেন, অভিনয় করলেন, সবটাই করলেন, তার ওই অভিনয় প্লেব্যাক এই দুটো জীবনই একসঙ্গে বলা যেতে পারে শুরু হলো। তারপর আশির দশকে যেটা হলো সেটা তো একটা ইতিহাস, মানে আশির দশকে সেটা হিন্দি সিনেমা বলো কিংবা বাংলা সিনেমা বলো, যেভাবে বাপি লাহিড়ি এবং কিশোর কুমার একটা যুগকে তৈরি করলেন শুধুমাত্র মিউজিকের মাধ্যমে, সেটা অসাধারণ, সেটা ভাবা যায় না। এবং সেই অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্ট কিশোর কুমার হয়তো কোনো দিন কাজ করেননি, সেই অ্যারেঞ্জমেন্টেই তাকে গান গাওয়াতে শুরু করলেন বাপি লাহিড়ি। সেটা ডিসকো ট্র্যাক হোক বা ন্যায়নো মে স্বপ্নার মতো, হিম্মতওয়ালার এই গানটার মতো, এমন কি অ্যারেঞ্জমেন্ট বলি বলো তো, দুর্ধর্ষ ভারতীয় সঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট, কিন্তু একেবারে কমার্শিয়ালি হিট, একেবারে অন্যরকম।
1: রাইট, ফিরছি আমরা 6 মিনিট 33 সেকেন্ড পর একটা কিশোর কুমারের মজার গল্প নিয়ে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। 1987 সালে অঞ্জন চৌধুরী পরিচালিত গান নিয়ে তৈরি এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন তাপস পাল। ক্লু নাম্বার টু, অন্যান্য ভূমিকায় ছিলেন শতাব্দী রায়, কালী ব্যানার্জি, রঞ্জিত মল্লিক। আর ক্লু নাম্বার থ্রি, সিনেমার নামের সঙ্গে মিলিয়ে এই সিনেমায় কিশোর কুমারের গাওয়া একটি সুপারহিট গান আছে যার সুরকার বাপি লাহিড়ি। বলুন তো কোন সিনেমার কথা বলছি? উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: কিশোর কুমার ভালোবেসে কোন কাজটা করেননি আমি জানি না, গান গাইতেন, সুর দিতেন, অ্যাক্টিং করতেন, এই এত কিছুর মধ্যে থেকে তিনি আরও একটা কাজ করতেন, সেটা হচ্ছে নিজের চুল নিজে কাটতেন। এবং অমিত কুমার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাবা এই চুল কাটার সময় তিনটে আয়না একসঙ্গে ব্যবহার করতেন যাতে নিজে নিজের চুলটা ঠিকমতো কাটতে পারছেন কিনা। আসলে ক্রিয়েটিভ মানুষ না, একটু খ্যাপা না হলে হয় না, আর একটু এই রকম খ্যাপা না হলে আবার কিশোর কুমার হয় না।
3: একদমই তাই। কিশোর কুমারের 80-এর দশকের গল্প নিয়ে সৌমিয়া আর অরিজিতের সঙ্গে এই মুহূর্তে ব্লকবাস্টার বুধবারে তো তুমি আছোই, কিন্তু সময় ব্যাক টু ব্যাক তিনটে গান শোনানোর, তিনেককে তিন গানের হ্যাট্রিকে, যেখানে ব্লকবাস্টার তিনখানা কিশোর কুমারের গাওয়া গানই রয়েছে আজকে। আর যতক্ষণ তুমি গান শুনছো, 9903653992 নাম্বারটা কিন্তু খোলা আছে, তাই নিজের নাম আর শর্ট লোকেশন সমেত দুটো কাজ তোমাকে করতে হবে। একটা হচ্ছে 80-এর দশকে তুমি যদি কোনো গান শুনতে চাও তোমার পছন্দের কিশোর কুমারের গাওয়া, তাহলে সেটার অনুরোধ অবশ্যই করতে পারো। আর তোমায় পড়েছে মনের যে ক্লুটা তিনটে পরপর ক্লু এক্ষুনি শুনেছ, সেইটার উত্তর পাঠিয়ে দাও, নিজের নাম, শর্ট লোকেশন আর পাঠানোর ঠিকানা 9903653992। তোমার কানে এখন 107 FM রেইনবোতে রইল তিন একে তিন গানের হ্যাট্রিক।
1: FM রেইনবোতে

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: তন্ময় ভবানীপুর থেকে কিশোর কুমারের গাওয়া সাগর কিনারে, এই গানটা মানে সাগর কিনারে, এই গানটা শুনতে চেয়েছে

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: সৌমি এবার যেটা করবে সেটা হচ্ছে 101 জনের নাম বলতে পারে। হ্যাঁ, মানে এতজনের রিপ্লাই এসছে এবং আমার মনে হয় 99% মানুষের সঠিক উত্তর এসছে, হয়তো একটু আধটু এদিক ওদিক আছে। এবার সৌমি এরা বিরাট রকমের একটা লিস্ট বের করছে, সেই লিস্ট দেখে পড়বে।
3: হ্যাঁ, মানে সবার থেকেই সঠিক উত্তর এই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কোন সিনেমার কথা মনে পড়ছে, এত সহজ একটি প্রশ্ন, এত পরিচিত একটি ফিল্ম এবং 80-এর দশকে বাপি লাহিড়ী কিশোর কুমার জুটির অন্যতম সুপার হিট হচ্ছে এই গান। এবং এখনও উত্তর বোধহয় ঢুকছে, আমি আর ফোন দেখব না কারণ আমার কাছে লিস্ট চলে এসেছে। সোনালি কালীঘাট রোড থেকে, কালীপুর বজবজ থেকে অভিজিৎ সাঁতরা, যাদবপুর থেকে দুলাল মণ্ডল, চেতলা থেকে অমিত, এগরা থেকে রাজকুমার রায়, চন্দনদহ থেকে দেবশ্রী সাউ, হরিপাল থেকে জবা সিংহ, মধ্যমগ্রাম থেকে ভুলু সাহা, সেনহাটি বেহালা থেকে অভিজিৎ, ডোমজুর থেকে অরিন্দম দে, অ্যান্ডি, উমাকান্ত পাত্র দক্ষিণ সাঁকড়াইল থেকে, আশিস দাস বরিশা থেকে, সম্রাট মুখার্জি হাওড়া থেকে, হিমাদ্রি অধিকারী সুন্দরবন থেকে, আভা হাওড়া থেকে, মোহাম্মদ শরীফুল ইসলাম ভাঙড় থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সায়ন্তন কোলে কামারকুণ্ডু হুগলি থেকে, রমা দত্ত বেলতলার রোড, শান্তনু ঘোষ বাউরিয়া, শঙ্কর নন্দী ব্যারাকপুর, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল, সুবীর সেন দেগঙ্গা, বিশ্বজিৎ মুকুন্দপুর, গোপাল সিনহা মধ্যমগ্রাম, কবিতা দাস বাঘাযতীন, কৃষ্ণেন্দু হালদার কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা, তন্ময় ভবানীপুর, অপূর্ব সেন দমদম, দেবজিৎ ঘোষ বরিশা, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট, প্রশান্ত দলাই কাঁথি পূর্ব মেদিনীপুর, বিজলি চক্রবর্তী মহেশতলা, লালমোহন মাঝি বৌবাজার হাওড়া, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি, বিশ্বনাথ গায়েন বিলাড়া হুগলি, প্রীতিপাল কেষ্টপুর, সমরপর দেউলপুর, জয়দীপ রায় বাঘাযতীন, বিভাস ঘোষ নৈহাটি, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা ত্রিপুর, শঙ্কর চন্দ্র দে বারাসাত, ঈশানী সাপুই রিঙ্কু সাপুই বাউরিয়া, সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড, অনরণ্য ত্রিপাঠী পশ্চিম মেদিনীপুর, সব্যসাচী ও মণি কাটোয়া, সঞ্জুয়া ও মীর, বরুণায়ন দাস বেলঘড়িয়া, সৌরভ মহাপাত্র মেটিয়াবুরুজ, পলাশ দে মুর্শিদাবাদ, স্বপ্না হালদার মনোহরপুকুর কলকাতা, বন্দনা দাস বিদ্যাধরপুর, সুকুমার মান্না সোদপুর, কল্যাণী মণ্ডল ডোমজুর এবং পাপিয়া সামন্ত অঞ্জন সামন্ত পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। কি বলবো বলো তো, মানে এত সোজা
2: হচ্ছে যে এতটা উত্তর, মানে এতজনের সঠিক উত্তরে তুমি যখন নাম দিলে উত্তরদাতাদের, তোমারও কিন্তু একটা গুরুদক্ষিণা পাওয়া উচিত, মানে একটা দক্ষিণা পাওয়া উচিত।
3: সিনেমার নাম গুরুদক্ষিণা এবং সেই গানটা, যে গানটা আরে ইতিহাস হয়ে গেছে আর কি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমার গল্পে একেবারে অচেনা দুজন মানুষের হঠাৎ দেখা হওয়াটাই বদলে দেয় তাদের দুজনের জীবন। ক্লু টু, একজন মেয়ে ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসে এবং নিজের জীবন নিয়ে অসম্ভব কনফিডেন্ট। আর অন্যদিকে একজন ছেলে যে নিজের জীবন নিয়ে একেবারেই হতাশ। ক্লু নাম্বার থ্রি, এই সিনেমায় শাহিদ কাপুর আর করিনা কাপুরের জুটি আর ম্যায় আপনে ফেভারিট হো এই আইকনিক ডায়লগটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: Millennium Magic.

0: ব্লকবাস্টার বুধবারের তৃতীয় ঘন্টা মানে ইয়ে লড়কি হায় আল্লাহ, এমনই এক লড়কিকে নিয়ে আজকে আমাদের এই তিন তৃতীয় ঘন্টার ব্লকবাস্টার বুধবারের মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্ট, যার জন্মদিনটা কিন্তু একেবারে আজকে 5th of August, তাই আগে একটু সেলিব্রেশনটা করে নি। যাকে দেখলে আমাদের হৃদয়ে সবসময় কুচকুচ হতা হ্যায়, যিনি তার অভিনয় কভি খুশি কভি গম আমাদের উপহার দিয়েছেন, যাকে দেখলে মনে হয় বাহ মহিলা তো বেশ খট্টি বেশ মিঠি, আর যার আদাও মে ফানা হোনে কো দিল করতা হ্যায়, তিনি তো দ্য ওয়ান এন্ড অনলি কাজল।
1: এত সুন্দর করে বলার পর কিছু বলার থাকে না, শুধু একজন পুরুষ মানুষ হয়ে এটুকু বলতে পারি, ওনাকে যখনই স্ক্রিনে দেখি এবং যত ওনার বয়স বাড়ছে তত যেন ওনার অ্যাপিল বাড়ছে।
0: সত্যি তাই, কাজল এখন সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও করছেন, এবং যে ওয়েব সিরিজের দুনিয়াতে একটা সময় সত্যি আমরা তাকে দেখিনি, এখন ব্যাক টু ব্যাক দেখার পর মনে হচ্ছে যে এমন কোনো ফরম্যাট সত্যি কি আছে যেখানে কাজল তার অভিনয়ের ছাপ রেখে যাচ্ছে না। আর এইটাই তো বোধ হয় বয়সের সাথে সাথে যত নতুন নতুন ফরম্যাট আসে তত নিজেকে এক্সপেরিমেন্টেশন করতে করতে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যে মানুষ তাকে বাধ্য হয় লেজেন্ডারি মনে করতে এবং সেইভাবেই মনে রাখতে। আমরা 2000 থেকে 2009 এই টাইম জোনের মধ্যে কাজলের অভিনীত ফিল্ম নিয়ে কথা বলবো, কারণ সময়টা মিলেনিয়াম ম্যাজিকের, আর কাজলের ফ্যান নেই এমন কি কেউ সত্যি আছো যে কাজলের অ্যাটলিস্ট কাজলের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওনি এমন কি সত্যি কেউ আছে?
1: এবং এই 2008 মানে 2000 থেকে 2009 বা 2008 পর্যন্ত এই যে টাইম স্প্যানটা, এই টাইম স্প্যানে আমরা মোটামুটি তার সিনেমার মানে মেনলি সুপার ডুপার হিট তার আমরা দুটো সিনেমার কথা ধরতে পারি, এবং বাদ বাকি তার যে মেন জায়গাগুলো সেগুলো ধরো আমরা 90s
0: হয়ে গেছে এবং 2010 পরেও অনেকগুলো সিনেমা আছে।
1: এই যেহেতু আমাদের টাইমিংটা একটা 2000 থেকে 2009, আমরা এই সেগমেন্টের বাইরে বেরোতে পারি না, সো দ্যাট তার মধ্যে থেকে আমরা কিন্তু মেন যে দুটো সিনেমা, একটা হচ্ছে অবভিয়াসলি কভি খুশি কভি গম এবং আরেকটা হচ্ছে ফানা, এই দুটো মেন। আর তার সঙ্গে আমার একটা সিনেমার কথা ভীষণ মনে পড়ে, যে সিনেমার গানটার কথা খুব মনে পড়ে, তুনে মুঝে
0: কি দুর্ধর্ষ।
1: এই গানটা শোনার সঙ্গে আমার একটা অদ্ভুত রকমের বিষয় মনে আছে, সেই সময় আমাদের বাড়িতে সাউন্ড সিস্টেম কেনা হয়েছিল, সেই যে সাউন্ড সিস্টেম তখন বেরিয়েছিল না বিভিন্ন কোম্পানির, বড় বড় দুটো বক্স আর মাঝখানে একটা থাম্বা মতো, তাতে হচ্ছে সিডি ক্যাসেট এই সমস্ত কিছু। আর সেটা কেনার সঙ্গে সঙ্গে যেটা করা হতো, তখন প্রচুর সিডি গিফট করা হতো, কোম্পানি থেকে গিফট করতো, আর তার মধ্যে ছিল রাজু চাচা। এই গানটা শোনার পর সেই সময় তার লুপ বলে কোনো বিষয়বস্তু ছিল না, শুধুমাত্র রিমোটে ওই নাম্বারটা প্লে করতাম যে নাম্বারে গানটা ছিল, এবং গানটা প্রথম গানটাই ছিল, এবং এখনও মনে আছে গানটার ইনলেটা মানে কভারটার ইনলেটা, একটা ইয়েলোর ওপরে ইনলেটা ছিল এবং ওপরে একটা ব্লু কোনো ড্রেসে কাজল ছিল যতটা মনে পড়ছে। তো এই গানটা না আমি মোটামুটি হয়তো 100 বার শুনতাম একদিনে, এত সুন্দর টিউন, এত সুন্দর টিউন। তো সেই টিউনটাও তোমার মানে সেই গানটাও তোমাদের জন্য রেখেছি, তার সঙ্গে কভি খুশি গম তো থাকছে।
0: হ্যাঁ, কভি খুশি কভি গমের গানটা, হ্যাঁ একদম।
1: আর কি কি থাকছে?
0: আর যেগুলো থাকছে সেগুলোর কথাই পরে আসবো। রাজু চাচার কথা তুমি এমন করেই বললে যে ব্যাক টু ব্যাক আমরা দুটো গান শুনতেই পারি, একটা কভি খুশি কভি গমের, আরেকটা গান শুনবো যেখানে আমরা তার বেস্ট অন স্ক্রিন পেয়ার মানে শাহরুখ খান, এ নিয়ে কোনো কথা হওয়ার জায়গা নেই অ্যাকচুয়ালি। শাহরুখ এবং কাজল যতবার আসবেন ততবারই ম্যাজিক হবে, এবং আমরা এখনও এক্সপেক্ট করি যে হয়তো আবার একটা নতুন সিনেমা শাহরুখ এবং কাজল একসঙ্গে করবেন, এবং রোম্যান্টিকভাবেই করবেন। আমরা অন্য কোনো ক্যারেক্টারে তাদের দেখতে চাই না, আমরা জাস্ট রোম্যান্টিক ক্যারেক্টার, একদম রোম্যান্টিক কাপল দেখতে
1: চাই,
0: আমাদের আপত্তি নেই। কিন্তু শাহরুখ এবং কাজল প্লিজ একসাথে স্ক্রিনে আসুক, আর রাহুল এবং অঞ্জলি হয়েই আসলে আরও ভালো হয়। 2000 সালে যখন কভি খুশি কভি গম রিলিজ করে সেটা ছিল করণ জোহরের সেকেন্ড ডিরেক্টোরিয়াল ভেঞ্চার, যেখানে তিনি তার প্রথম ফিল্ম কুছ কুছ হোতা হ্যায়ের সেই রাহুল এবং অঞ্জলি জুটিকেই কিন্তু ফিরিয়েছিলেন, রাহুল এবং অঞ্জলি হয়েই। এবং সেটের মধ্যে কাজলের একটা ছোট ইঞ্জুরিও হয়েছিল, তারপর অবশ্য তিনি রিকভারি করে যান এবং পুরো শুটিংটাও কমপ্লিট করেন। তারপরে ডেফিনেটলি অরিজিৎ যে ফিল্মটার কথা মনে করালেন রাজু চাচা, সেখানে আবার একটুখানি রিয়েল লাইফের ব্যাপার স্যাপার আছে। তার হাজব্যান্ড এবং আমাদের পছন্দের অভিনেতা অজয় দেবগন এখানে রয়েছেন তার সঙ্গে, অজয় দেবগনের প্রোডাকশনে রাজু চাচা মুক্তি পায়, তাই তোমার জন্য ব্যাক টু ব্যাক রইল কভি খুশি কভি গম অ্যান্ড রাজু চাচা থেকে দুটো ভীষণ পছন্দের গান। আর তুমিও 9903653992 এই নাম্বারে যেটা করবে সেটা হচ্ছে তোমার নাম ঠিকানা সমে তোমায় পড়েছে মনের উত্তর, আর 2000 থেকে 2009 সালের মধ্যে যদি কোনো গান শুনতে ইচ্ছে করে তার অনুরোধ।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমার গল্পে একেবারে অচেনা দুজন মানুষের হঠাৎ দেখা হওয়াটাই বদলে দেয় তাদের দুজনের জীবন। ক্লু টু, একজন মেয়ে ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসে এবং নিজের জীবন নিয়ে অসম্ভব কনফিডেন্ট। আর অন্যদিকে একজন ছেলে যে নিজের জীবন নিয়ে একেবারেই হতাশ। ক্লু নাম্বার থ্রি, এই সিনেমায় শাহিদ কাপুর আর করিনা কাপুরের জুটি আর ম্যায় আপনে ফেভারিট হো এই আইকনিক ডায়ালগটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: Millennium Magic, Millennium Magic, Millennium Magic.

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমার গল্পে একেবারে অচেনা দুজন মানুষের হঠাৎ দেখা হওয়াটাই বদলে দেয় তাদের দুজনের জীবন। ক্লু টু, একজন মেয়ে ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসে এবং নিজের জীবন নিয়ে অসম্ভব কনফিডেন্ট। আর অন্যদিকে একজন ছেলে যে নিজের জীবন নিয়ে একেবারেই হতাশ। ক্লু নাম্বার থ্রি, এই সিনেমায় শাহিদ কাপুর আর করিনা কাপুরের জুটি আর ম্যায় আপনে ফেভারিট হো এই আইকনিক ডায়ালগটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: পাঠাও 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
2: পহেলি সাউন্ডট্র্যাক থেকে এই গানটা শুনতে চেয়েছ মিঠু সরকার সোনারপুর থেকে। রইল তোমার জন্য এবং সকলের জন্য মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্ট ব্লকবাস্টার বুধবার, আর 9903653992 নাম্বারটা তোমার জন্য।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক। মিলেনিয়াম ম্যাজিকে আজকে কাজলের জন্মদিন সেলিব্রেশন নিয়ে সৌমি আর অরিজিৎ আছি 107 FM রেইনবোতে। বাইরের টেম্পারেচারটা এত সুন্দর, আর মানে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভীষণ রোমান্টিক হয়ে আছে। ঠিক এই সময় যে গানটার কথা সবাই লিখে পাঠাচ্ছ অলমোস্ট, সেইটা কাজল এবং আমির খানের ফানা ফিল্ম থেকে। দেখো না, ফানার প্রত্যেকটা গানই ভীষণ সুন্দর, কিন্তু এই গানটা পার্টিকুলারলি আজকে রিকোয়েস্ট প্রচুর আসছে বলে আমরা ভেবেছিলাম মেরে হাত মে প্লে করব। কিন্তু তোমরা যখন সবাই দেখো না শুনতে চাইছো, আই থিঙ্ক বাইরের এই ওয়েদারের সাথে ম্যাচ করে তোমাদের এই গানটা শুনতে ইচ্ছে করছে, তাই তোমাদের জন্য দেখো নাই রাখবো। একটা সুন্দর মেসেজ আছে অরিজিৎ, সেটা পড়ি, তারপর তো ডেফিনেটলি কাজলের কথা যখন হচ্ছে, ফানাতে তার অভিনয় নিয়ে কথা তো বলবই। জয়দীপ রায় বাঘা যতীন থেকে জানাচ্ছেন যে উনি ফার্স্ট অফ অল দেখো না রিকোয়েস্ট করছেন, এবং বলছেন ফান ফ্যাক্ট হচ্ছে যে আজকে কাজলের সঙ্গে সঙ্গে আমারও জন্মদিন। ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু ইউ, এবং খুব ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, 107 FM রেনবোকে কখনো ছাড়বেন না, এটুকুই আমরা চাইতে পারি।
2: জয়দীপ, কেকটা পাওনা রইল। আর এই মুহূর্তে তুমি যে গানটা শুনতে চেয়েছো এবং তোমরা অনেকে মিলে এই গানটা শুনতে চেয়েছো, তাই কি
1: ফানার ফানার এই গানটাই শোনাবো। তো ফানা বললে কাজলের একদম অন্যরকম একটা অভিনয়, এবং ফানার জন্য তিনি বিশেষভাবে প্রশংসা পেয়েছিলেন। ফানা যখন রিলিজ করে কুণাল কোহলির পরিচালনায়, সেখানে প্রথমবার তিনি কোনো অন্ধ মহিলার ক্যারেক্টার প্লে করেন, এবং সে বছর তিনি সেটার জন্য পুরস্কৃতও হয়েছিলেন। আর ফানাই হচ্ছে সেই ফিল্ম যেখানে প্রথমবারের জন্যে আমির খানের সঙ্গে কিন্তু কাজলের জুটিটাকে আমরা দেখতে পাই, মানে রোমান্টিক জুটি। এর আগে আমির খান এবং কাজল একটা ফিল্মে অভিনয় করেন, সেই ফিল্মের নাম ছিল ইশক, 90s ফিল্ম, সবাই আমরা দেখেছি, কিন্তু ইশকে জুটি হিসাবে আমরা আমির বা কাজলকে পাইনি। সেখানে কাজলের সঙ্গে অজয় দেবগন ছিলেন এবং আমির খানের সঙ্গে জুহি চাওলা। কিন্তু কুণাল কোহলি করলেন সেই ম্যাজিকটা, যেখানে কাজল হলেন জুনি আলী বেগ, কাশ্মীরি মেয়ে, এবং তার বিপরীতে প্রথমবারের জন্য কাস্ট হলেন আমির খান। কি যে ভালো লেগেছিল সেই ফিল্মটা আমাদের! ফানহা এখনও কাজলের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং হিসেবেই রয়ে গেছে। 2000 পরবর্তী সময়ে যদি কোনো সিনেমা, কাজলের অভিনীত কোনো সিনেমা নিয়ে সত্যি চর্চা হয়, তাহলে সেটা ডেফিনেটলি ফানা। 9903659992 নাম্বারটা রইল, তোমার নাম শর্ট লোকেশন সমেত গানের রিকোয়েস্ট, 2000 পরবর্তীর গানের রিকোয়েস্ট, এবং অবশ্যই তোমায় পড়েছে মনের উত্তর পাঠাতে কিন্তু ভুলো না।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমার গল্পে একেবারে অচেনা দুজন মানুষের হঠাৎ দেখা হওয়াটাই বদলে দেয় তাদের দুজনের জীবন। ক্লু টু, একজন মেয়ে ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসে এবং নিজের জীবন নিয়ে অসম্ভব কনফিডেন্ট। আর অন্যদিকে একজন ছেলে যে নিজের জীবন নিয়ে একেবারেই হতাশ। ক্লু নাম্বার থ্রি, এই সিনেমায় শাহিদ কাপুর আর করিনা কাপুরের জুটি আর ম্যায় আপনে ফেভারিট হো এই আইকনিক ডায়ালগটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
2: পালিগঞ্জ থেকে শাহানা ভুল ভুলাইয়ার এই গানটা রিকোয়েস্ট করেছো, ভীষণ পছন্দের একটা গান, কেকের গাওয়া, রইল তোমার জন্যে। আর এছাড়া কাজলের বার্থডে নিয়ে তো রয়েছি ব্লকবাস্টার বুধবার, মিলেনিয়াম ম্যাজিক, সঙ্গে সৌমিয়ার অরিজিৎ।

0: Millennium Magic. Millennium Magic. মিলেনিয়াম ম্যাজিক এই শো আমি অরিজিত তোমার সঙ্গে। তবে আর বেশিক্ষণ আমরা সত্যিই থাকতে পারবো না, টাইম একদম শর্ট হয়ে এসছে। তবে এই যে এই ঘন্টাটায় আমরা তো একটু কাজলের বার্থডে সেলিব্রেট করলাম, রাইট?
1: হ্যাঁ, এবং এই ফিল্মটার কথা না বললেই নয়, যার নাম হচ্ছে ইউমি অর হাম, যেখানে একজন একটি মানসিক রোগকে তুলে ধরেছিলেন কাজল তার অভিনয়ের মধ্যে দিয়ে। এবং এই ফিল্মটা আফটার রাজু চাচা, অজয় দেবগন এবং কাজলের প্রায় 8 বছর পর একসাথে কামব্যাক মুভি ছিল ইউ মি অর হাম।

0: আমাদের সময় এখন 11:54 হয়ে গেছে, তাই তোমার পাঠানো উত্তর দিয়ে এবং গান শুনিয়েই কিন্তু শেষ করব আজকে, তোমায় পড়েছে মনে দিয়েই শেষ করব আজকের ব্লকবাস্টার বুধবার।
1: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
0: প্রচুর সঠিক উত্তর, তিনটে ক্লু শুনে তোমরা দিয়েছ। অভিষেক ঘোষ, লেকটাউন কালিন্দি, জয়দীপ রায়, বাঘা যতীন, সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট, মনিরুদ্দিন লস্কর, দক্ষিণ সাঁকড়াইল, বিজলী চক্রবর্তী, মহেশতলা, প্রদীপ সেনগুপ্ত, ব্যান্ডেল, পাপিয়া সামন্ত, অঞ্জন সামন্ত, পশ্চিম মেদিনীপুর, প্রসেনজিৎ ভট্টাচার্য, আগরতলা, ত্রিপুরা, সমরবর, দেউলপুর, প্রশান্ত দলাই, কাঁথি, পূর্ব মেদিনীপুর, রিঙ্কু সাপুই, বাউরিয়া, স্বাতী কর্মকার, আন্দুল রোড, অভিজিৎ পাল চৌধুরী, সোদপুর, কবিতা দাস, বাঘা যতীন, সুবীর সেন, দেগঙ্গা, শঙ্কর নন্দী, ব্যারাকপুর, মোহাম্মদ শরীফ ইসলাম, ভাঙ্গুর, বন্দনা দাস, বিদ্যাধরপুর, সোনালী, কালীঘাট রোড, গোপাল সিনহা, মধ্যমগ্রাম, অ্যান্টি, তন্ময় ভবন।

0: নিপুর, সুকুমার মান্না সোদপুর, রমাদত্ত বেলতলা রোড, শুভম সামন্ত বালি, অপূর্ব সেন দমদম, দেবশ্রী সাউ চন্দনদহ, অঙ্কিতা গুহ টালিগঞ্জ, আদিতা সোনারপুর, বন্দিতা দেব কাঁচড়াপাড়া, সব্যসাচী ও মণি কাটোয়া, সাঁজুয়া ও মীর, শঙ্করচন্দ্র দেব বারাসাত, বরুণায়ন দাস বেলগড়িয়া, রাকেশ কুতি জালাল সি, দেবজানী দক্ষিণ চব্বিশ পরগনা, আভা হাওড়া, ছন্দা, সুশান্ত সেনগুপ্ত ঝাড়খণ্ড, অভিজিৎ সেনহাটি বেহালা, হরেকৃষ্ণ কাশ্যপ গুজরাট, সঞ্জয় কে পাল বিজয়গড়, পল্লবী সরকার জলপাইগুড়ি এবং আশীষ জানা বারুইপুর এবং মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল। উত্তরটা অবশ্যই জব উই মেট। আর এই গানটা আজকের দিনের জন্য এই গানটাই থাক, আজকের শেষ মুহূর্তটা এইটুকুই থাক নাকি?
1: অ্যাবসলিউটলি, এই গানটার পর সত্যি আর কিছু বলারও থাকে না, তোমরা জাস্ট এই গানটাকে কানে রাখো, তারপর বাকি রাত্রের তিন ঘন্টা আগামী মহুলের দায়িত্বে তোমরা থাকছো, আমরা একটু বাড়ি যাচ্ছি।
0: সৌমিয়ার অরিজিৎ আপাতত যাচ্ছে, টাটা বাই বাই বলে আর স্টে টিউন করে থাকো 107 FM রেনবো, কথা হবে আবারও কোনো এক দিন কোনো সময়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: স্টুডিও ক্লকে 12:40, তুমি রয়েছো মহুলের সঙ্গে শুনতে কি চাও। খোলা আছে স্টুডিও জানলা 9903659992, এই নাম্বারে তোমার মেসেজ আসুক হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজে, সঙ্গে আসুক বৃষ্টির ফোঁটা শিলাজিতের গান ধরে।
3: হঠাৎ আকাশ টুকরো টুকরো কিছু বৃষ্টি, গোমড়া আকাশ হঠাৎ থামার মতো হ্যাংলা, গোলপার ভরা ভিজে রাধা চূড়া, হলদে রাস্তা ঝাপসা আমাকে সামলা।

0: লাগছে এখন
1: তোর কি ফোন খারাপ আমার মন খারাপ তোর কি ফোন খারাপ

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: আজকের ফার্স্ট মেসেজ পাঠিয়েছে হাওড়া আন্দুল থেকে দেব, শুনতে চেয়েছে বর্ডার টু এ সাউন্ড ট্র্যাক থেকে বিশাল মিশ্রা আর রূপকুমার রাঠোরের গলায় এই গানটা।

0: যায় বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
2: গড়িয়া থেকে মেসেজ করেছে সায়ন, শুনতে চেয়েছে উদিত নারায়ণ আর সাধনা সারগমের গলায় পহেলা নশা পহেলা খুমার। তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903653992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ঢাকুরিয়া থেকে মৌলি মেসেজ করে রিকোয়েস্ট করেছে এই গানটা শোনার জন্য যে কোনো শিল্পীর কণ্ঠে, তাই আজই ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে গানটা রইল স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে মৌলি রিকোয়েস্টে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: পরের গান শ্রেয়া ঘোষাল আর উদয় মজুমদারের গরলায় গুরুর সাউন্ডট্র্যাক থেকে শোনার জন্য রিকোয়েস্ট করেছেন আলাউল মল্লিক আমতা থেকে আর সল্টলেক সেক্টর 3 থেকে বিশ্বজিৎ জানা.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বাঘা যতীন থেকে মেসেজ করেছে শ্রুতি, শুনতে চেয়েছে যদি তোর ডাক শুনে কেউ না আসে। ইমান চক্রবর্তীর গলায় রইল এই গানটা তোমার রিকোয়েস্টে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গানের জন্য মেসেজ করেছেন রাজকুমার দত্ত মহেশতলা থেকে, শুনতে চাইছেন লতা মঙ্গেশকরের গলায় আনপারহেড সাউন্ডট্র্যাক থেকে আপকি নজরোঁ নে সমঝা। তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে চটপট জানিয়ে দাও মহলকে 9903653992 এই নাম্বারে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: জুবিন গার্গের গলায় এই গানটার জন্য রিকোয়েস্ট করেছেন গোপাল সিনহা ফ্রম মধুমগ্রাম।

সুরেশ ওয়াডকার আর কবিতা কৃষ্ণমূর্তির গলায় রাঙ্গিলার সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছে ভবানীপুর থেকে তন্ময়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: ঢাকুরিয়া থেকে মেসেজ করেছে সৌভিক, ও শুনতে চেয়েছে আমার একটা ভীষণ পছন্দের গান রূপমের গলায়। হ্যাঁ, এই গানটা ফসিলস তৈরি হওয়ার একদম শুরুর দিকের গান, সেই কারণে রূপমের গলাটা একটু অন্যরকম, এখনকার এই ভারিক্ষি ভাবটা নেই, তবু দেখো গানটা বড্ড ভালো।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের মেসেজ করেছে টলিগঞ্জ থেকে হেমাল, ও শুনতে চেয়েছে সাইয়ারার এই সাউন্ডট্র্যাক।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও?
1: আগরপাড়া থেকে মেসেজ করেছে বাবাই, ও শুনতে চেয়েছে শান আর শ্রেয়া ঘোষালের গলায় এই গানটা।

স্টুডিওর সময় বলছে যে শুনতে কি চাও থেকে মহুলকে বলতে হবে টাটা বাই বাই, কিন্তু তুমি কোথাও যেও না, আবারও তোমার সঙ্গে আমার কথা হচ্ছে ঠিক রাত দুটোয় আপকে লিয়েতে। আর যেতে যেতে ঐশিকা কাকুর গাছি থেকে মেসেজ করেছে, শুনতে চেয়েছে কণ্ঠর এই গানটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় 1:20 হয়ে 20 সেকেন্ড। আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন খেয়াল, রূপা মুখোপাধ্যায়ের পরিবেশনায় যোগরাগে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল যোগ রাগে রূপা মুখোপাধ্যায়ের পরিবেশনায়, এখন শুনবেন সেতার বাদন সমন্বয়া সরকারের পরিবেশনায় কেদার রাগে।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন কেদার রাগে সেতার বাদন, সামন্নয়া সরকারের পরিবেশনায়। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

নড়িতে সময় 2:05। তুমি রয়েছো মহুলের সঙ্গে আপকে লিয়েতে, আর শুরুতেই লাইফ ইন আ মেট্রো সাউন্ডট্র্যাক থেকে বাতে কুছ আনকাহি সি, কারণ এই না বলা কথাগুলো মনের দরজা খুলে বেরিয়ে আসে এইরকম মাঝরাতেই।

বারবার দেখো থেকে অর্কুর গলায় দাঁড়িয়া ছিল এতক্ষণ তোমার কানে, আর এরপর তুমবিন টু এ সাউন্ড ট্র্যাক থেকে তুমবিন অঙ্কিত তিওয়ারির গলায়।

দাম মারো দাম থাকে পাপনের গলায়। এতক্ষণ তুমি শুনছিলে জিয়ে কেউ, তুমি রয়েছো আপকে লিয়েতে মহুলের সঙ্গে, আর এরপর তোমার জন্য থাকছে জব তক হ্যায় জানের সাউন্ডট্র্যাক থেকে হর্ষদীপ কর এর গলায় হীর।

আপকে লিয়ের প্রথম ঘন্টার শেষ দুটো গান তোমার জন্য রাখবে মহুল। প্রথমের গান আগরের সাউন্ডট্র্যাক থেকে মিথুনের গলায় কেবিন তেরে, আর তারপর আমার একটা ভীষণ পছন্দের গান আলকা ইয়াগনিক আর অরিজিৎ সিং এর গলায় তামাশার সাউন্ডট্র্যাক থেকে। আর তুমি তো জানোই আপকে লিয়ে থেকে মহুল চলে গেল, তোমার কোথাও যাওয়া হচ্ছে না, কারণ সৌম্যকান্তি থাকছে স্টুডিও এন্ডে পরের এক ঘন্টা আপকে লিয়েতে তোমার সঙ্গে।

রাত 12টা থেকে এতক্ষণ মহুল আপনাদের সঙ্গে ছিলেন। এবারে রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত পরপর 3টি অনুষ্ঠানে 107 FM রেনবোতে সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয় পর্বের একেবারে প্রথম গান ইয়ে তারা ও তারা, স্বদেশ সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান।

এবারে ওম শান্তি ওম সিনেমা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, বৃষ্টি ভেজা বিকেল সন্ধে এবং রাত। আজকে এই মুহূর্তে যারা টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবোয়।

একসাথে এফএম রেনবো নিউজ অন এআই এর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব সঙ্গে নিয়ে সৌম্যকান্তি। ওম শান্তি ওম সিনেমার সাউন্ডট্র্যাক থেকেই শিল্পী রিচা শর্মা রাহাত ফাতে আলী খানের কণ্ঠে জাগ সোনা সোনা লাগে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সিনেমার গান, হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব। 107 FM রেনবোয় সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। বৃষ্টি ভেজা দিনে শুনছেন অনুষ্ঠান। এবারে এতরাজ সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এই গান, শিল্পী আলকা ইয়াগনিক, উদিত নারায়ণ।

এবারে আপকে লিয়েতে শিল্পী সুনিধি চৌহান, একক কণ্ঠে সুনিধি চৌহান, আইয়ারি সিনেমা সাউন্ড ট্র্যাক রোচাক কোহলি মনোজ মুন্তাশের, সুরকার গীতিকার।

107 FM রেনবোয়ে শৌমকান্তির সঙ্গে রয়েছি। একেবারে আপকেলি হিন্দু সিনেমার গানের অনুষ্ঠানের এই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ঘড়িতে 3:54, আর একটি গানের সময় পরিসর বাকি রয়েছে। সেই গানটি শুনতে শুনতে আজকের মতো বিদায় চেয়ে নেব আমারই আধুরি কাহানি সিনেমার সাউন্ডট্র্যাক থেকে, শিল্পী পাপনের কণ্ঠে হামনাফা। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন।

সুস্বাদ এফএম রেনবোয় হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের দ্বিতীয় পর্বের শেষ গানটি শুনছিলেন আজকের মতো শিল্পী পাপনের কণ্ঠে হামনাভা, হামারি আধুরি কাহানি সিনেমা সাউন্ডট্র্যাক। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শিল্পী সুমন্ত সরকারের পরিবেশনায় খেয়াল, রাগ ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছেন শিল্পী সুমন্ত সরকারের পরিবেশনায় খেয়াল রাগ ভৈরব। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের, শিল্পী সুনীল কবিরাজ পরিবেশনায় এসরাজ রাগ নট ভৈরব।

তখন শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন, এসরাজ পরিবেশনা, শিল্পী সুনীল কবিরাজ, রাগ নটভৈরব। এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। আজকের প্রভাতির দুটি নিবেদন ছিল। প্রথম নিবেদনে শুনেছেন খেয়াল পরিবেশনা, শিল্পী সুমন্ত সরকার, রাগ

ভৈরব। খেয়াল পরিবেশনায় শিল্পী সুমন্ত সরকার, রাগ ভৈরব, এবং তারপরে দ্বিতীয় পরিবেশনায় এসরাজ শিল্পী সুনীল কবিরাজ, রাগ নট ভৈরব। 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে ফিরে আসছি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি, পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত আনন্দধ্বনি 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি। আজ রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। রাত তিনটে থেকে চারটে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের দ্বিতীয় পর্ব, চারটে থেকে পাঁচটা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত আনন্দধ্বনি। রবি ঠাকুরের লেখা গানের কথা, প্রবন্ধের অংশ, লেখার অংশ, কবিতার অংশ, এসব কিছু নিয়ে আনন্দধ্বনি। আজকে এই অনুষ্ঠানের একেবারে শুরুতেই অনুদিত কবিতা অংশের বিদেশি ফুলের গুচ্ছ দুই

সারাদিন গিয়েছিলুম বনে, ফুলগুলি তুলেছি যতনে, প্রাতে মধুপানের অত মুগ্ধ মধুপের মতো গান গাহিয়াছি আনমনে, এখন চাহিয়া দেখি হায় ফুলগুলি শুকায় শুকায়, যত চাপিলাম মুঠি পাঁপড়িগুলো গেল টুটি, কান্না ওঠে গান থেমে যায়। কি বলিছ সখা হে আমার, ফুল নিতে যাব কি আবার, থাক বধু থাক থাক, আর কেহ যায় যাক, আমি তো যাব না কভু আর, শ্রান্ত হৃদয় অতিদিন পরাণ হয়েছে বলহীন, ফুলগুলি মুঠা ভরি মুঠায় রহিবে মরি, আমি না মরিব যতদিন। শুনছিলেন অনুদিত কবিতা অংশের বিদেশি ফুলের গুচ্ছ দুই এই রচনাটি। অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী রমা মণ্ডল বর্ষার গানে আনন্দধ্বনি। গতকাল দুপুর বিকেল সন্ধে রাত এবং ভোর অবধি সম্ভবত বৃষ্টি চলেছে এক টানা কলকাতা এবং সারা বাংলার বিভিন্ন অংশে। শ্রাবণ মাস চলছে তাই বর্ষার গানে আনন্দধ্বনি 107 FM রেনবয়।

অনুষ্ঠানের শুরুতে শুনছিলেন শিল্পী রমা মণ্ডল এবং তারপরে শিল্পী পীযূষ কান্তি সরকারের কণ্ঠে গান। অনুদিত কবিতার অংশে বিদেশি ফুলের গুচ্ছ তিন, আমায় রেখো না ধরে আর আড়হেথা ফুল নাহি ফুটে, হেমন্তের পড়িছে নিহার আমায় রেখো না ধরে আর যাই হেথা হতে যাই উঠে, আমার স্বপন গেছে টুটে, কঠিন পাষাণ পথে যেতে হবে কোনো মতে, পা দিয়েছি যবে একটি বসন্ত রাতে, ছিলে তুমি মোর সাথে পোহালো তো চলে যাও তবে। এবারে শিল্পী মৃণাল চক্রবর্তী এবং তারপরে শিল্পী চৈতী মজুমদার একক কণ্ঠে পরপর দুই শিল্পীর কণ্ঠে দুটি গান।

অনুদিত কবিতার অংশের বিদেশি ফুলের গুচ্ছ চার। প্রভাতে একটি দীর্ঘশ্বাস, একটি বিরল অশ্রুবারি, ধীরে ওঠে ধীরে ঝরে যায়। শুনলে তোমার নাম আজ কেবল একটুখানি লাজ, এই শুধু বাকি আছে হায়, আর সব পেয়েছে বিনাশ। এককালে ছিল যে আমারই, গেছে আজ করি পরিহাস। অনুদিত কাব্যগ্রন্থ অংশের বিদেশি ফুলের গুচ্ছ চার শুনছিলেন। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস এবং তারপরে শিল্পী সুমন চট্টোপাধ্যায় পরপর দুই শিল্পীর একক কণ্ঠে পরপর দুটি গান। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। আরেকটি নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, এইভাবেই আবার নতুন করে আমাদের পথ চলা। 5ই আগস্ট 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 6ই আগস্ট 2026 বৃহস্পতিবার। নতুন দিন, নতুন সময়, নতুনভাবে এগিয়ে চলা। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস এবং তারপরে শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

শুনছিলেন শিল্পী সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে আজীবরিষণ মুখরিত। সকাল ৬টা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি, অনুষ্ঠানের মধ্যপথ পর্যন্ত পেরিয়ে গিয়েছি আমরা, ৫:৩২। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে শুনবেন ভোরাই ১০৭ FM রেনবোতে। বিদেশি ফুলের গুচ্ছ ৫। গোলাপ হাসিয়া বলে আগে বৃষ্টি যাক চলে, দিক দেখা তরুণ তপন তখন ফুটাবো এ যৌবন, গেল মেঘ এলো উষা আকাশে রাখি হতে, মুছে দিল বৃষ্টি বাড়ি কণা, সে তো রহিল না কোকিল ভাবিছে মনে। কোকিল ভাবিছে মনে শীত যাবে কতক্ষণে, গাছপালা ছাইবে মুকুলে তখন গাহিব মন খুলে, কুয়াশা কাটিয়া যায় বসন্ত হাসিয়া চায়, কানন কুসুমে ভরে গেল সে যে মরে গেল। এত শীঘ্র ফুটিলি কেন রে, এত শীঘ্র ফুটিলি কেন রে, ফুটিলে পড়িতে হয় ঝোরে, মুকুলের দিন আছে তবু, ফোটা ফুল ফোটে না তো আর, বড় শীঘ্র গেলি মধুমাস, দুদিনেই ফুরালো নিঃশ্বাস, বসন্ত আবার আসে বটে, গেল যে সে ফেরে না আবার। শুনছিলেন বিদেশি ফুলের গুচ্ছ ৫ রচনা। এবারে শিল্পী সাগর সেন এবং তারপরে শিল্পী শ্রাবণী সেন, পরপর দুই শিল্পীর একক কণ্ঠে পরপর দুটি গান।